0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: পরপর শুনছিলেন চার শিল্পীর কণ্ঠে গান, একক কণ্ঠে অরুন্ধতী হোম চৌধুরী, দেবব্রত বিশ্বাস, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রাণী সেন। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নেব। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। শুনতে থাকুন 107 FM রেনবো, সকাল 6টায় ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। বুধবার তাই রত্নগর্ভার সঙ্গে নিয়ে উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে কেন আমায় পাগল করে যাস, এই গানটি আজকে আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম।

বিনা তানিয়ার সঙ্গে। ঘড়ির কাঁটায় 6:13 হয়ে 33 সেকেন্ড। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব পালিত হয়। আর এবারে এই শুভ তিথি 14 সেপ্টেম্বর, অর্থাৎ গত পরশুদিন সোমবার গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়েছে। সেই দিনও আপনারা শুনেছেন গণেশের নানান কথা। না, আজ সেই কথারই রিপিটেশন হবে এমনটা নয়, আবার সেই সমস্ত গানই যে পুনরায় শোনাবো তাও নয়। তবে জানেন, এই যে আমরা প্রতিদিন নতুন কিছু শিখি, আর আমি যা শিখি তা চেষ্টা করি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। তো সেই শেখার মধ্যে অন্যতম কি জানেন? অষ্টবিনায়ক। হ্যাঁ, গানে বহুবারই শুনেছি অষ্টবিনায়ক শব্দটা, বা মন্ত্রের মধ্যে শুনেছি, কিন্তু জানি না আসলে এটা কি। জানতাম না আসলে, জেনেছি বটে। পুরাণ অনুসারে এই যে চতুর্থী, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথি, এটা নাকি গণেশের জন্মদিন। তাই এই উৎসব সারা দেশেই, বিশেষ করে মহারাষ্ট্রে, খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। তবে আমাদের কলকাতাও পিছিয়ে নেই। এই তো সকালবেলা আস্তে আস্তে বহু জায়গায় দেখছি এখনো পর্যন্ত প্যান্ডেল আলো করে রয়েছেন আমাদের গণু ভাই, গণেশ ভাই। আমরা অনেকে ভাই হিসেবে কল্পনা করি, অনেকে তাকে সিদ্ধিবিনায়ক, সমস্ত দুঃখের সমস্যার বিঘ্নহর্তা তিনি। কিন্তু এই যে অষ্টবিনায়ক, সেটা কি? মহারাষ্ট্রে অবস্থিত ভগবান গণেশের 8টি পবিত্র ও স্বয়ম্ভূ, অর্থাৎ কিনা প্রাকৃতিকভাবে উদ্ভূত মন্দিরের একটি বিশেষ সমাহার। সংস্কৃত ভাষায় অষ্ট মানে 8, আর বিনায়ক হল ভগবান গণেশের একটি নাম। এই 8টি মন্দির দর্শনকেই একত্রে বলে অষ্টবিনায়ক যাত্রা বা তীর্থযাত্রা। এই যে অষ্টবিনায়কের তীর্থযাত্রা, সেটা সম্পন্ন হতে 3 দিন সময় লাগে। হ্যাঁ, 3 দিন। শাস্ত্র অনুসারে এই যাত্রা মোরগাঁওয়ের ময়ূরেশ্বর থেকে শুরু হয়, তারপর পুনের সিদ্ধটেকের সিদ্ধিবিনায়ক মন্দির, পালি, মহাথুর, চিন্তামণি, গণেশ, লেনুদ্রী, ওজা, রঞ্জনগাঁও হয়ে আবার মোরগাঁওয়েই ফিরে আসে, যেখানে তীর্থক্ষেত্রটা, মানে এই তীর্থযাত্রার শুরু হয়েছিল। এতদিন অষ্টবিনায়ক শব্দটা শুনেছি, কিন্তু এর আসল অর্থ বা তাৎপর্য জানতাম না, সম্প্রতি জানলাম। তাই ইচ্ছে হলো সে কথাই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। আমাদের যে সমস্ত বন্ধুরা পুনেতে থাকেন, মহারাষ্ট্রে থাকেন, তাদের মধ্যে সবথেকে বেশি SMS-এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন আমাদের উৎপলদা। কিন্তু যারা করেন না, তারা এই সমস্ত বিষয়টা, বা যারা করেন প্রত্যেকেই আরও বেশি ভালো করে জানেন, কিন্তু আমি যতটুকু জেনেছি সেটুকুই আজ আমার বন্ধুদের জানাবো। তবে তার আগে মহেন্দ্র কাপুরের কণ্ঠে একটি গণেশ বন্দনা।

পুনে জেলায়। পুনে জেলায় অবস্থিত ময়ূরেশ্বর, এটি যাত্রার প্রথম ও শেষ মন্দির হিসেবে ধরা হয়। ত্রেতাযুগে একজন দৈত্য ছিল যার নাম সিন্ধু। আচ্ছা, এই গল্পটা বলার আগে একটু বিষয়টা পরিষ্কার করে দিই। এই যে অষ্টবিনায়ক যাত্রা বা এই সমস্ত মন্দির, এগুলোর ঐতিহাসিক ভিত্তি সবটাই আপনারা অন্তর্জাল দুনিয়ায় পেয়ে যাবেন, কিন্তু যেটা সঠিকভাবে জানা যায় না তা হলো এই স্বয়ম্ভূ মন্দির। মানে ভেবে দেখুন, অ্যাকচুয়ালি মন্দিরটা স্বয়ম্ভূ না, এই প্রতিমাগুলো স্বয়ম্ভূ যা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, কেউ তৈরি করেননি। তো এর পেছনে পৌরাণিক যে সমস্ত কাহিনী রয়েছে সেটাই কিন্তু আজকের প্রভাত বিনার বিষয়। যদিও কতটা আজকে বলে শেষ করতে পারবো তা আমার জানা নেই, তবে ছুঁয়ে ছুঁয়ে চলে যাব এমনটা কিন্তু নয়। যতটা হয় ততটা আজ জানাবো, বাকিটা না হয় পরের দিন। আপনারা কি বলেন, আপনারাও কি জানেন যে এই অষ্টবিনায়ক মন্দিরের কোনটার কি মাহাত্ম্য, কি পৌরাণিক গল্প? আপনাদের মতামত জানাবেন শোনার পর, এখনই নয়, সেটা হচ্ছে প্রভাত বিনার যে পোস্ট রয়েছে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ, সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের মতামত, আপনাদের জানা, আপনাদের ভালো লাগা না লাগা সবটা। তবে আজ প্রথমে যে ময়ূরেশ্বর মন্দিরের কথা বলছি বা মূর্তির কথা বলছি, সেটা শুনে না প্রথমে আমার খুব অবাক লেগেছিল জানেন, কারণ আমরা জানি ময়ূর হলো আমাদের কার্তিকের বাহন, সেটা হঠাৎ করে গণেশের কাছে কী করে চলে এলো, বা গণেশের নামই বা ময়ূরেশ্বর হলো কী করে? ভীষণ কৌতূহলী আমি সঙ্গে সঙ্গে একটু তত্ত্ব তালাশ করতে শুরু করলাম, আর সেখান থেকেই জানতে পারলাম এই গল্প। চলুন সেই গল্পটা বলা যাক। ত্রেতাযুগে একজন প্রথম দৈত্য ছিলেন যার নাম ছিল সিন্ধু। তিনি মিথিলার রাজা চক্রপাণী এবং তাঁর স্ত্রী উগ্রার পুত্র। একটি সৌর মন্ত্রের প্রভাবে উগ্রা গর্ভধারণ করেন, কিন্তু ভ্রূণ থেকে বিকিরিত প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে তিনি তাকে সমুদ্রে পরিত্যাগ করেন। শীঘ্রই এই পরিত্যক্ত ভ্রূণ একটি পুত্র সন্মানের পুত্র সন্তানের জন্ম দেয়, এবং এই মানে এই ভ্রূণ থেকে যে পুত্র সন্তান হলো তাকে রক্ষা করলেন সমুদ্র, এবং এই সমুদ্র ফিরিয়ে দিলেন এই ভ্রূণের যে শোকত সন্তপ্ত পিতা, অর্থাৎ নামটা যে প্রথমেই বললাম চক্রপাণী, সে রাজা চক্রপাণীকে ফিরিয়ে দিলেন, এবং তিনি নাম রাখলেন সিন্ধু, যার আরেক অর্থ হল সমুদ্র। তো এই সিন্ধুও সূর্যদেবের উপাসনা করতে লাগলেন শক্তিশালী হওয়ার জন্য। সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে অজেয় হবার বর দান করলেন, একটি অমৃত কলস দিয়েছিলেন জানেন, এবং অসুরকে সতর্ক করা হয়েছিল যে পাত্রটি অক্ষত থাকা পর্যন্ত সে তা থেকে পান করতে পারবে, আর পাত্রটিকে যতদিন সে রক্ষা করতে পারবে ততদিনই সে অমর বা অজেয়। তো এই সিন্ধু কী করল, সে পাত্রটিকে রক্ষা করার জন্য কোনো রকম রিস্ক নিল না, সে এটা গিলে ফেলল, কি বুদ্ধি ভেবে দেখুন। এবং এই সিন্ধু ত্রিভুবনে ত্রাস সৃষ্টি করলেন, দেবতাদের সঙ্গে তাঁর যুদ্ধ হলো, কিন্তু বরদান যে ছিল, বরদান থাকার কারণে কেউই জিততে পারলেন না। তখন তারা শরণাপন্ন হলেন নারায়ণের। নারায়ণ স্বয়ং এলেন সিন্ধুর সঙ্গে যুদ্ধ করতে। দীর্ঘদিন যুদ্ধ হয়েই চলেছে এবং সিন্ধুর প্রবল পরাক্রম দেখে নারায়ণ খুশি হলেন। কিন্তু সমস্যা হলো, এই যে নারায়ণ খুশি হলেন তার একটা পিছনে কারণও ছিল, সেটা বলবো, তবে তার আগে বলি যে নারায়ণ যখন খুশি হলেন তার প্রবল পরাক্রম দেখে তাকে বরদান করতে চাইলেন। সিন্ধু বললেন, আমি তো এমনিতেই শক্তিশালী, নতুন করে আর কী চাইবো, আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে এই গণ্ডকী নগরে থাকুন। নারায়ণ বললেন, তথাস্তু। জানেন তো পৃথিবীতে একমাত্র নেপালের পশ্চিমে হিমালয় পর্বতের 12,500 ফুট ওপরে, যেখানে যাওয়ার একমাত্র উপায় হাঁটা পথ, সেখানেই নাকি এই গণ্ডকী নামক নদীতে একমাত্র পাওয়া যায় শালগ্রাম শিলা। আর আপনারা প্রত্যেকে জানেন শালগ্রাম
শিলা তা কিন্তু নারায়ণের স্বরূপ। এই শালগ্রাম শিলা সেখানে কিন্তু বরাবর, মানে যেটা প্রকৃত শালগ্রাম শিলা সেটা কিন্তু একমাত্র সেই গণ্ডকী নদীতেই পাওয়া যায়। সেটা কিন্তু নারায়ণের আশীর্বাদে সিন্ধু পেয়েছিলেন। আর তারপর তারপর কি হলো? এই সিন্ধুকে তো আটকানো যাচ্ছে না, কারণ একে তো সূর্যের দেওয়া অমৃত কলশ, তার ওপর আবার নারায়ণের আশীর্বাদ, সব নিয়ে সিন্ধুকে তখন আটকায় কে? তারপর কি হলো গল্পের বাকি অংশ বলবো একটা গানের ওপারে। লতা মঙ্গেশকরের কণ্ঠে আরেকটি গণেশ বন্দনা ছোট্ট, তারপর ফিরে আসবো আরও একটি গানের ওপারে, যেটি গেয়েছেন অভিজিৎ এবং সমবেত শিল্পীরা।

রাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

গণেশ পুজো হয়ে গেছে সোমবার, কিন্তু প্যান্ডেলে আমাদের প্রিয় গণেশ এখনো রয়েছেন। আর এই গণেশ উৎসবের একটা অন্যতম দিক আমার কাছে উন্মোচিত হয়েছে, আর তা হলো অষ্টবিনায়ক যাত্রা। কি এই অষ্টবিনায়ক যাত্রা, অষ্টবিনায়ক কি বা কি, সেই অনুসন্ধান করতে গিয়েই পেলাম অষ্টবিনায়কের আলাদা আলাদা, মানে গণেশের আটটা আলাদা রূপের নাম। তার মধ্যে প্রথম যে নাম ময়ূরেশ্বর, সেই নামের পিছনে যে পৌরাণিক কাহিনী সেটাই আপনি শুনছেন 100.1 FM গোল্ডের আজ প্রভাত বিনা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু তানিয়া। আমরা জানি সূর্যদেবের বর পেয়েছেন, নারায়ণের বর পেয়েছেন, এখন সিন্ধুকে আটকাবে কে? তখন মহাদেবের পরামর্শে 12 বছর ধরে পার্বতী সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ধারক তার ধ্যান করে কঠোর তপস্যা করছিলেন লেনাদ্রি পার্বত্য অঞ্চলে। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে নির্গুণ নিরাকার গণেশ তাঁকে এই বর দিয়েছিলেন যে তিনি তার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন। মাতা পার্বতী স্নানের সময় নিজের গায়ে মাখা হলুদ বা চন্দন দিয়ে একটি পুতুল তৈরি করেন, এবং তিনি যেহেতু শক্তি, তিনি সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। নিরাকার সেই অনন্ত শক্তি তা এখন একটা আকার নিয়েছে, যার নাম মহাদেব রেখেছিলেন গণেশ, এমনটাই আমি জানতে পেরেছি। ছোট্ট গণেশ একবার একটি আম গাছ থেকে পাখির ডিম ফেলে দেয়, যেখান থেকে একটি ময়ূর বেরিয়ে আসে। গণেশ সেই ময়ূরের পিঠে চড়ে ঘুরতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে গণেশের বা গণেশের গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। সিন্ধু তখন গণেশকে যুদ্ধ করবার জন্য আহ্বান জানান। দুজনের ভীষণ যুদ্ধ হয়। এই ভয়ঙ্কর যুদ্ধে শেষের দিকে এই আমাদের গণেশ বা গণেশ এমন একটি স্বরূপ নেন যা তখনও পর্যন্ত আর কেউ দেখেননি। তিনটি চোখ, 6টি হাত বা বাহু এবং চাঁদের থেকে বেশি শ্বেত তার গাত্রবর্ণ, ময়ূরের উপর বসে রয়েছেন। গণেশের এই রূপের নামই ময়ূরেশ্বর। অতঃপর ময়ূরেশ্বর সিন্ধুর নাভিতে করলেন প্রহার। সিন্ধু বলতে সেই অসুর বা দৈত্য তার কথা হচ্ছে। সেখান থেকে বের করে আনলেন অমৃত কলস। সিন্ধুকে এইভাবে বধ করে সমগ্র সৃষ্টিতে আনলেন শান্তি। এই ময়ূরেশ্বর রূপ স্বয়ম্ভু প্রতিমা হিসেবে মোর গায়ে অষ্টবিনায়ক তীর্থযাত্রার প্রথম তীর্থস্থান হিসেবে স্থাপিত হয়। ময়ূরেশ্বরের এই প্রতিমায় একটা অদ্ভুত জিনিস দেখা যায়, জানেন? তার মাথায় আছে সাপ এবং ময়ূরেশ্বর বসে আছেন ময়ূরের ওপর, সেটা তো বললামই প্রথমেই। এখন যেটা বিষয় সেটা কি, দেখুন সাপ আর ময়ূর এটা তো বিরোধী একটা তত্ত্ব, ময়ূর সাপ খায়, কিন্তু এটা বা এই মূর্তিটা আমাদের একটা শিক্ষা দেয়, কি বলুন তো? সেটা হচ্ছে যে আমাদের দুর্বলতা বা খামতি, আমাদের শক্তি, এই দুটিকে যদি আমরা অ্যালাইন্ড করতে পারি আমাদের অন্তর্চেতনা দিয়ে, তাহলে আমরা সিন্ধু নামক রাক্ষস, মানে আমাদের মধ্যে থাকা যে অশুভ শক্তি বা সমস্ত বাইরের প্রতিকূলতাকে বিনাশ করে জয়ী হতে পারব। ফিরে আসছি একটা গানের ওপারে গণেশের আরেক রূপ নিয়ে।

আহমেদনগর জেলায় ভীমা নদীর উত্তর তীরে অবস্থিত সিদ্ধটেক বা সিদ্ধি বিনায়কের মন্দির। এই মন্দিরটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত গণেশের আটটি স্বয়ম্ভু বা অষ্ট বিনায়ক মন্দিরের মধ্যে তৃতীয় এবং আহমেদনগর জেলার একমাত্র অষ্টবিনায়কের মন্দির। যদিও অষ্টবিনায়ক তীর্থযাত্রার প্রধান মন্দির মোরগাঁওয়ের পরেই এই সিদ্ধটেককে দ্বিতীয় মন্দির হিসেবে দর্শন করার বিধান রয়েছে, কিন্তু তীর্থযাত্রীরা প্রায়শই মোরগাঁওয়ের পর থেউরে যান এবং তারপর তৃতীয় স্থান হিসেবে এটিকে দর্শন করেন, কারণ এটি একটি সুবিধাজনক পথ। এত গেল ভৌগোলিক ব্যাপার। এবার আসি পৌরাণিক ব্যাপারে। মুদগল পুরাণে বর্ণিত আছে যে সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা ব্রহ্মা একটি পদ্ম থেকে আবির্ভূত হন যা বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত হয়, যখন বিষ্ণু তাঁর যোগনিদ্রায় শায়িত ছিলেন। এবার ব্রহ্মা যখন বিশ্ব সৃষ্টি করতে শুরু করলেন, তখন মধু ও কৈটব নামক দুই অসুর বিষ্ণুর কানের ময়লা থেকে জন্ম নেয়। তারা নানান উৎপাত শুরু করেন। এখন নারায়ণের শরীর থেকে উদ্ভূত, শক্তিশালী তো হবেনই, সেটা খুব স্বাভাবিক। এবার তারা বুঝতে পারে এবং জানতেও পারে যে যদি জ্ঞানকে চুরি করে নেওয়া যায় তাহলে সৃষ্টি অন্ধকারাচ্ছন্ন হয়।

যাবে। দেখুন, এই একটা লাইনের মধ্যেই আমরা বর্তমান যুগকে খুঁজে পাই, তাই না? আমরা হীরক রাজার দেশের সেই সংলাপকেও খুঁজে পাই বা সেই ঘটনাকেও খুঁজে পাই যেখানে আমাদের প্রকৃত শিক্ষিত হওয়া থেকে বঞ্চিত করা হয়, যাতে যুব সমাজ কখনো প্রশ্ন তুলতে না পারে। যাই হোক, আবার আমরা পুরাণে ফিরি বরং। সেই পুরাণে তখন তারা জানতে পারলেন যে জ্ঞানকে লুকাতে হবে, যে করেই হোক। যদি একবার জ্ঞানকে লুকানো যায়, তাহলে সৃষ্টি থেমে যাবে এবং সবটাই অন্ধকার হয়ে যাবে। তাই তারা কি করলেন জানেন? ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে লুকিয়ে রাখলেন সমুদ্রের গহীনে। এভাবেই দুজন অসুর ব্রহ্মার সমস্ত সৃষ্টি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে থাকলেন, যার ফলে বিষ্ণুকে তো জাগতেই হলো, তিনি বাধ্য হলেন। এখন বিষ্ণু তাদের সঙ্গে দীর্ঘ সময় যুদ্ধ করলেন, কিন্তু তাদের কিছুতেই পরাজিত করতে পারলেন না। কারণ একটা তো কথা ঠিকই, তারা তো বিষ্ণুর একটা অংশ। তখন তিনি মহাদেবের শরণাপন্ন হলেন, তিনি বলতে নারায়ণের কথা বলছি। শিব তখন নারায়ণকে জানান যে তিনি সফল হতে তো পারবেন না, কারণ যুদ্ধের আগে তিনি সূচনা ও বিঘ্ন নাশের যে দেবতা অর্থাৎ গণেশকে আহ্বান করতে ভুলে গেছেন। তাই বিষ্ণু সিদ্ধটেক সরণিতে তপস্যা শুরু করেন এবং তার মন্ত্র দ্বারা, যে মন্ত্র দিয়ে তিনি জপ করতে শুরু করেছিলেন, সেই ষটাক্ষর মন্ত্র তা দিয়ে গণেশকে আহ্বান করতে থাকেন। দীর্ঘ সময়ের পর সন্তুষ্ট গণেশ সিদ্ধেশ রূপে আবির্ভূত হন, আরেকটি রূপ ময়ূরেশ্বরের পর সিদ্ধেশ। তো বিষ্ণুকে তার আশীর্বাদ দিলেন এবং বিভিন্ন সিদ্ধি বা শক্তি প্রদান করলেন। নারায়ণ তখন যুদ্ধে ফিরে যান এবং জানেন, আমরা বলি না যে সব সময় বল দিয়ে জয় করা যায় না, কখনো কখনো বুদ্ধি দিয়েও জয় করা যায়। তিনি কি করলেন নারায়ণ? তিনি কি করলেন? মধু এবং কৈটবের যে পরাক্রম, তার উচ্চ প্রশংসা করতে লাগলেন। এখন বললেন যে আমি তো তোমাদের এই প্রবল শক্তি দেখে ভীষণ প্রসন্ন হয়েছি, আমি তোমাদের বরদান করতে চাই। সে সময় তো মধু কৈটবের অহংকার আরও বেড়ে গেল। স্বয়ং নারায়ণ আমাদের বরদান করতে চাইছেন, তার মানে আমরা প্রবল প্রতাপশালী একজন এক একটা দৈত্য। তো তখন কি করলেন জানেন? যে বলে না অহংকারের পতন নিশ্চিত, তো তারা কি করলেন? তারা বললেন যে নারায়ণ, তুমি কি আমাকে আমাদের বরদান করবে? আমরা তোমাকে বরদান করতে চাই, বলো কি চাই তোমার, বলো। ভেবে দেখুন, স্বয়ং বিষ্ণুকে মধু আর কৈটব দিতে চাইছেন বরদান। এবার বুদ্ধিমান নারায়ণ, সেই বুদ্ধিটা কে দিলেন? আমাদের গণেশ। সেই না, এমন বলছি না যে নারায়ণের বুদ্ধি ছিল না, আমাদের প্রত্যেকের মাথায় বুদ্ধি থাকে, কিন্তু সঠিক সময় সঠিক বুদ্ধি সব সময় আসে না, তাই না? তাই তো আমরা ভুল করে ফেলি। এবং শুধু যে ভুল আমরা করি এমনটা নয়, আমরা দেখেছি পৌরাণিক যুগ থেকে অনেকেই অনেক সময় অনেক কিছু ভুল করেছেন। আসলে ভুলের মাধ্যমেই আমরা অভিজ্ঞতা প্রাপ্ত হই আর অভিজ্ঞতা থেকে জীবনের শিক্ষা পাই। তো যাই হোক, নারায়ণ তখন বললেন, তাই তোমরা আমাকে বরদান করতে চাও? না, হ্যাঁ আমরা তোমাকে বরদান করতে চাই, বলো কি চাই তোমার। তখন নারায়ণ বললেন, আমি এক্ষুনি তোমাদের বধ করতে চাই, এটাই হচ্ছে আমার বর প্রার্থনা। তখন আর মধু কৈটব কি করবে? তারা তো দিতে বাধ্য। অতএব নারায়ণ খুব সহজেই মধু এবং কৈটবকে হত্যা করলেন। ব্যাস, এভাবেই বুদ্ধি সহযোগে অসুরদের বধ করে সৃষ্টি প্রক্রিয়া অব্যাহত রাখলেন আমাদের নারায়ণ। তো যেই স্থানে মানে বিষ্ণু সিদ্ধি লাভ করেছিলেন, সেই স্থানটি এরপর থেকে সিদ্ধটেক নামে পরিচিত হয়। জানেন, এখানকার যে গণেশের মূর্তি, তার সুর ডান দিকে ঘোরানো। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক ছবিতে দেখেছি, মানে আমিও দেখেছি, আমিও জানি, কিন্তু এটা জানতাম না যে এই সিদ্ধটেক যে মূর্তি, সিদ্ধটেকের সিদ্ধি বিনায়কের যে মূর্তি, সেটারই একমাত্র সুর ডান দিকে হয়, বাকি সমস্ত মূর্তির
মা দিকে হয়। এটা আমি জানতে পেরেছি, এখন আরও হয়তো কোনো তত্ত্ব থাকতে পারে এর পিছনে। তো যাই হোক, সাধারণত সুর বাঁ দিকে থাকে, কিন্তু এই যে প্রতিমা স্বয়ম্ভূ প্রতিমা সেটা কিন্তু আপনার ওই ডান দিকে তার সুর থাকে। তো যাই হোক, এই ছিল সিদ্ধিবিনায়কের গল্প। ফিরে আসছি, ফিরে তো আসতেই হবে এটা গানের ওপারে। কেমন লাগছে আজকের অষ্টবিনায়কের মন্দিরের নানান পৌরাণিক কাহিনী শুনতে? 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের প্রভাত মিনার পোস্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রইল শ্রেয়া দত্ত রয়ের কণ্ঠে একটি গান আপনাদের জন্য। শুনছেন প্রভাত মিনা তানিয়ার সঙ্গে।

ভাবতে চলেছে, তাদের হুঁশই নেই। ক্ষুধায় তৃষ্ণায় সেসব কথা সে তো তারা ভুলেই গেছে। এদিকে গ্রামের সেই বন্ধু বান্ধব যারা রয়েছে বল্লালে, তাদের বাবা মায়েরা, তারা তো চিন্তা করতে শুরু করেছে। তারা খুঁজতে বেরিয়েছে এবং একটা সময়ের পর তারা বুঝতে পেরেছে আসলে এরা নিশ্চয়ই বল্লালের সঙ্গে কোথাও গিয়েছে। তারা তখন বল্লালের বাড়িতে গিয়ে কল্যাণকে খুব করে কথা শোনাতে থাকে যে তার ছেলের জন্যই এমনটা হয়েছে, তাদের সন্তানেরা এখনও বাড়ি ফেরেনি। কল্যাণ তো প্রচণ্ড রেগে গেছে, একটি লাঠি নিয়ে সমস্ত ছেলেমেয়েদের সে খুঁজতে বেরোলো। অবশেষে সেই বোনের পথে যেখানে ছেলেমেয়েরা সেই পাথরকে গণেশ জ্ঞানে পুজো করছিল এবং সেই গণেশের যে মন্ত্র বল্লাল শিখিয়েছে সেই মন্ত্র উচ্চারণ করছিল, সেটা শুনে শুনে সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে ক্রোধে উন্মত্ত হয়ে সে ছেলেমেয়েদের প্রচণ্ড বকাবকি করেন। তারা ভয়ে পালিয়ে যায় বল্লালকে একা ফেলে রেখে। কিন্তু গণেশের প্রতি ভক্তিতে সম্পূর্ণ মগ্ন বল্লাল তার বাবাকে কাছে অনায়াসে ধরা পড়ে যায় এবং তার বাবা তখন ক্রোধ হয়ে তাকে প্রচণ্ড মারতে লাগে। এবার রক্তাক্ত হয়ে যায় শরীর, তার বাবা তাকে একটি আম গাছের সঙ্গে বেঁধে রাখে, আম গাছ না একটা বড় গাছ আর কি, বেঁধে রাখে এবং তারপর বাড়ি ফিরে যায়, বলে তুমি থাক এখানে, দেখি তোকে কোন গণেশ আসে বাঁচাতে। সে চলে যায়, কল্যাণ চলে যায়, কিন্তু ছেলে তো গণেশ ভক্তে, তার ভীষণ ভক্তি এবং তার সেই ভক্তির জোরে সে সমানে ক্ষুধায় তৃষ্ণায় তো তার ছিলই না সেই মুহূর্তে, কিন্তু প্রচণ্ড ক্লান্ত যেহেতু কিনা প্রচণ্ড মারার হয়েছে তাকে, সে ক্রমাগত গণেশকে ডাকতে থাকে, তুমি এসো, হয় তুমি প্রকট হও, আমার বিশ্বাসকে পুষ্টি দাও যে সত্যি তুমি আছো, আর না হলে আমার হৃদয় থেকে তোমাকে সম্পূর্ণরূপে মুছে দাও। ঠিক এই সময় যখন সে প্রায় অচৈতন্য হয়ে যাচ্ছে, দূর থেকে দেখতে পায় একজন সাধু এগিয়ে আসে এবং তাকে বন্ধন মুক্ত করে এবং তার ছোঁয়ায় বল্লালের সমস্ত যে ব্যথা যন্ত্রণা ক্লান্তি সবটুকু দূর হয়ে যায় এবং বল্লাল বুঝতে পারে এ সাধু আসলে তার ইষ্ট, তার গণেশ। তখন সাষ্টাঙ্গে প্রণাম করেন এবং সে বল্লাল বলতে থাকে যে বল্লালের ভক্তিতে সেই সাধু প্রসন্ন হন এবং গণেশ তার নিজের রূপ প্রকট করেন এবং বল্লালকে তিনি বলেন যে তোমার ভক্তির পুরস্কার স্বরূপ আমি তোমাকে যা চাও তাই বর দিতে চাই। বল্লাল মিনতি করে বলে, আমি যেন আপনার অটল ভক্ত হতে পারি এবং আপনি যেন সর্বদা এই স্থানেই অবস্থান করে আপনার শরণাপন্ন সমস্ত মানুষের সুখ দুঃখ সমস্ত দেখেন, দুঃখ দূর করেন, তাদেরকে সুখ দেন। তো এমনটাই ছিল সেই কাহিনী এবং তখন গণেশ বললেন, আমি চিরকাল এখানেই থাকব এবং বল্লালের যে প্রভু সেই রূপেই পূজিত হব, তবে আমার নামের আগে আমার ভক্তের নাম উচ্চারিত হবে, সেই থেকেই বল্লালেশ্বর। এবং জানেন তারপর সেই বল্লালেশ্বরের যে খণ্ড হয়ে যাওয়া পাথর, মানে যে পাথরটা তারা পুজো করছিল, কল্যাণ সেই পাথরটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, কিন্তু সেই পাথর জুড়ে যায় এবং বর্তমানে যে মূর্তি দেখা যায়, এটা অনুমান করা হয় সেটা আসলে সেই স্বয়ম্ভূ মূর্তি। এমনটাই ছিল বল্লালেশ্বরের কাহিনী। সময় তো একদম শেষ, একটা গান তো শোনাতেই হবে, রেখে গেলাম শাহানা বাজপেয়ীর কণ্ঠে, ফিরে আসবো 8:30 মিনিটে মনের মেলোডি নিয়ে।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
3: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে

কেমন লাগলো, কেমন লাগলো এই গান? আপনারা ভাবছেন যে কোথায় যাই, মানে টানিয়ে আজ নিয়ে যাবে আমাদের, এমনটাই ভাবছেন হয়তো। আচ্ছা, ঘড়ির কাঁটায় 8:35 হয়ে 48 সেকেন্ড, আর আপনি শুনছেন তানিয়ার সঙ্গে 100.1 FM গোল্ডে মনের মেলোডি। না না না, আজকে আপনাদের ট্রেনে করে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি না। আসলে আজকের বিষয়টা না একটু অন্যরকম। কীরকম বলুন তো, এই যে যখন আমরা ট্রেনে করে যাই, যেমন ধরুন এই যে দার্জিলিং যখন যাই, অনেকেই, যদিও আমার এখনও পর্যন্ত যাওয়া হয়নি, কিন্তু অনেকেই ঘুম স্টেশনের কথা বলেন। ভেবে দেখুন, স্টেশনের নাম নাকি ঘুম, আচ্ছা আর সেখানে কি সবাই ঘুমিয়ে থাকে সারাক্ষণ? এই ঘুম নামটা কেন হলো জানি না, আমার তো জানা নেই, আপনার জানা আছে? না না, এটা আজকের প্রশ্ন নয়, আজকের প্রশ্ন একেবারেই এটা নয়। আসলে এরকম কোথাও বেড়াতে গেলে বা আপনাদের বিভিন্ন, আমাদের এই শ্রোতা বন্ধু তো একদম পশ্চিমবঙ্গ জুড়ে শুধু আছে এমনটা নয়, পশ্চিমবঙ্গের বাইরে, এমনকি ভারতবর্ষের বাইরে রয়েছেন। তো আপনার এলাকায়, আপনার চারপাশে, বা আপনি কখনো বেড়াতে গিয়ে এমন কোনো স্টেশনের নাম কি পেয়েছেন যা বড় অদ্ভুত, আপনার কাছে মনে হচ্ছে বাবা এটা আবার স্টেশনের নাম হতে পারে নাকি? সেই অদ্ভুত স্টেশনের নাম নিয়েই আজকে জমবে আমাদের মনের মেলোডির আড্ডা। তাহলে সেটাই লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। অনেক বন্ধুরাই আছেন যারা নিয়মিত শোনেন FM গোল্ড, কিন্তু মেসেজ করে উঠতে পারেন না, তাদের বলছি 9903055992 এই নাম্বারে চটপট তানিয়াকে লিখে পাঠান আপনার দেখা শোনা জানা সবথেকে অদ্ভুত স্টেশনের নাম। সেটুকু আপনি লিখতে থাকুন, আর ততক্ষণ কানে থাকুক কু ঝিক ঝিক ঝিক ঝিক করে গান। প্রথম গানটি শুনলাম, আপনারা প্রত্যেকে জানেন, রাহুল দেব বর্মনের কণ্ঠে, আর পরের শিল্পী ইন্দ্রাণী সেন। ফিরে আসছি গানের ওপারে।

একটি জরুরি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 12:30 থেকে গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS (CS), মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা নেওয়া হবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in। এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সঙ্গে যোগাযোগ করা যাবে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322160612 অথবা 03322120500 এই তিনটি নাম্বারের যে কোনো একটিতে যোগাযোগ করতে পারেন। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত, পেনশন আদালত এই শব্দগুলি উল্লেখ করতে হবে, যে কোনো একটা, ডাক আদালত বা পেনশন আদালত। দ্রষ্টব্য হল আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। ট্রেনে করে যেতে যেতে বা আপনার বাড়ির আশপাশে যে সমস্ত স্টেশন রয়েছে বা আপনার বাড়ির যাতায়াতের পথে যে সমস্ত স্টেশন রয়েছে তার কোনোটার কি নাম বড় অদ্ভুত, সেই নামটা দেখলে বা পড়লে

আপনার মনে হয় এই নামের পিছনে কারণটা কি ছিল, এমন একটা অদ্ভুত নাম কেন? যদি এরকম কোনো অদ্ভুত স্টেশনের নাম আপনার জানা থাকে তাহলে সেটাই লিখে পাঠাতে হবে 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা টেক্সট করে। আপনার জানা বা শোনা বা দেখা সবচেয়ে অদ্ভুত স্টেশনের নাম। আসলে জীবন নামক এই রেলগাড়িটা যখন কুঝিকঝিক করে চলতে শুরু করে দেয় তখন কত কিছুই অদ্ভুত চোখে পড়ে বলুন। আপাতত হেমন্ত মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় গানে গানে।

জীবনটা রেলের গাড়ি, আর সেই রেলের গাড়ি ধরে যখন আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাই, কত কিছুই অদ্ভুত চোখে পড়ে বলুন। আর সেই রকমই অদ্ভুত স্টেশনের নাম জানতে চেয়েছে আজ তানিয়া আপনাদের কাছে। শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি। প্রথম আজকে মেসেজ করেছে রজত। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। সে জানিয়েছে যে আমাদের এখানে যে একটা স্টেশন আছে তার নাম ময়ূরহাট। আমার মাঝে মাঝে মনে হয় সত্যিই কি এখানে ময়ূর থাকতো? আমার তো মনে হয় রজত ওখানে ময়ূরের হাট বসতো, তাই হয়তো নাম ময়ূরহাট। বাহ, খুব সুন্দর একটা মেসেজ দিয়ে শুরু করলাম। সৌভিক ডাকুরিয়া থেকে জানিয়েছেন, সুপ্রভাত দিদি। সুপ্রভাত, রাজস্থানের এক স্টেশনের নাম দেখেছিলাম সালি, আর আসামের একটা নাম দেখেছিলাম ভোজো, আবার উত্তরপ্রদেশে গিয়ে দেখি বিল্লি জংশন, সর্বশেষ আমাদের হাওড়াতে আছে বালি। সত্যি তো, বালি মানে কি সেখানে শুধুই বালি রয়েছে তা তো নয়, কিন্তু এই যে নামকরণ, প্রতিটা নামকরণের পিছনে নিশ্চয়ই সে সময় দাঁড়িয়ে কোনো না কোনো কারণ তো ছিলই। তো যাই হোক, সেই সমস্ত কারণ উদ্ঘাটন আজ করছি না, তবে এই অদ্ভুত স্টেশনের নাম আজ আমরা একে অন্যকে বলছি, তাই তো? সৌভিকের মেসেজ মেসেজের পরে পড়ব। ঢাকুরিয়া থেকে পাঠানো সুমিতাদির মেসেজ, জানিয়েছেন যে সুপ্রভাত তানিয়া দিদি ভাই। সুপ্রভাত, এই রে মুশকিলে ফেলে দিলে তো দিদি ভাই।

ওই বেড়াতে গিয়ে সেরকম কোনো অদ্ভুত স্টেশনের কথা মনে তো পড়ছে না, তবে দার্জিলিংয়ে গিয়েছি, দারুণ লেগেছিল, টাইগার হিল দেখেছি, আহা কি মনোরম দৃশ্য, আর তার থেকেও মনোরম ঘুম স্টেশনটি ঢাকুরিয়া থেকে জানিয়েছেন। আসলে ঘুম নামটার মধ্যে যে আসলে কি রহস্য রয়েছে তা বোঝা খুব দুরূহ, যারা দিয়েছিলেন তারা হয়তো জানেন। বেশ, এবার ট্যাংরা থেকে দেবসাধন চৌধুরীর মেসেজ পড়ব। নমস্কার তানিয়া দিদি ভাই, নমস্কার। আমি ছোটবেলায় একটা স্টেশনের নাম দেখে খুবই অবাক হয়েছিলাম আর মজাও পেয়েছিলাম। স্টেশনটার নাম হলো রাজা ভাত খাওয়া, একদম জলপাইগুড়ির ওদিকে সম্ভবত। আজ আপনার বিষয়টা শুনে আবার মনে পড়ে গেল নামটা, ভালো থাকবেন। রাজা ভাত খাওয়া মানে সেখানে রাজা ভাত খেতেন শুধু নাকি, নাকি রাজা ভাত খাওয়াতেন, কি জানি কি কারণ ছিল এই নামকরণের। যাই হোক, দীপঙ্কর মাল ধর্মতলা গঙ্গাধরপুর থেকে লিখেছেন, এই ধর্মতলা কিন্তু হাওড়ার ধর্মতলা। যাই হোক, কর্মসূত্রে রাজস্থানে থাকতাম, সেখানে যোধপুরের একটি রেল স্টেশনের নাম ছিল বাপ। নামটি লেখা দেখে মনে মনে খুব হেসেছিলাম। ঠিক, বাপ নামে রেল স্টেশনের কথা আমিও শুনেছি। মানুষী বৈদ্য কোন্নগর থেকে জানিয়েছেন, সুপ্রভাত মনের মেলেডি, সুপ্রভাত তানিয়াদি, অনেকদিন পর মিষ্টি কণ্ঠস্বরটি শুনতে পেলাম। আজ ভীষণ চড়া রোদ উঠেছে, তারপরে উনি বিষয় চলে গেছেন, যেহেতু বৃষ্টি পড়েনি তাই বৃষ্টি ভেজার শুভেচ্ছা আজ আমাকে জানাতে পারেননি, কি আর করা যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। সঙ্গে লিখেছেন, অদ্ভুত নাম অবশ্যই পেয়েছি বেড়াতে গিয়ে। আসলে কি জানো তো, প্রতিটা নামই কোনো না কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকে। যেমন উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে এই যে রাজা ভাত খাওয়া বলে একটি জায়গার সঙ্গে পরিচিত হয়েছিলাম, কেন এ নাম সে বিষয়ে বিশদে গেলাম না, সবাই তো লিখবে। আবার অরুণাচলে গিয়ে পেয়েছিলাম সিলাপাস, মাধুরী লেক, কাশ্মীরে পেলাম বেতাব ভ্যালি, এরকম অনেক নামই মনে পড়ছে। বেশ, যাদবেন্দ্র পাণ্ডা জানিয়েছেন ইল্লু স্টেশনের কথা, যা পুরুলিয়ায় অবস্থিত। নামটি বড় অদ্ভুত এবং স্টেশনটি ছোট্ট। সুপ্রভাত দিদি ভাই, পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য পাঁচজনী থেকে। তিনি জানিয়েছেন, আমার জানা একটি অত্যন্ত অদ্ভুত ও মজার রেল স্টেশনের নাম বাপ। সঙ্গে জানিয়েছেন, এটা রাজস্থানের যোধপুরে অবস্থিত। এই স্টেশনে দাঁড়িয়ে মানুষ মজা করে বলে, আমি এখন বাপের বাড়িতে আছি। তুমি যদিও একটা নাম শুনতে চেয়েছো, কিন্তু তুমি বিশ্বাস করো, পরপর রয়েছে বিবিনগর, তারপরে রয়েছে সালি। স্টেশনটি ভারতীয় রেলের পারিবারিক নামের তালিকাকে যেন সম্পূর্ণ করেছে, মানে বাপের বাড়ি, তারপর বিবিনগর, তারপর সালি। ওফ, বাকি মেসেজ ফিরে এসে পড়ছি। শিল্পী রুনা লায়লা।

ঘড়ির কাঁটা আপাতত বলছে 9টা বাজতে চায়, আর তাই চট করে দুটি মেসেজ পড়ে শেষ গানে যাব 9টার আগে, তারপর সংবাদ বিরতি। প্রিয় তানিয়া, প্রথমে তোমাকে জানাই সুন্দর সকালের শিউ।

যাচ্ছি নানার বাড়ি হয়ে। আরেকটা স্টেশন রয়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগে, নাম দারু। ভাববেন না ওখানে অন্য কিছু পাওয়া যায়, ওটা একটা গ্রামের নাম। ভালো থেকো, ভালোবাসা নিয়ে অপেক্ষায় রইলাম। বেশ, মেসেজ পড়ব। নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছে রেলরোড থেকে পাঠিয়েছেন, জানিয়েছেন একটা সুন্দর ছড়ায় ছড়ায় অনেকগুলো অদ্ভুত নামের সমারোহ। কিন্তু এত মিষ্টি মেসেজটা আমি এখন পড়ব না, আমি নটার পরে এসে পড়ব, সেটাই মনে ভালো হবে। চট করে শান্তনুদার মেসেজটা পড়ে গানে যাই। সুপ্রভাত তানিয়া, আশা করি ভালো আছো। আজকের টপিক নিয়ে বলি যে আমি যখন ছোটোবেলাতেই কলকাতায় আসতাম তখন হাওড়া আসার আগে একটা স্টেশন দেখতাম যার নাম মশাগ্রাম। বোধ হয় মশার জায়গাটা নিজেদের জন্য কিনেছিল, আচ্ছা মশারা জায়গাটা নিজেদের জন্য কিনেছিল। ভালো থেকো শান্তনু আজ। বেশ, একদম মশাগ্রাম সম্ভবত পূর্ব বর্ধমান, আমি যদি খুব ভুল না হই। আমরা যাব একটি গানে, আর গানের পর সংবাদ বিরতি, তারপর ফিরব আর নন্দাদির মেসেজ ফিরে এসে পড়ব। কেমন গানে গানে শিপ্রা বসু এবং সমবেত, ছবির নাম জয় জয়ন্তী।

9:11 হয়ে 12 সেকেন্ড। আর আজ তানিয়া আপনাদের কাছে জানতে চায় যে মনের মেলোডিতে বিষয় হিসেবে রেখেছে তানিয়া যে আপনার চোখে দেখা, কানে শোনা বা আপনার আশেপাশে এলাকার মধ্যে আপনার জানা সবচেয়ে অদ্ভুত স্টেশনের নাম শুধু সেটুকু লিখে পাঠাতে হবে। যদি তার পিছনের নামের কারণ জানা থাকে তাহলে দু চার কথায় সেটাও লিখে পাঠাতে পারেন। আমরা একটা গান শুনি, গান শোনার পর আমরা ফিরবো বন্ধুদের পাঠানো মেসেজে। পাঠিয়েছেন নন্দাদির কবিতার ছন্দে ছন্দে যে মেসেজ পাঠিয়েছেন সেটা পড়ব, তবে তার আগে শ্রীকান্তের উইলেই ছবি থেকে মান্না দে এবং সবিতা চৌধুরীর কণ্ঠে এই গান রইল আপনাদের জন্য।

মনের গাড়ি থামে এসে এই রেডিও স্টেশনে আড্ডা জমে এইখানেতে কথায় গল্পে গানে। যাত্রীরা সব ভিড় জমায় মনের কথা বলতে, কত দিন কেটে গেল এই পথ চলতে। বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি এই ছোট্ট ছড়াটা লিখে পাঠিয়েছে। চলে যাব বেলঘড়িয়ার পর বেলগাছিয়ায়। হাওড়া বেলগাছি এল রোড থেকে নন্দা রায়পুরেল পাঠিয়েছেন, কু ঝিকঝিক রেলগাড়ি যাচ্ছি আমি মামার বাড়ি, নারায়ণ পাকুড়িয়া মুরাইল দেখেই আমার পেটে খিল। যারা জানেন তারা বুঝতে পারছেন নারায়ণ পাকুড়িয়া মুরাইল এটা একটা স্টেশনের নাম। বর্ধমান গেলে রেলে চড়ে জৌগ্রাম ঠিক নজরে পড়ে, পরের স্টেশন কেউনতারা, নামটা যেন কেমন তারা। যাচ্ছি যখন বহু দূরে একেবারে সেই উত্তরে, ঘুম পেল নামটা শুনে, বাতাসিয়া লুপ ধরল মনে, এমনি কত নামের বহর পুরুলিয়ার বেগুন কোদর, পূর্ব মেদিনীপুরে শিল্প প্রবেশ, হামির হাতি নামটি বেশ, বলছি এবার চুপি চুপি ঘুমা হোটার ঢপঢপি, বান্দার আর ভালুকো আছে আবাদা তো হাতের কাছে, আমচুরিয়ার বেলমুড়ি পেয়েছিও আদাল পাহাড়ি, আকরা মুইচি ধানুয়া একাইপুর আর আঙ্গুয়া, বাদ করলাম বাদ যায় কেন আছে যখন নাম হেন। কত কত নাম যে পাঠিয়েছেন নন্দাদি, যারা পরিচিত নামের সঙ্গে তারা বুঝতে পারছেন, আর যারা পরিচিত নন তারা বুঝে নেন প্রায় সবকটি কোনো না কোনো স্টেশনের নাম। কি অদ্ভুত অদ্ভুত সব নাম বলুন। সঙ্গে উনি জানিয়েছেন প্রভাত বিনায় অষ্টবিনায়কের সম্বন্ধে অজানা তথ্য আর গান শুনে মন প্রাণ ভরে গেছে। থ্যাংক ইউ দিদি। আচ্ছা, আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে যে বন্ধু আমাকে মেসেজ করেছিলেন যে তার কোথায় গেল, এই তো মেসেজ হারিয়ে যায় না, এই জন্য দুঃখ লাগে আমার। তিনি বলেছিলেন ওই রাজস্থানের স্টেশনের কথা, নানা আর শালি, মনে পড়ছে? পড়েছিলাম সেই মেসেজ। সেই মেসেজটা পাঠিয়েছিলেন যাদবপুর থেকে সোমেন। সোমেনদা ভীষণভাবে দুঃখিত, আপনার নামটা পড়া হয়নি। বেশ, এবার পরপর যা মেসেজ জমেছে সেগুলোতে যাই। টেক্সট আগে পড়িনি, কারণ আশিস দত্ত সল্টলেক থেকে অনেকক্ষণ আগে মেসেজ করেছেন। চলুন, তিনি জানিয়েছেন, সবাই নিশ্চয়ই জানেন যে ঘুম ভারতের সবচেয়ে উঁচু জায়গাতে অবস্থিত রেলওয়ে স্টেশন, উল্টোডাঙা। এই নামটা কেমন পাল্টে হয়েছে বিধাননগর রোড, হয়তো বিধাননগর বা সল্টলেকের কাছে বলে, কিন্তু উল্টোডাঙার নামটা খুব অদ্ভুত মনে হয়, ডাঙাটা উল্টে গেছে, উল্টোডাঙা, এরকম কিছু একটা কারণ হবে বুঝলেন। এই কারণ বলতে কি মনে পড়লো, মানসীদি একটা মেসেজ করেছিলেন, সেটা পড়েনি, নাহলে আর পরে হবে না। মানসীদের মেসেজ একবার পড়েছি, কিন্তু উনি যে নামের পিছনের কারণটা পাঠিয়েছেন সেটা অনেক পরে পাঠানোর ফলে আমরা আরেকবার পড়ি মেসেজটা, কেমন? রাজা ভাত খাওয়ার নামকরণ বিষয়ে জানাই, এখানে কোচবিহারের রাজা ও ভুটানের রাজার যুদ্ধ শেষে সন্ধি স্থাপনের পর একসাথে এক থালায় ভাত খেয়ে মিত্রতায় আবদ্ধ হন। এই স্মরণীয় ঘটনাটি স্মরণে রাখার জন্যই জায়গাতে এই নামকরণ। সেই যে রাজা ভাত খাওয়া স্টেশন, বুঝতে পারলেন? তাহলে কি কারণটা ছিল, কোচবিহারের রাজা এবং ভুটানের রাজার সন্ধি স্থাপনের পর এক থালায় একসঙ্গে ভাত খেয়ে মিত্রতা স্থাপন, এই ছিল সেই সুন্দর জায়গার সুন্দর নামের ইতিহাস। যাই হোক, আশিস দত্তের পরে আমরা যাব শিপ্রাকারার মালিকপাড়া লেন। বেতর থেকে মেসেজ করেছেন, জানিয়েছেন, তানিয়া কেমন আছো, প্রভাত বিনাতে তোমার মিষ্টি গলা পেলাম, সাতের পর তোমাকে আবার আজ পাচ্ছি, অপেক্ষায় এখন আমার আর কষ্ট হয় না, মেনে নিতে শিখেছি। ভেরি গুড, এটাই তো আমি চেয়েছিলাম, মেনে নিতে হয় তবেই নিজেকে ভালো রাখা যায়। একই সকাল, কিন্তু আজ একটু অন্য আনন্দের অনুভূতি জাগালো মনে। বেশ, সঙ্গে উনি টপিকের বিষয় বলেছেন, এই তো না তানিয়া, তুমি অতীতের সমস্ত স্মৃতির কথা মনে করিয়ে দাও। সবচেয়ে প্রিয় আমার ট্রেন জার্নি, অনেক ছোট্ট ছোট্ট জায়গায় আমরা বাসে না গিয়ে ট্রেনে যেতাম। আচ্ছা, সবচেয়ে প্রিয় হলো আমার ট্রেন জার্নি, এটা বলতে চেয়েছেন। বেশ, উনি লিখেছেন অনেক স্মৃতি, সত্যি এক একটা স্টেশনের এক একটা অদ্ভুত নাম হয়, তাই না তানিয়া? আমার হাসি পেত না, খুঁজে বেড়াতাম এই নামের

অনশনের কারণটা কি। একবার হাবড়াগামী ট্রেনে করে গাইঘাটার একটা আশ্রমে যাই এবং সেখানে হাসনাবাদের এক আত্মীয়ের বাড়ির কাঁটা পুকুরেও গিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম জানার জন্য, কিন্তু পাইনি উত্তর। তানিয়া, আছে এরকম অনেক রকম নাম, অনেক স্মৃতি, যাই হোক তোমার দেখা গল্প বলো না। আমার এরকম কোনো গল্প এই মুহূর্তে মনে পড়ছে না, তবে যখন ভেবেছিলাম যে এইটা নিয়ে প্রোগ্রাম করব, তখন একটা কোনো স্টেশনের নাম অদ্ভুত দেখেছিলাম, সেটাই শান্তিনিকেতন ঘুরতে গিয়ে তার ওই পথেই, বড় অদ্ভুত লেগেছিল নামটা, কিন্তু সেই নামটা আমার এখন মনে পড়ছে না। যাই হোক, আমরা একটু গানে যাই, গানের পর না হয় ফিরব। আরও আপনাদের যে সমস্ত মেসেজ পাঠানো রয়েছে, যারা এক্ষুনি টিউন করেছেন, জানিয়ে দিই আপনার চোখে দেখা, কানে শোনা বা আপনার জানা অদ্ভুত স্টেশনের নাম লিখে পাঠাতে হচ্ছে 9903055992। আর আপনাদের জন্য আজ FM গোল্ডে রয়েছি আমি তানিয়া, গানে গানে অরুন্ধতী হোম চৌধুরী, আর ছবির নাম আপনারা প্রত্যেকেই জানেন, ভালোবাসা ভালোবাসা।

ডাকছি তো, ডাকছি বলেই তো আপনাদের পাঠানো মেসেজগুলো এত মন দিয়ে পড়ছি, কারণ আপনাদের সঙ্গে কথা বলার এই যে সময়, এই যে সুযোগ, সেটা তো কখনোই হাতছাড়া করতে চাই না। বেশ, আপনাদের মেসেজ পড়ার সময় বেহালা থেকে পাঠিয়েছেন অনিরিনা ঘোষ। শুভ সকাল তানিয়া, শুভ সকাল দিদি। ছোটবেলায় শিয়াখালা নামে একটা স্টেশনে নেমেছিলাম, নামটা তখন ভীষণই অদ্ভুত লেগেছিল। একটি প্রত্যন্ত গ্রাম, কিন্তু জায়গাটা বেশ লেগেছিল। শিয়ালের দেখা পেয়েছিলাম কিনা আজ আর মনে নেই, তবে এখনও নামটা মনে পড়লে বেশ মজা পাই। বেশ, এই শিয়াখালা স্টেশনটা আপনি কোথায় পেয়েছিলেন? কারণ সত্যি কথা বলতে দিদি, শিয়াখালা আছে, আমরা যদি এদিক থেকে যাই, ধর্মতলা থেকে টুয়ার্ডস আরামবাগ যাই, তাহলে চাপাডাঙ্গার আগে পড়বে শিয়া।

0: খালা, এটা একটি গ্রাম এবং এখানে কোনো রেল স্টেশন নেই। তবে আমি আপনার মেসেজটা পড়ার পর একটু সার্চ করলাম, তো সেখান থেকে জানতে পারছি যে 1897 সালে কদমতলা থেকে শিয়াখালা পর্যন্ত 17 মাইলের একটা দীর্ঘ ন্যারো গেজ রেল পথ চালু ছিল, সেইটা বন্ধ হয়ে গেছে আর্থিক ক্ষতির কারণে 1971। তার মানে আপনি কি এইটার কথাই বলছেন? তো যাই হোক, সেটা জানা হলো না। বেশ, অনিরিনাদির মেসেজের পর এখন পড়ব অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে পাঠিয়েছেন, শুভ সকাল, আজকে বিষয় সম্পর্কে বলি, আমার দেখা অদ্ভুত নামের স্টেশন বলতে পারি, হাওড়া থেকে খড়গপুর যেতে একটি স্টেশন পড়ে, তার নাম নারায়ণ পাকুড়িয়া মোরাইল। এই নামটা আমরা একটু আগেও নন্দাদির কবিতার ছন্দে ছন্দে লেখা যে হিস্ট্রি সেখানে পেয়েছিলাম আর কি। বেশ, সোমনাথ ঘোষ পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল, খুব সুন্দর টপিক, ট্রেনে করে আমার মামার বাড়ি হাসনাবাদ যাওয়ার পথে একটা স্টেশনের নাম দেখলাম ভ্যাবলা, আমি জানিও না কেন এমন নাম। না না, দুষ্টুমি করবো না, একদম করবো না, কারণ এই যারা এখানে থাকেন তাদের হয়তো মনে আঘাত লাগতে পারে। তবে ভ্যাবলা শব্দটা শুনলে কেমন একটা ক্যাবলা ক্যাবলা শব্দ চলে আসে না? না যাই হোক, ভুলে যান, ইগনোর ইগনোর, প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, আমি জাস্ট মজা করলাম। কিশোর বালি হাওড়া, কিশোর দা হাওড়া থেকে জানিয়েছেন, ট্রেনে চলার পথে এমনি অনেক স্টেশন দেখা যায়, যেমন কর্ড লাইনে রয়েছে একটি স্টেশন বেলমুড়ি, হাওড়া সাউথ লাইনে আছে নাম আবেদা গোঘাট, গোঘাট তো আমাদের ওদিকে মানে কামারপুকুরের লাইনে, যেটা আরামবাগ হয়ে যাচ্ছে তার লাস্ট স্টপেজ হচ্ছে গোঘাট। আর আমার স্টেশনের নাম বালি, আমাদের এখানে প্রচুর বালির চর ছিল সম্ভবত, এখানের আরেকটি স্টেশনের নাম বালিখাল। ঠিক, বালি আর বালিখাল এই দুটো স্টেশনই পাশাপাশি, সম্ভবত ওই নদীর পাশে, তো সেখানে প্রচুর বালি পাওয়া যেত এক সময়, হয়তো সেইখান থেকে নাম এমনটা হতে পারে বলে আমার অনুমান, জানি না সত্যি কি মিথ্যে। বেশ, মেসেজ করেছেন, আরে বাস, না না আমি ভুল পড়েছি, আচ্ছা, সুপ্রিয় পাঁজা আমতা থেকে, সুপ্রভাত দিদি ভাই, মনটা ঘুরু ঘুরু করছে, আমাদের সাউথ ইস্টার্ন লাইনে অনেক নাম শুনলে অবাক হয়ে যাবেন, হাওড়া থেকে মেদিনীপুর জংশন যেতে গেলে বিশেষ বিশেষ নাম, আবাদা, নলপুর, উলুবেড়িয়া, ঘোড়াঘাটা, নন্দাই গাজন, নারায়ণ পাকুড়িয়া মুরাইল, ভোগপুর, হাওড়, আচ্ছা বাবারে কি সব কঠিন কঠিন নাম, পুরুলিয়ায় তো আরও নাম আছে তাই না, বেশ কিছু নাম আছে, যে নামগুলো যেমন বেরো, আমরা বলি না চট করে এই বেরো, এখান থেকে এই বেরো শব্দটা দিয়েও একটা স্টেশন আছে, ভেবে দেখুন, মানে সেখানে কাউকে গেলে কি বলো বেরো, জানি না, বেরোবাসীদের জিজ্ঞাসা করতে হবে তারা কি করেন ওখানে আসা অতিথিদের। যাই হোক, অমিতাবহর পাঠিয়েছেন, সুপ্রভাত তানিয়া, কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে একটি স্টেশন আছে নাম বেগুনকোডার, ছোট্ট স্টেশন, সারাদিনে একটি ট্রেন দাঁড়ায় কারণ এটি একটি হন্টেড স্টেশন, আমরা একবার অনেকে মিলে দিনের বেলা ওর উপর দিয়ে গিয়েছিলাম, তুমিও খোঁজ করে দেখো, ভয় পেও না, আমি খুব ভয় পাই, আমি একদম খোঁজ করতে যাব না। সীমা দাস পাঠিয়েছেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল টানিয়া দি, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লাইনে বেশ কিছু অদ্ভুত মজাদার এবং শ্রুতিমধুর স্টেশনের নাম রয়েছে, যেমন একটি স্টেশনের নাম দেউলা, নামটি শুনলে ওড়িশার মন্দিরে গঠনশৈলীর কথাও মনে এলেও স্টেশনটির নাম হিসেবে এটি বেশ অনন্য। সহজ কথা, ডায়মন্ড হারবার লাইনের এই বৈচিত্র্যময় ও অদ্ভুত নামগুলো আসলে স্থানীয় ইতিহাস, লোকসংস্কৃতি এবং প্রাচীন গ্রামের নামকরণের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে, যা দৈনিক যাত্রীদের যাতায়াতে একঘেয়েমি কাটিয়ে কিছুটা বিনোদন যোগায়। খুব ভালো থাকবেন দিদি সবসময়, বেশ খুব ভালো লিখেছেন, অ্যাকচুয়ালি সত্যি তাই, সব কিছু নামের পিছনে একটা করে কারণ তো থাকেই। আমরা একটু জরুরি কাজ সেরে একটা গান শোনাই, তারপর ফিরে আসছি, কেমন? বর্ধমানের কিন্তু অনেকগুলো স্টেশন আছে জানেন, বর্ধমানে, পূর্ব বর্ধমানের মশা গ্রামের কথা বললেন আমাদের শান্তনুদা, তারপরে শান্তনুদাই তো বললেন সম্ভবত যদি খুব ভুল না করি, এছাড়া রয়েছেন খানা, খানা বলে একটা জায়গা, খানা, খানা মানে খাবার, বেশ, তারপরে হচ্ছে অম্বল গ্রাম, এটা ওই বর্ধমানের, তারপরে ভাতার বলে একটা স্টেশন আছে, তারপরে এরকম মানে অদ্ভুত অদ্ভুত সব স্টেশন, যদি আপনারও কোনো স্টেশনের নাম মনে পড়ে তাহলে পাঠান, একটু পরেই সেই মেসেজ আমি পড়ব। এখন একটা গানে যাই, তার আগে একটি জরুরি কাজ।
1: বৃষ্টির দিনে মাটির

0: ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

শুভ সকাল মিষ্টিকণ্ঠী ছোট বোন তানিয়া, আমি ডক্টর উৎপল মুখার্জি ফ্রম পুনে। মনের মেলোডিতে কান পেতে মন ভালো করছি। মজার বিষয়ে যায়, রায়পুর ছত্রিশগড়ে আমার ছোটবেলা কেটেছে। ওখানে একটি ছোট্ট স্টেশন আছে, তার নাম নাকটিপি। আমি এখনও ওই নাম মনে করে একা একাই হাসি। ছোট্ট বন্ধুদের সঙ্গে মজা করে বলতাম, ওখানে গেলে নাকি নাক টিপে দেয়। এই মজার বিষয় ভেবে ছোটবেলায় চলে গেলাম। তানিয়া, তুমি কোনো একটি মজার নাম বলো। একটি মজার নাম তো প্রচুর রয়েছে দাদা, কোনটা ছেড়ে কোনটা বলি বলুন। যেমন দেখুন, পূর্ব মেদিনীপুরে বড়দা বলে একটা জায়গা রয়েছে। তারপরে হচ্ছে আপনার জলপাইগুড়িতে আলতাগ্রাম বলে একটা গ্রাম রয়েছে, মানে স্টেশন রয়েছে আর কি। এবং তারপরেই আবার রাঙাপানি রয়েছে, যেন আলতা গ্রামের আলতা যদি ধুয়ে যায়, সেই রাঙা জল যেখান দিয়ে যায় সেটাই হয়তো রাঙাপানি। আমি জাস্ট এটা মজা করে বলছি, কিন্তু প্রতিটা গ্রামের নামের পিছনে একটা করে কারণ তো অবশ্যই আছে। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের কাছে আছে নুঙ্গির গ্রাম, যেটা আতশবাজির জন্য ওখানে খুব তৈরি হয় শুনেছি। কিন্তু নুঙ্গি গ্রামের পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। যেমন আমাদের এক বন্ধু এই কার্তিক মণ্ডল হাওড়া থেকে, এই উত্তর চব্বিশ পরগনা থেকে, দাউদপুর থেকে জানিয়েছে যে কেষ্টপুর খাল থেকে ডিঙি নৌকো যাতায়াত করতো, সেই ডিঙি নৌকো উল্টে সারাই হতো, যেখানে সেটাই উল্টো ডিঙি, আর সেখান থেকে উল্টো ডাঙা শব্দটা এসেছে এমনটাই ইতিহাস বলছে। কিছুটা ঠিকই, একদমই তাই। মানে ডিঙিটা সারানো হতো, উল্টানো ডিঙি সেটাকে সারানো হতো, সেই জায়গা থেকে উল্টো ডাঙা। যাই হোক, আর ও আরও জানিয়েছেন, আমাদের কার্তিক জানিয়েছেন আরও যে আমার ভালো লাগে পুরুলিয়া যাবার পথের স্টেশনগুলো বেশ। আর কার মেসেজ বাকি থেকে যাচ্ছে? হাওড়া জগাছে বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ জানিয়েছেন, রৌদ্রোজ্জ্বল সকালের মিষ্টি ভালোবাসা নিয়েও তানিয়া, আশা করি খুব ভালো আছো, খুব খুব ভালো থেকো। খুব সুন্দর গানগুলো শুনছি, প্রভাত বিনায় গণপতি বাপ্পার বিষয়ে অনেক তথ্য জানতে পারলাম, ধন্যবাদ। সাঁতরাগাছি থেকে বিলাসপুর যাবার পথে আকাল তারা বলে একটি স্টেশন দেখেছিলাম। এই স্টেশন দেখে ভেবেছিলাম, সত্যি কি এখানে আকাল নেই? প্রশ্ন আমার নয়, পূর্ণাদের। সঙ্গমিত্র ঘোষ কাকিনাড়া থেকে জানিয়েছেন, গুড মর্নিং তানিয়া, আমার কাছে পৃথিবীর বেশিরভাগ স্থানের নামই অদ্ভুত লাগে, জানি না কেন, সকলে সেরকম মনে হয় কি না। ছোটবেলায় ভাবতাম গোবরডাঙ্গায় বোধ হয় গোবর পাওয়া যায়, আর আমার জন্মস্থান সাঁতরাগাছি। সেটা শুনে কলেজের বন্ধুরা বলতো, সঙ্গমিত্রা তোর বাড়ি আমরা সাঁতরে পৌঁছবো। সত্যি তো, বেশ আমরা আরও কথায় যাব। যারা এখনও চাইছেন মেসেজ করতে, দেরি করছেন কেন, চটপট পাঠিয়ে দিন আপনার চোখে দেখা, কানে শোনা বা আপনার জানা মজার স্টেশনের নাম বা অদ্ভুত স্টেশনের নাম। 9903055992 এই নাম্বারে, গানে গানে অলকা ইয়াগনিক।

রোজ সকালে দোকানে এসে রেডিও টিউন করি, ভাবি আজ হয়তো তানিয়াদির কণ্ঠস্বর শুনতে পাবো, কারণ এর আগের দিন কাস্টমার থাকায় ভালোভাবে শুনতে পাইনি যে তানিয়াদি কবে আসবে। কিন্তু আপনি তো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেই ফেসবুক পেজে গিয়ে প্রত্যেক দিন প্রতিটা অনুষ্ঠানের আপডেট পাবেন যে কোথায় কখন কবে কোন প্রেজেন্টার আসছেন বা আপনাদের পছন্দের আরজেরা আসছেন। তাহলে আপনাদের জানাটাও হয়ে যাবে, আপনারা ফলো করছেন না কেন নিশাকর্দা, ফলো করুন, তাহলেই জানতে পারবেন, কারণ রাত 10টাতে দিয়ে দেওয়া হয় আগামী দিন প্রভাত বিনায় কে থাকছেন। বেশ, বাকি মেসেজটা পড়া যাক। উনি জানিয়েছেন যে 1997 সালে যখন আমি মুম্বাই পাড়ি দিই কার্যসূত্রে, নাগপুর স্টেশনে এসে যখন ট্রেন থামলো, তখন বয়সটা অল্প ছিল, তো মনে মনে ভেবেছিলাম এটা কি সাপেরই রাজত্ব নাকি, এর নাম নাগপুর কেন? গান তো শুনবো, ভালো শুনবো, এ কথা বলার কোনো অর্থই হয় না, জানি ভালো শুনবো। এরপর কবে আসবেন জোরে বলে দেবেন যাতে আমি শুনতে পাই। বেশ, না না না, আর সঙ্গে জানিয়েছেন স্টেশনের, আচ্ছা এই গানটা দাদা আমি অনুষ্ঠান শুরুর প্রথম দিকেই শুনিয়ে দিয়েছি, আমি আপনি অনেকটা পরে রেডিও টিউন করছেন হয়তো, তাই গানটা আপনি মিস করে গেছেন, সেই জন্যই 8:30 আপনাকে রেডিও টিউন করতে হতো। আপনাদের সকলকে 8:30 রেডিও টিউন করতে হবে, আবার কবে, 21 সেপ্টেম্বর, সেই দিন সকাল 6:10-7, আর 8:30-10 আপনাদের সঙ্গে আবারও থাকবে তানিয়া। আপনি থাকবেন কি না সেটা আপনি দেখুন, আপনি থাকলে সব থেকে বেশি ভালো লাগবে আমার, আপনাদের সবার জন্যই কথাটা বললাম। বাগুইয়াটির জোড়া মন্দির থেকে তপন কুমার রায়চৌধুরী জানিয়েছেন, বর্ধমান পেরিয়ে দেখা যায় খন্ডন জাংশন নামে একটি স্টেশন, যার ডান দিক থেকে চলে যাচ্ছে বোলপুরের দিকে আর সোজা চলে যাচ্ছে আসানসোল। খন্ডন, কি অদ্ভুত একটা নাম না? বেশ, সঙ্গে মেসেজ করেছেন আনন্দ গোপাল ঘোষ কালিকাপুর কলকাতা থেকে, পিচকুড়ির ডাল রেলওয়ে স্টেশন পূর্ব রেলের অন্তর্গত হাওড়া বিভাগের সাহেবগঞ্জ রুটের একটি রেলওয়ে স্টেশন, এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পিচকুড়ি গঙ্গারামপুরে অবস্থিত। পিচকুড়ি, কি অদ্ভুত নাম! আসলে এইরকম নামের পিছনে একটা করে কারণ আছে, সেই নামের কারণটা হয়তো আমাদের জানা নেই। যাই হোক, অমিত বন্ধু ঘোষ মানিকতলা সাউথ চব্বিশ পরগনা জেলার ধবধবি স্টেশন আছে, আর আছে গোচরণ স্টেশন। তাহলে বুঝে নিন, গোচরণ স্টেশন মানে বোঝাই যাচ্ছে সেখানে খুব গরু চরণও হতো। এইভাবে নামগুলো ইয়ে হয় দেখবেন। আচ্ছা, আমি বোধ হয় আরেকজন বন্ধুর মেসেজ স্কিপ করে গেলাম, দেখি। হ্যাঁ, গুড মর্নিং তানিয়া ম্যাডাম, আমাদের বেশিরভাগ স্টেশনে পুর,

পুরের ভরপুর আর কি, যেমন খড়গপুর, দুর্গাপুর, রায়পুর, কানপুর, নাগপুর, কোলাপুর, দানাপুর আরও আছে প্রচুর। কেন এত বেশি পুর? আরও আছে জঙ্গিপুর, সেই নামটা আপনি বাদ দিলেন, আরও কত বলবো, এরকম কত পুর যে আছে মনে পড়ছে না। যাই হোক, কেন এত পুর? আসলে নগর বা সমৃদ্ধ গঞ্জ এগুলোকে পুর বলা হতো, বা কখনো যদি দুর্গ দিয়ে ঘেরা থাকতো সেই জায়গা তাকে পুর বলা হতো। সেই জায়গার নাম থেকে স্টেশনের নামটা এসছে, সেই জন্যই হয়তো এই স্টেশনগুলোর নাম পুর দিয়ে। বেশ, আরও অনেকগুলো মেসেজ জমেছে, শুনবো। তবে তার আগে একটা ভীষণ প্রিয় গান, যেটা আমার তো খুবই প্রিয়, আমি জানি আপনাদের অনেকেরই ভীষণ প্রিয়। চলুন, কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম আরাধনা।

না, আর মেসেজ আসলেও হয়তো আমি সবটা পড়তে পারবো না, কারণ ঘড়ির কাঁটা বলছে তানিয়া ঠিক ঠিক ঠিক ঠিক সময় হয়েছে এবার বিদায় নেওয়ার। তাই ঝটপট মেসেজ পড়তে থাকি আমাদের প্রিয় বন্ধু চন্দ্রমলি দি বালিগঞ্জ থেকে একটি ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছেন, যেখানে খুব সুন্দর কিছু লাইন রয়েছেন, কিন্তু জানিয়ে দিয়েছেন এটা শুধুমাত্র আমার জন্য, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সঙ্গে যাই অন্য মেসেজে, হরিপাল থেকে, হরিপাল হুগলি থেকে কাকুলি পাখিরা, দিদিভাই অনুষ্ঠান প্রতিদিন শুনি কিন্তু মেসেজ লেখা হয় না প্রতিদিন, আজকের বিষয়টা শুনে লিখতে ইচ্ছে হলো। আমার জানা পূর্ব বর্ধমানের কাছে একটি স্টেশন হলো ঝাপটের ঢাল, সত্যি নামটা কেমন অদ্ভুত তাই না? হ্যাঁ, এই স্টেশনের নামটা শুনেছিলাম কিন্তু এখন ভুলে গেছি, আমার তো আমার কলেজ তো বর্ধমানেই, তো তখন সেখান থেকে হাওড়া আসার পথে এরম অদ্ভুত অদ্ভুত সব স্টেশনের নাম দেখতাম, গুসকরা, তারপরে হচ্ছে আরেকটাও গদি নাম আছে ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, যাই হোক, তারপরে আচ্ছা পরের মেসেজে যাই, তারপর পরে স্মৃতিচারণ করবো। গুড মর্নিং দিদি, তানিয়া দি, তোমাকে বিশ্বকর্মা পুজোর আগাম শুভেচ্ছা জানাই এবং FM গোল্ডের সমস্ত বন্ধুদের নিমন্ত্রণ জানাই আমার বাড়িতে বিশ্বকর্মা পুজোয়। সঙ্গে জানাই ট্রেনে সেভাবে ছবিটা চড়া হয় না, তাই অদ্ভুত স্টেশনের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। বেশ, মেসেজ করেছেন পার্থিব মোদক তালপুর হুগলি থেকে, তারকেশ্বরের পরের স্টেশন তালপুর, একদম সেই পুর নিয়ে কথা হচ্ছিল সেই প্রসঙ্গে লিখেছেন। তবে আপনি যেটা লিখেছেন, আমার মনে হয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে স্টেশন করার জন্য দেউলটির স্টেশনটাকে সেই নামে ট্রান্সফার করার জন্য একটা আবেদন করা হয়েছে, কিন্তু এটা এখনও বোধ হয় স্যাংশন হয়নি, আমি জানি না এটা, এই বিষয়ে আমার কাছে সঠিক কোনো তথ্য এই মুহূর্তে নেই। বেশ, মেসেজ করেছেন আর কার বাদ পড়ে গেলে তো খুব খারাপ হবে না তাই আর কি। শুভলক্ষ্মী সিংহরায় বহুদিন পর মেসেজ এসছে সাইদাপুর মুর্শিদাবাদ থেকে, আমার বাবার বাড়ি পুরুলিয়া, ওখানে একটা স্টেশন আছে নাম বেগুন কোদর, ওটা একটি ভৌতিক স্টেশন নামে পরিচিত, আমরা মজা করে বলতাম ওখানে বেগুন সস্তা পাওয়া যায় তাই নাম বেগুন কোদর। মিনা কর্মকার, বহুদিন পর মেসেজ পেলাম, ম্যালেরিয়ায় পড়েছিলাম, আচ্ছা এখন ওষুধ চলছে, আচ্ছা এখন আশা করি ঠিক আছেন, সাবধানে থাকবেন মিনাদি। উনি কিছু স্টেশনের নাম পাঠিয়েছেন, তেঁতুল গুলেখালা হাওড়া থেকে খড়গপুর যাওয়ার পথে স্টেশনগুলো পড়ে, উনি বোধহয় খুব তাড়াতাড়ি লিখেছেন, আচ্ছা একশরা তেঁতুল গুলেখানা হাওড়া থেকে খড়গপুর যাওয়ার পথে এই স্টেশনগুলো পড়ে, তুমি ভালো থেকো, একটু দেরি হয়ে গেল, হ্যাঁ আমার হাতেও সময় একদম কম। আচ্ছা জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে, ওই পুর সংক্রান্ত যে মেসেজ এসেছিল যে কেন এত পুর, সেই মেসেজটা করেছিলেন। আজকে সবার মেসেজের নাম পড়তে ভুলে যাচ্ছি, খুব খারাপ খুব খারাপ। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে জানিয়েছেন, হাওড়া বর্ধমান কর্ড লাইনে একটা স্টেশনের নাম বেলমুড়ি, কিন্তু ওই নামের কেউ উচ্চারণ করে না, করলে নাকি অভুক্ত থাকতে হয়, তাই ওই স্টেশনের ডাক নাম হলো মাঝের গ্রাম। কেন বেলমুড়ি তো উচ্চারণ করে, আমরাও তো করেছি একটা সময়, যাই হোক। সময় একদম শেষের দিকে, আরেকজন বন্ধুর মেসেজ পড়ব, পাঠিয়েছেন বিরাটি থেকে, বিরাটি থেকে পাঠিয়েছেন, নামটা, আচ্ছা মেসেজটা পড়ি তারপর, নীলাঞ্জন, নীলাঞ্জন দাশগুপ্ত, একটা নাম বলতেই হবে, নামটা হলো ধপধপি, স্টেশনটির নাম আমার বেশ মজার লেগেছিল, প্রথমবার নামটা দেখে মনে হচ্ছিল এমন সুন্দর অথচ অদ্ভুত নামও স্টেশনের হতে পারে। বেশ, সময় একদম শেষ, আবারও আসবো 21 তারিখ সকাল 6:10 সবাই ভালো থাকবেন, ভালোবেসে ভালো রাখবেন, আমরা কারোর পরিস্থিতি না বদলাতে পারি, তার মনের স্থিতি বদলাতেই পারি, তাই একটু সহানুভূতিশীল হন এবং মানুষকে ভালোবেসে ভালো রাখার চেষ্টা করুন। রেখে গেলাম ত্রয়ী থেকে কিশোর কুমার, আর ডি বর্মন এবং আশা ভোঁসলের কণ্ঠে এই ট্র্যাকটি।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতাহী সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। ভারত এবং আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র ও অসমের 1টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুগু জেলায় 2টি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। এদিকে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। আসছি বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তিকে ইউপিআই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। NPCI জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে রেখে নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতির জোয়ারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বলে অভিহিত করেন। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতাহী সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নির্দিষ্ট স্থানে স্বচ্ছতা এবং জনবহুল স্থানগুলির রূপান্তর ঘটিয়ে সেগুলিকে পরিচ্ছন্ন করে তোলা, স্বচ্ছতা অভিযানে যুব সমাজকে সক্রিয়ভাবে সামিল করা এবং চক্রাকার অর্থনীতি অর্থাৎ বর্জ্য থেকে সম্পদের মাধ্যমে স্বচ্ছতার শেষ সমৃদ্ধির প্রসার ঘটনাই এই অভিযানের মূল লক্ষ্য। চলতি বছরের অভিযানের মূল ভাবনা হল স্বচ্ছতা মে সহবাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত। উল্লেখ্য, 2017 সালে সূচনার পর থেকে স্বচ্ছতাহী সেবা অভিযান স্বচ্ছ ভারত মিশনের একটি অন্যতম অঙ্গ হিসেবে চলে আসছে। প্রতি বছর এই অভিযানের মাধ্যমে দেশের নাগরিকরা পারিপার্শ্বিক পরিবেশের দায়িত্ব নিতে এগিয়ে আসেন। আগামী 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে

পুরসভাগুলির উদ্যোগে জনবহুল স্থানগুলিতে এক বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। পাশাপাশি এক পের মাকে নাম উদ্যোগের আওতায় রূপায়িত হবে বৃক্ষরোপণ কর্মসূচিও। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে রাজ্যগুলিকে আগামী 7ই অক্টোবর বিশেষ স্বচ্ছতা কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের প্রতিনিধিরা সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষ কর্মীগোষ্ঠী করে তোলার লক্ষ্যে একত্রিত হবেন। অনুষ্ঠানে 600-এরও বেশি প্রদর্শক, 300টি আন্তর্জাতিক সংস্থা এবং 40টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। প্রদর্শনীতে বিশ্বের 6টি দেশের প্যাভিলিয়ন, 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং একটি বিশেষ স্টার্টআপ প্যাভিলিয়ন থাকবে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর সংগঠন সেমি যৌথভাবে দেশের প্রধান সেমিকন্ডাক্টর সম্মেলন ও প্রদর্শনী সেমিকন ইন্ডিয়ার আয়োজন করছে। অনুষ্ঠানে সেমিকন্ডাক্টর উৎপাদন ও প্রযুক্তিসহ ইলেকট্রনিক্স শিল্পের অত্যাধুনিক গতি প্রকৃতি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আয়োজন ভারত ও আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য অংশীদারিত্ব, বিনিয়োগের সুযোগ, সহযোগিতা, প্রযুক্তি সহযোগিতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বস্ত সেমিকন্ডাক্টর অংশীদার হিসেবে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ এনে দেবে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর সংগঠন সেমি যৌথভাবে দেশের প্রধান সেমিকন্ডাক্টর সম্মেলন ও প্রদর্শনী সেমিকন ইন্ডিয়ার আয়োজন করছে। অনুষ্ঠানে সেমিকন্ডাক্টর উৎপাদন ও প্রযুক্তিসহ ইলেকট্রনিক্স শিল্পের অত্যাধুনিক গতি প্রকৃতি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র ও অসমের 1টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। তামিলনাড়ুর মাদুরতামক, ধামাপুরাম ও পুদুচেরির থাত্তাচাভির পাশাপাশি রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগরে হবে ভোটগ্রহণ। একই সঙ্গে অসমের নওগাঁ লোকসভা আসনে ভোট নেওয়া হবে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন শনিবার 19 সেপ্টেম্বর ও 6ই অক্টোবর ভোট নেওয়া হবে। ভোট গণনা 9ই অক্টোবর। পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের 4 জেলা, পুরুলিয়ার ছড়ড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 4 বিমানবন্দরের কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে আর নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাগড়ে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। এর ফলে দুই দেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে। বিরোধী দল লেবার পার্টির সমর্থনে 93-29 ভোটে এই আইনটি অনুমোদিত হয়। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাককলে বলেছেন, এই চুক্তি রপ্তানিকারকদের জন্য খুব সুবিধাজনক হবে। চুক্তিটি এই বছরের শেষের দিকে কার্যকর হবে হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার আউলিতে শুরু হয়েছে। আউলি ফরেন ট্রেনিং সেন্টারে ভারত ও আমেরিকা প্রতিটি দেশের 600 জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছেন। আউলির পাশাপাশি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ওই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ 2 দিনের সফরে ভুটান গিয়েছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর ভুটানের বিদেশমন্ত্রী লিওন পো ডি ইয়েন ধুনগিয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। সেদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভুটানের রাজার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। রাশিয়া ও ইউক্রেন একে অন্যের জ্বালানি সংক্রান্ত পরিকাঠাময় হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দুটি দেশ একে অন্যের জ্বালানি পরিকাঠাময় হামলা বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু ইউক্রেনের আধিকারিকরা জানান, সারারাত ধরে চলা হামলায় রাশিয়ার কিয়েভ ও অন্যান্য শহরে প্রায় 200টি ড্রোন হামলার ফলে 2 জনের প্রাণহানি হয়েছে। সৌদি আরব জানিয়েছে, গতকাল সন্ধ্যায় মক্কার কাছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি হুথি ড্রোনকে আটক করে ধ্বংস করেছে। ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি ঘটনাটিকে মক্কার উপর দ্বিতীয় হুথি হামলার চেষ্টা বলে বর্ণনা করেছেন।
সৌদি আরবে গতকাল অসামরিক প্রতিরক্ষা বিভাগ মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করেছিল। এছাড়া লোহিত সাগরের তীরে সৌদি

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
2: শরৎ তোমার অরুণালয়,

ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, মালিক কাকা ওই যে তোমার কঙ্কনে

0: শরতের এই সময়টা শরতের গান দিয়ে শুরু করলাম, তোমায় গান শোনাবো। সঙ্গে আছি আমি এমিলিয়া,
1: আর আমি দেবলীনা।
0: আর এই গান শুনতে চেয়েছিলেন পরমা মিত্র ভবানীপুর থেকে।
1: যদিও তিনি রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে গানটি শুনতে চেয়েছিলেন, কিন্তু আপনার পছন্দের শিল্পীর কণ্ঠে

0: এই গানটি এই মুহূর্তে আমাদের সংগ্রহে ছিল না বলে ভাবলাম গানটা আপনার পছন্দের, মানে গানটা আমাদের প্রত্যেকের পছন্দের এবং
1: এত সময়ের সঙ্গে,
0: ঠিক ঠিক, তো সেই কারণে শরতের সুর দিয়ে শুরু করলাম এবং অবশ্যই দেবব্রত বিশ্বাসের কণ্ঠ, এটা বলার অপেক্ষা রাখে না। আর আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের FM গোল্ডের ফেসবুক পেজ, যেখানে এসে আপনারা তো আপনাদের গানের অনুরোধ করেইছেন আমাদের কাছে,
1: আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপেও আপনারা আপনাদের অনুরোধ পাঠাতে পারেন 9903055992 এই নাম্বারে,
0: হোয়াটসঅ্যাপ এবং SMS করেও পাঠাতে পারেন দেবলীনা আর এমিলিয়ার কাছে। তবে হ্যাঁ, মনে রাখবেন গত দুদিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার যারা অনুরোধ করেছেন তারা প্লিজ অনুরোধ করবেন না। আর এবারে আমরা চলে যাব আরেকটি গানে, যে গান দিয়ে এক জুটির পথ চলা শুরু হয়েছিল, শুধু তাই নয় বাংলা গানে একটা নতুন ধারারও শুরু হয়েছিল, এই গানকে ট্রেন্ড সেটার বলা যেতে পারে কোনো এক গায়ের বধু। কাদের অনুরোধে শুনবো?
1: শুনতে চেয়েছেন হীরামন শেখ, রেহানা শেখ, গোংরা থানা চাপড়া জেলা নদিয়া থেকে।
0: সলিল চৌধুরীর কথায় সুরে হেমন্ত মুখোপাধ্যায়।

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: একটা সময় ছিল এমিলিয়া, যে সময়ে যে মন্বন্তর, যে দুর্ভিক্ষ প্রবল দেখা দিয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষেরই তৈরি করা ছিল, সেটা কিন্তু প্রকৃতির কাঙালপনায় তৈরি না, মানে খেতে খেতে ফসল, মানে অশনি সংকেত যে সময়কার উপরে নিয়ে লিখেছিলেন বিভূতিবাবু এবং সত্যজিৎবাবু বানিয়েছিলেন সেই ছবি। তো সেই ঘটনার কথা মাথায় রেখে সলিল চৌধুরী লিখলেন, এবং সত্যি তো এক গাঁয়ের বধূর সেই সব ফেলে চলে আসা তার আশা স্বপনের সমাধি, মানে এই যে কি অপূর্ব সৃষ্টি ভাবা যায় না।
2: এবং ইতিহাসের পাতায় থেকে একটু বাস্তবে, মানে ইতিহাসকে ফেলে একটু এই সময়টা, যেহেতু এই সময়টা শরতের আকাশ, শরতের একদম আগমনীর জন্য মানুষ তৈরি হচ্ছে, তাই একটু গানটা একটু মনটাকে আনন্দ মুখরিত করার জন্য এ গানের প্রজাপতি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে দেয়া নেওয়া ছবি থেকে এবারে রইল। শ্রীমন্ত দত্ত, দিবাশিষ দত্ত গৌড়হাটি আরামবাগ হুগলি থেকে শুনতে চেয়েছেন এই গান গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা ব্যাক টু ব্যাক চলে গিয়েছিলাম শ্যামল মিত্রর গানে, এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্র নিজের সুরে শুনছিলাম এই গান। সুব্রত কুমার করণ বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছিলেন, তার অনুরোধে শুনলাম এই গান।
1: এবার আরেকটি জরুরি কাজ, একটি ঘোষণা আছে, 138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্পর্কিত ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR অ্যাভিনিউ কলকাতা 712 বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। শ্রী এসসি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR অ্যাভিনিউ কলকাতা 712 এই ঠিকানায়। ঠিকানাটি আরেকবার, শ্রী এসসি দাস ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR অ্যাভিনিউ কলকাতা 712 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। টেলিফোন নম্বরগুলি আরেকবার, 03322120250, 03322120612 অথবা 03322120500 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত অবলিক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। মনে রাখবেন, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। শুনলেন 138তম ডাক আদালত ও পেনশন আদালত সংক্রান্ত ঘোষণা।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: ঝনন ঝনন বাজে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম সলিল চৌধুরীর কথায় সুরে, শুনতে চেয়েছিলেন তাপস, সৌরভ, সাগরিকা ও শম্পা খাঁ, নাকতলা, কলকাতা 47 থেকে।
1: এবার এমন একটা গানে যাব এমিলিয়া যে গানের অনুরোধ খুব কম আসে, অমর ভূপালি, মানে 50-এর দশকের একেবারে গোড়ার দিকের একটি ছবি, ভি শান্তারামের ডিরেকশনে। মূলত প্রথম ফিল্মটা রিলিজ করে মারাঠি ভাষায়, এরপরে বাংলায় ডাবিং হয়ে আবার রিলিজড হয়েছিল। তো এই ছবির গান শুনতে চেয়ে, এবং তখন মান্না দে তিনি প্লেব্যাক করেছিলেন কিন্তু প্রবোধ দে নামে, হ্যাঁ, মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে, এবং মূল সুর বসন্ত দেশাই। আমরা চলে যাই সেই গানে, এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন গড়িয়া থেকে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

0: নিওয়ালিপুর থেকে রিন্টুর অনুরোধে 74-এর সেই বিখ্যাত গান শৈলেন রায়ের কথায় কালীপদ সেনের সুরে।
1: এবং গানটা শুনতে শুনতে মনে করুন যে পর্দায় কাকে কাকে দেখা গেছে, শুধু অভিনেতাদের নয় কিন্তু তিনজন গায়কও ছিলেন, মানে ছিলেন শনৎ সিংহ, ছিলেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: একদমই তাই। এবং দেখুন, এই গানেও আমরা শুনছিলাম এমন একজনের কথা যাকে মানে কে সে আমি জানি না, কে বা সেই বিনোদিনী রিনিকে ঝিনি কে ঝিনি, তো তার জন্যে আমি উদাসীন। তো ঠিক সেই রকম ভাবনা নিয়েই কিশোর কুমার কি বলছেন আমরা শুনবো। প্রদ্যুৎ সামন্ত কামিনা শ্যামপুর হাওড়া থেকে অনুরোধ করেছেন।
1: মুকুল দত্তের কথায় এই গান
0: এবং লতা মঙ্গেশকরের সুরে।

এবার চলে যাব 1982 সালের একটি পুজো রিলিজ একটা গান। সেই গানের অনুরোধ করেছেন অমিত ঘোষ মানিকতলা থেকে, আশা ভোসলের কণ্ঠে এই গান, আর ডি বর্মনের সুরে, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, আশা ভোসলে।

0: চলে যাব পরের বন্ধুর অনুরোধে,
1: যাদবপুর থেকে সোমেনের অনুরোধ। অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দীপালী ঘোষের সুরে।

গোঘাট হুগলি থেকে কাশীনাথ দে এবং পার্বতী দে শুনতে চেয়েছেন শিল্পী সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গান, যে গান এখন শোনাব মুকুল দত্তর কথা এবং রবীন বন্দ্যোপাধ্যায়ের সুরে।

0: সুরেলা সফর থেকে বিদায় নেব। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান দিয়ে শুনতে চেয়েছেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা 149 থেকে। শ্যামল গুপ্তের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। 2:30 সুরেলা সফর নিয়ে ফিরব আমরা দুজন,
1: দেবলীনা আর এমিলিয়া।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

মিলনের এই উৎসবে একদমই তাই, আর শুধু তাই না, ঝড়ের মেঘকে তারাই ভরা রাতের আড়ালে ঢেকে রাখার চেষ্টা। এইভাবেই তো আমরা বাঁচি, এভাবেই তো আমরা বাঁচতে চাই। জীবনে যত দুঃখ

0: যত অভাব, যত প্রতিকূলতাই আসুক না কেন, এক একটা সময় আসে তখন মনে হয় এই সমস্ত প্রতিকূলতাকে দুপাশে জোর করে দুহাত দিয়ে ঠেলে সরিয়ে, এবং সেই শক্তিও যেন কি অদ্ভুতভাবে তৈরি হয়ে যায়। মনে হয় মনের মেঘলা কোণগুলোতে একটু খুশির রোদ মেখে নিই, একটু ভরে নিয়ে নেওয়ার চেষ্টা করি। আজকে সুরেলা সফরে বুধবার অমূল্য আধুনিক নিয়ে 100.1 FM গোল্ডেন স্টুডিওতে পৌঁছে গেছি আমি দেবলীনা,
1: আমি এমিলিয়া। আর তোমার কথা শুনতে শুনতে আরেকটা কথা আমার মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে এই যে খুশির উৎসব আসছে সেটার জন্য সারা বছরের প্রতীক্ষা আমাদের থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই সময় প্রকৃতিও আমাদের সঙ্গে একদম সাথে সাথ মিলিয়ে স্বাদ পূরণের জন্য একেবারে তৈরি। কারণ এই যে বর্ষা থেকে শরৎ মেঘের আনাগোনা, সেখানে পেঁজা তুলোর মেঘ এখনও সেভাবে দেখা দেয়নি, কিন্তু দেখা দেবার প্রস্তুতি নিচ্ছে, সেটা আকাশ দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ওই যে কাশের গুচ্ছর সেজে ওঠার পালা, গ্রামের দিকে সেজে উঠেছ, শহরের দিকে খুব কষ্ট করে কোনো একটা ওই পাঁচিলের কোণ খুঁজে আমাদের পেতে হবে। কিন্তু এই যে আনন্দ উৎসব, সেটা প্রকৃতি এবং মানুষের মন একসাথে মেতে ওঠে, কি অদ্ভুতভাবে দুটোর মেলবন্ধন হয়ে যায়।
0: ঠিক তাই। এবং আজকে অমূল্য আধুনিকে যে এমিলিয়া এবং দেবলীনা আপনাদের সঙ্গে কথা বলছে, এতক্ষণ ধরে যা যা বললে আশা করি বুঝতেই পারছেন, আজকে হচ্ছে আনন্দের গান, খুশির গান। আমরা জানি যে এই বড় সুখের সময় নয়, আমরা অনেকে হয়তো অনেক রকমভাবে অনেক খারাপ লাগা, অনেক রকমের খারাপ থাকা নিয়ে বেঁচে আছি, তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত বাঁচতেই চাই, ওই বেঁচে থাকাটাই সত্যি। এবং বেঁচে থাকার জন্য মানে দুহাতের মধ্যে খড়কুটোর মতন যেটুকু খুশি যেটুকু আনন্দ পাই আঁকড়ে ধরি।
1: একদম।
0: আজকে সে বিভিন্ন রকমের আনন্দকে আমরা একটু,
1: রবীন্দ্রনাথ দাশের দেশে বলেছিলেন না যে, জিজ্ঞেস করছে না যে উঠতে চাও তুমি, কেন উঠতে চাও, আনন্দ কেন, আনন্দ অকারণ আনন্দ,
0: অকারণ।
1: অনেক সময় কারণে অকারণে দুঃখেও দুঃখকে সরিয়ে রেখে আনন্দে থাকার এই যে প্রস্তুতি, সেইটা একটা জায়গায় কোথাও আমাদের গান এগিয়ে দেয়।
0: একদমই তাই। আর কারণ অকারণ আনন্দের কথায় আমরা নিশ্চয়ই যাব আজকে, কিন্তু এখন যখন সামনে একটা এত বড় কারণ রয়েছে, হ্যাঁ, যেটার আর এক মাসও বাকি নেই, সেই কারণের ব্যাক টু ব্যাক দুটো গানে যাই।
1: এবং আজকের দিনটা পেরোলেই পরশু, মানে কালকে দিনটা পরশুদিন, পরশুদিন বিশ্বকর্মা পুজো, এবং বিশ্বকর্মা পুজো মানে শারদোৎসবের সূচনা, মানে ওই আমরা যে ইন্ট্রো লিখতাম রচনায় অনেকটা সেই রকম।
0: এবং একটু বড় হয়ে বুঝতে পেরেছিলাম জন্মাষ্টমী পার হয়ে গেলে যে দোকানগুলো রবিবার করে বন্ধ থাকতো তারাও কিন্তু খোলা থাকে।
1: একদম।
0: হ্যাঁ, তো ঢাকে কাঠি পড়ার আগে সেই যে একটা প্রস্তুতি, অকারণ আনন্দ না, একেবারে খুব মানে কি বলবো গভীর কারণে, ভ্যালিড রিজনের, ভ্যালিড গ্রাউন্ডে আনন্দ, সেই রকম আনন্দ। এবং তার সঙ্গে মিশে আছে এক রাশ নস্টালজিয়া, শুনলেই বুঝতে পারবেন। ব্যাক টু ব্যাক দুটো গান, প্রথমে সনৎ সিংহ এবং তারপরে অন্তরা চৌধুরী।

0: অভ্যেসটা যদি কোনো কোনো বছর কমে গিয়েও থাকে, এই দুটো গানের মানে রেস কাটিয়ে বেরোতে পারা সেটা কিন্তু অন্তত দেবলীনায় মিলিয়ে এখনো পারিনি। আমরা জানি না আপনারা কতটা পেরেছেন।
1: এবং সেই সঙ্গে আরেকটা ব্যাপার খুব সত্য, আমাদের বাড়ির ছোটদের দেখলে এই মন খারাপটা আমাদের ছোটবেলার মন খারাপের সঙ্গে একাত্ম হয়ে যায়। সেই দিক থেকে এই গানের কথাগুলো কিন্তু আজকে যারা ছোটরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে হুবহু মিলে যায়।
0: একদমই তাই। এবং আমরা আজকে কথা বলছি যে বিভিন্ন রকমের আনন্দ নিয়ে, কারণের আনন্দ, অকারণের আনন্দ। এবং সত্যি সত্যি কিছু কিছু আনন্দ এরকম থাকে যে আনন্দ না মানে একা বাঁচার আনন্দ থাকে না, একটা যে কালেকটিভ এসেন্স মানে সবাই মিলে সমবেত হয়ে বাঁচা, সমবেত হয়ে কিছু করা এবং একে অপরের জন্যে বাঁচা, সেই বাঁচা থাকা মানে সেই বেঁচে থাকার ভেতরেই কোথাও বোধ হয় বেঁচে থাকার সার্থকতা লুকিয়ে থাকে মিলিয়ে, এবং তার ভেতরেও কিন্তু এক আশ্চর্য আনন্দ পাওয়া যায়।
1: একদম,
0: যেটা মানে জীবনের কথা বলে, তাই না? তো আমরা সেরকম একটু গানে যাই বরং, যে গান আপনার আমার আমাদের প্রত্যেকের অসম্ভব চেনা এবং যে গান সত্যি জীবনে ভালোভাবে বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার এবং অন্য মানুষকে বাঁচিয়ে রাখার মানে লিভ অ্যান্ড লেট লিভ আমরা যাকে বলি সেই মন্ত্র শেখায়।

0: এই যে সম্মিলিত বেঁচে থাকা এবং একে অপরের পাশে দাঁড়িয়ে অন্য মানুষের বেঁচে থাকাটাকে একটু সহজ করে তোলা, বিশ্বাস করুন এর মধ্যে যে একটা অকৃত্রিম আনন্দ আছে। আগন্তুকের সেই শেষ দৃশ্যটার কথা মনে পড়ছে মিলিয়া, যখন চলে যাবেন মনমোহনবাবু এবং নাতিকে সাত্ত্বকীকে তিনি তার উপহার দিয়ে যাচ্ছেন এবং দিয়ে তিনি বলছেন, কি কথা দিয়েছো দাদু, কোনো দিন কী হবে না সে কুপমণ্ডুক। এবার তখন তিনি তার সংগ্রহ থেকে সেই কয়েন্সগুলো যখন দিচ্ছেন এবং সাত্ত্বকীর বাবা বলছেন যে থ্যাংক ইউ বলো, তখন একদম তিনি বারণ করে বলছেন, এই হাসির থেকে বড় থ্যাংক ইউ আর কিছু হয় না। এই যে কারুর মুখে একটা হাসি ফুটিয়ে তোলা, এর যে কি আনন্দ এমিলিয়া, এই আনন্দের সাথে বোধহয় অনেক আনন্দেরই, মানে অনেক আনন্দের পাশে অনেকটা ফ্যাকাশে হয়ে যায়।
1: একদম, এবং শুধু তাই নয়, এই যে ওই যে বলছিলাম না যে জীবনের কথাগুলো কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি, টুকরো টুকরো আনন্দকে যদি গাঁথামালা করা যায় সেটা একটা গোটা মালা হয়ে যায়। সেই রকম এই যে তুমি সাত্ত্বকীর ওই যে হাসি মুখটার কথা বললে, সেই যে হাসি মুখটা সেটা মানে জীবনের স্মৃতিতে বলো বা সেটা জীবনে চলার পথে বলো, সেটা না ওই আনন্দগুলো চিরকালীন হয়ে থাকে। হতে পারে সেটা ছোট্ট ছোট্ট কিছু টুকরো টুকরো মুহূর্ত, কিন্তু সেটা অকৃত্রিম এবং সারা জীবনের।
0: এরকমই একটা গান শুনবো যে গানে শরতের কথাও বলা হচ্ছে, লতা মঙ্গেশকরের কণ্ঠে সলিল চৌধুরীর কথায় সুরে।

0: একদমই তাই। শরতের আঙিনায় যাবতীয় বিষাদ বিভেদ সব কিছু ভুলে, কারণ ওই যে বারবার বলছি মিলনের আঙিনায়, মিলনের উৎসব সামনে আমাদের আসছে।
1: এবং সেই যে ভাগ করে নিলে স্বাদে বাড়ে, সেটা যে কোনো কিছুর জন্যই প্রযোজ্য। এই মুহূর্তে আমরা এই গান শুনতে শুনতে যাব সংবাদ বিরতিতে। 3:10 ফের ফিরব সুরেলা সফর নিয়ে।
0: আপাতত সুধীন দাশগুপ্তর কথায় সুরে সুবীর সেন।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: খুশির উৎসব আসছে, সুতরাং মন খুশি খুশি হবে, এটা খুব স্বাভাবিক। এবং কি সাজে সেজে উঠবেন, কে মানে পুজো ফ্যাশন, সেই ব্যাপারটাও চালু হয়ে গেছে তাদের নিজেদের মতন করে, আমাদের নিজেদের মতন করে, নিজেদের সাধ্য এবং স্বাদ অনুযায়ী সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে।
1: এবং সবথেকে বড় কথা, এই যে খুশির উৎসবের কথা তুমি বলছো সেটা তো বটেই এই সময়টা, কিন্তু এই যে খুশির কথা আমরা শুনলাম, মন যে খুশি খুশি আজ, এইটা বোধহয় বছরের একটা নির্দিষ্ট সময় নয়, এটা একটা বিশেষ মানুষের সঙ্গে সম্পৃক্ত, যে সেই মানুষটা আসবে এটা জানতে পারলি,
0: আরে পূজোর ছুটিতেই তার আসার সম্ভাবনাটা তো বেড়ে যায়।
1: হ্যাঁ, এবং সে আসবে এই এইটা জানতে পারলেই, সেটা যে কোনো সময়, তখন কিন্তু মানে শুধু মনের ভেতরটা না, চারপাশটা বদলে যায়, বিশ্বাস করুন। মানে যেটাই খুব মানে একটা খাবার যেটা হয়তো বিস্বাদ লাগছিল সেটাও মনে হচ্ছে অতটাও তো খারাপ না, চারপাশটা যেটা খুব একটা মানে কি বলবো ফ্যাকাশে ভ্যাসকা ধূসর মনে হচ্ছিল সেটাও মনে হচ্ছে কোথায় ভালোই তো লাগছে, মন্দ কি, খারাপ তো না। এই যে আপনার দেখার চোখটাই আশ্চর্যভাবে বদলে গেল, এইটার ভেতরে কিন্তু একটা জাদু আছে জানেন তো, এবং এই জাদুটা কোথাও অন্য রকমের একটা জাদু, মনের ভেতরে অনেক কিছু হয়।

হয় সেটা বলবো, আপাতত মনের ভেতর মনটা যে গুনগুনিয়ে ওঠে সেরকম একটা গানে যাই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপরে আসছি যে ঠিক কী হয় মনের ভেতর তখন।

0: মনের ভেতর গুনগুনিয়ে উঠছে এবং গুনগুনিয়ে উঠছে কার কথা, যাকে ভালোবাসি। আর একটা জিনিস এমিলিয়া লক্ষ্য করে দেখবে, যে পৃথিবীতে মুষ্টিমেয় মানুষ আছেন যারা যাকে ভালোবাসেন তাদের সঙ্গেই সারা জীবন কাটাতে পারেন, তাদের সেই ভালোবাসার সম্পর্ক পরিণতি পায়। এবং এই যে আমি যাকে চেয়েছি তাকেই পেলাম, তার সঙ্গেই আমার গোটা জীবনটা কাটলো, এটা যে কি আশ্চর্য এক আশীর্বাদ, যারা জীবনে পেয়েছে তারাই জানে, বোধহয় তার থেকেও বেশি জানে এর মর্ম যারা জীবনে সেটা পায়নি, তাই না?
1: একদম। এবং যদি আমরা এই মুহূর্তটাকে ধরে বাঁচি, এই মুহূর্তে সেই যে পাওয়ার আনন্দ, সেই আনন্দটা সব আনন্দকে ছাপিয়ে যায়, এটা খুব স্বাভাবিক। আর এই যে খুশি, এই যে আনন্দ, এই যে পুজোর সময় বিশেষ করে ইয়াং জেনারেশনের প্রেমে পড়া, নতুন প্রেমে পড়ার আনন্দ, সেগুলো মিলেমিশে যায়। তবে প্রেম ব্যাপারটাই এমন, সেটা তো নতুন পুরনো হয় না, কিন্তু সেটার কোথাও একটা কি রূপ বদল হয় এবং সেটা চিরন্তন একটা অনুভূতি। সেটা হতে পারে যে প্রিয় মানুষটাকে সারা জীবন ধরে রাখা গেল কি গেল না, তার থেকেও বড় কথা এই যে ভালোবাসার যে মেদুরতা, যে আকর্ষণ, সেইটা সঙ্গে রয়ে গেল পাথেয় হয়ে।

0: একটুখানি বলে দিই, আমরা ব্যাক টু ব্যাক শুনলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। আর তার আগে আমরা শুনেছি প্রতিমা বন্দ্যোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং রতু মুখোপাধ্যায়ের সুরে, তাই তো?
1: একদম।
0: আর এমিলিয়া, এই যে তুমি বলছিলে না যে প্রেমে পড়ে মানুষ কিভাবে বদলে যায়, মানে নিজেকেই নিজের অচেনা লাগে, মানে সে তখন মনে হয় একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। হ্যাঁ, তো নতুন নতুন হয়ে যাওয়া, এইটাই কোথাও মানে গানে গানে ধরেছেন শচীন কর। আমরা সেই গানে যাই একটু নাকি?
1: একদম, দক্ষিণা হাওয়াকে ডেকে তিনি বলছেন প্রেম করেছেন এবং
0: বেশ করেছেন
1: এবং সেই প্রেমে পড়ে তার কিরকম আনন্দ হচ্ছে সেটাই গানে গানে,
0: এবং কিভাবে তিনি বদলে বদলে যাচ্ছেন এক একটা ঋতুতে।
1: মীরাদেব বর্মনের কথায়, শিল্পী নিজের সুরে।

0: প্রেমে পড়লে দিন কিংবা রাত, আনন্দ সেটা কারণ কিংবা অকারণে যে পুলক, সেই ব্যাপারটা খুব স্বাভাবিক একটা ব্যাপার।
1: একদম, ওই যে কবি বলেছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
0: একদম।
1: আর আমরা অকারণ আনন্দের কথা বলছিলাম না, সেটাও হয় যে কেন যে ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু সব কিছু খুব ভালো লাগছে। সেটা যে সবসময় প্রেমের জন্য হয় তা কিন্তু না। এটা একটা অদ্ভুত, মানে যার যে খুব ব্যাখ্যা দেওয়া যায় তেমনটাও নয়।
0: হ্যাঁ, সেটা প্রেম হতে পারে, যে কোনো সাফল্য হতে পারে,
1: যে কোনো কিছু
0: হঠাৎ আনন্দ হতে পারে,
1: হঠাৎ চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা তোমার মনটা হয়তো ভালো করে দিল, সেটাও হতে পারে। তো সেরকম একটু অকারণ আনন্দের গান হয়ে যাক মুকেশ চন্দ্র মাথুর।

যতই অকারণ আনন্দ বলে লাফালাফি করি না কেন, বলে তো দেওয়াই হচ্ছে পিয়া ঘরে আজ এসেছে, আনন্দের তো একটা কারণ আছে এবং সেটাও কোথাও ওই প্রেম ভালোবাসার পাশাপাশি। তবে একটা কথা ভেবে দেখি যদি আমরা, যে খেটে খাওয়া মানুষরা, তারা যারা অত্যন্ত পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ক্লান্তি ভোলানোর জন্য বিভিন্ন গান আমরা কিন্তু জানিয়ে মিলিয়ে আমাদের আছে, ধান কাটার গান, নৌকা বাওয়ার গান, ছাদ পেটানোর গান, এগুলো তো আছেই। কিন্তু এতে যেমন ক্লান্তি কাটে ঠিক কথা, এর পাশাপাশি আর একটা ক্লান্তি কাটার থেকেও যেখানে অনেকখানি আনন্দ মিশে থাকে, নিজের রক্ত ঘাম জল করে অক্লান্ত পরিশ্রমে যখন চাষ করে ক্ষেত ভর্তি ফসল এবং তার উপর দিয়ে তার মাথার উপরে নীল আকাশ, সোনা রোদ্দুর, মানে হাওয়া সেই ক্ষেত ভরা ফসলের মধ্যে ঢেউ খেলিয়ে যাচ্ছে, তার যে আনন্দ, মানে

0: যে সেই পরিশ্রমকে ঘরে দুহাতে আগলে তোলার যত্ন করে তার যে কি আনন্দ, সেই আনন্দের সাথে বোধ হয় অনেক আনন্দ ফিকে হয়ে যায় তার পাশে।
1: তোমার এই রোমান্টিসাইজড আনন্দের সাথে আমার মনে হচ্ছিল এই যে গোলাভরা ধান বা এই যে পরিশ্রমের ফসল তোলা, এইগুলোর মানে এইগুলো কিন্তু খাদ্য হিসাবে পাওয়ার পরেই মনের ভিতরে ওই যে আনন্দটা উকিঝুঁকি মারে, এত ভালোবাসা আমাদের মনের ভিতরে একেবারে ভরিয়ে দিয়ে যায়, এটার বেসিক যে জায়গাটা, ফান্ডামেন্টাল যে জায়গাটা, সেটা কিন্তু এই ধান, এই শস্য, এবং সেটা সোনার মতো কনক চাঁপা, সোনার রঙে সেই ধান।

0: একদম আমাদের 12 মাসে 13 পার্বণ, এবং সেই প্রত্যেকটা পার্বণেই একই পরিমাণে আনন্দ, একই পরিমাণে খুশি। তারপরেও যেটা থাকে, যে কোথাও চেনা ছকের বাইরে বেরিয়ে যাওয়ার আনন্দ, সেটা যে সবসময় ঘুরতে বেড়াতে গিয়েই হচ্ছে এমনটা নয়। যে কোনো রকমভাবে আপনি যদি নিজের মন যা চাইছে সেইটা কখনো কখনো শোনা, যে দায়িত্ব কর্তব্য সব কিছু তার জায়গায়, কিন্তু তার বাইরেও নিজেকে একটু প্যাম্পার করা, নিজেকে একটু সময় দেওয়া, এইটা একটুখানি দিয়ে দেখবেন এর যে একটা অকৃত্রিম আনন্দ, এর সাথে বোধ হয় কোনো কিছুর তুলনা চলে না।
1: এবং এই মি টাইমের মধ্যে একটা অংশে জুড়ে থাকি অবশ্যই আমরা আপনাদের গান শোনানোর জন্য। আমরা সুরেলা সফরের এই যে অমূল্য আধুনিকে ছিলাম, সেখানে শেষ করব কোন গান দিয়ে?
0: এই পর্বটা আপাতত শেষ করব কিশোর কুমারের গানে গানে। এরপরে থাকছে জন্মদিনের সেগমেন্ট, কার জন্মদিন কি ব্যাপার, ফিরে এসে বলছি। আপাতত ঝুমড়ি রে চলেছি একা কোন অজানায়,
1: মুকুল দত্তের কথা। মুকুল দত্তের কথায় রাহুল দেববর্মণের সুরে কিশোর কুমার।

0: এমন একজন মানুষ যিনি অকপটে আমাদেরকে বলতে শেখালেন, ভাবতে শেখালেন বলা ভালো, যে অভি অভি হুয়া ইয়কিন কে আগ হ্যায় মুঝমে কহি। এই যে নিজের ভেতরে একটা অন্যরকম কিছু আছে সেটা খুঁজতে সাহায্য করা, সেটা শেখালেন তিনি। শুধু তাই নয়, একের পর এক ছবিতে যখন তিনি গান লিখছেন, এক একটা ঠিক এক এক রকম। তিনি বলছেন, রেহনা তু হ্যায় জ্যাসা তু, এক ডায়া হোকা এক বায়া হোকা, কিন্তু এই দুটো হাত একসাথে হই একটা শক্ত কিছু তৈরি হবে। আবার এই মানুষটাই যখন প্রেমের গান লিখছে, সেটাও মানে তু বিন বাতায় ইস্তারহাসে মুঝে লেচল কহি। তো এইরকমভাবে ভাবতে শেখানো একজন মানুষ যিনি কোথাও একটা নতুন করে ট্রেন সেট করছেন গীতিকার হিসেবে, শুধু গীতিকার হিসেবে নয়, যিনি এতদিন ছিলেন আমাদের ফিল্মের সেন্সর বোর্ডের চেয়ারপারসন, এখন থেকে তিনি প্রসার ভারতীরও চেয়ারপারসন।
1: এবং সব গানের মাঝে একটা জিনিস দেখবে, মাটির প্রতি টান। এই মাটির প্রতি টানটা বারবার তিনি তার সাক্ষাৎকারেও প্রসঙ্গে এসেছে বারবার, যে মাটির প্রতি টানটা সেই ছোটোবেলা থেকে তার মধ্যে গড়ে উঠেছিল। কারণ উত্তরাখণ্ডের এমন কিছু গ্রামে, যেইগুলো প্রত্যন্ত গ্রাম বলা যায়, সেখানে তার শৈশবটা কেটেছে। এবং যেহেতু বাবা এডুকেশনাল ডিপার্টমেন্টে ছিলেন, এডুকেশন সার্ভিসের অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন, এবং মাও শিক্ষকতা করতেন, মা লেকচারার ছিলেন পলিটিক্যাল সায়েন্সের। আবার উল্টো দিকে দেখো, এরা দুজনেই আমাদের এই অল ইন্ডিয়া রেডিওর ক্লাসিক্যাল ভোকালিস্ট। ছোটোবেলাটাই এমনভাবে কেটেছে তার, তিনি বারবার সে কথা বলেওছেন তার সাক্ষাৎকারে, যে ছোটোবেলাটাই ভীষণ পড়াশোনার পরিবেশ, এবং একদিকে ভীষণ পড়াশোনার একটা ভীষণ শৃঙ্খলা পড়াশোনা, অন্যদিকে হচ্ছে সেইভাবে আকাশটাকে দেখা, সেইভাবে বাইরের প্রকৃতিটাকে দেখা, যেটা অনেক সময় অনেক শিশু

0: চুড়ি খুব সহজ হয় না, খুব সহজে এরকম দেখতে পাওয়া, এই যে নিজের মতন করে সময় কাটানো প্রকৃতির সাথে, সেটা ছোটোবেলা থেকেই ঘটেছে। এবং 17 বছর বয়সে তিনি লিখছেন ম্যায় আউর ও, যেখানে নিজের সাথে নিজের কনভারসেশনের লেখা যে ম্যায় আউর ও। এবং সেই ছোটোবেলা থেকে, একদম ছোটোবেলা থেকে যখন নিজের সাথে কথা বলছেন, পরবর্তী সময়ে তিনি আরও অনেক লেখা লিখেছেন, সে সানশাইন লেন্সই হোক বা থিঙ্কিং অ্যালাউড হোক, এই যে কবিতা সংগ্রহ, সবগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা তাকে সেই যে কালচারের প্রতি, তার নিজের আমাদের সেই সংস্কৃতির প্রতি টান, সেটা খুঁজে পাই। তবে এই মুহূর্তে আমাদের যেতে হবে বিজ্ঞাপন বিরতি,
1: বিজ্ঞাপন বিরতিতে যাবো। তবে তার আগেই যে উনি তিনি করে এতগুলো কথা হলো, তিনি হলেন প্রসূন যোশী, এবং আজকে 1971 সালের আজকের দিন অর্থাৎ 16ই সেপ্টেম্বর তার জন্ম হয়েছিল। এবং এই মুহূর্তে যে কথা বললাম আরও একবার মানে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, তিনি এই মুহূর্তে আমাদের প্রসার ভারতীরও চেয়ারপারসন, আজকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা FM গোল্ড পরিবারের পক্ষ থেকে।
0: আবারও তার গানে ফিরবো, তবে
2: আপকি মেহনত কো রাষ্ট্রীয় পহচান, পশুপালন ক্ষেত্র মে উৎকৃষ্ট যোগদান দেনে আর নবীন প্রৌদ্যোগিকী প্রথাও কো অপনানে ওয়ালো কো ভারত সরকার কা পশুপালন এবং ডেয়ারি বিভাগ প্রদান করতা হ্যায় রাষ্ট্রীয় সম্মান। আজ হি নামাঙ্কন করে রাষ্ট্রীয় গোপাল রত্ন পুরস্কার 2026 কে লিয়ে। ইস পুরস্কার কে লিয়ে 3 শ্রেণীও মে হোতা হ্যায় চয়ন, সর্বশ্রেষ্ঠ ডেয়ারি কিষান, সর্বশ্রেষ্ঠ ডেয়ারি সহকারী সমিতি আর সর্বশ্রেষ্ঠ AI টেকনিশিয়ান, উত্তর পূর্বী ক্ষেত্র আর হিমালয়ী রাজ্যো কে লিয়ে বিশেষ পুরস্কার কা প্রাবধান। নামাঙ্কন কি তিথি 10 আগস্ট সে 30 সেপ্টেম্বর 2026 তক, তো দের কিস বাত কি, আজ ই আবেদন করে www.awards.gov.in পর যা সম্পর্ক করে নজদীকি CSC কেন্দ্র পর। রাষ্ট্রীয় গোপাল রত্ন পুরস্কার 2026 পশুপালন এবং ডেয়ারি বিভাগ ভারত সরকার দ্বারা জনহিত মে জারি।

0: মায়ের মতন তার চুল ধরে তিনি টানতে পারেন, এই যে স্বাধীনতাটা রয়েছে। ভীষণ রাগ হলে, অভিমান হলে তার উপর অভিমান করতে পারেন, আবার ভীষণ ভালোবাসতে পারেন। বারবার সম্পর্কের কথা বলতে গিয়ে এই অভিব্যক্তিগুলো, এই এক্সপ্রেশনগুলোই তার কাছ থেকে আমরা পেয়েছি। এবং তিনি যখন ছোট শিশুদের অপুষ্টি নিয়ে কাজ করছেন কিংবা আরও যেগুলো সমাজসেবামূলক কাজ করছেন, সব ক্ষেত্রেই কিন্তু এই যে লিবার্টি, অর্থাৎ ক্রিয়েটিভ লিবার্টি এবং ভালোবেসে কাজ করা, মানুষের জন্য কাজ করা, দুটো লিবার্টিকেই তিনি একই গুরুত্ব দেন।
1: তিনি এক জায়গায় বলেছেন তার সাক্ষাৎকারে, খালি শব্দ কুছ নেহি হোতা। সত্যি তো, শুধু শব্দ সেটা তো খুব ফাঁপা, যদি না তার পিছনে সঠিক আবেগ এবং যুক্তি থাকে। ভালো থাকবেন স্যার, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যেতে যেতে রেখে গেলাম ডেলি 6।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন।
1: 25,000 rupees per month salary will be the new ceiling for PF deductions. Isse kareeb 51 lakh employees ko iska benefit milega, jo ki 15 to 25 wale band mein the, they will start getting covered in the new PF rules. Bharat sarkar ka is pe estimated government expenditure rahega about 11,339 crore rupees every year.
0: শ্রী বৈষ্ণব বলেন, 2004 থেকে পরবর্তী এক দশকে ইপিএফ ওর মজুরির ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। 2014 সেপ্টেম্বরে এটি বাড়িয়ে মাসিক 15,000 টাকা করা হয়। বর্তমানে তা আরও 10,000 টাকা বাড়ানো হল। গত এক দশকে ধারাবাহিকভাবে মজুরি ও আয় বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়াতেই

0: এই সিদ্ধান্ত বলে মন্ত্রী জানিয়েছেন। 3 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা RCMC প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। বাণিজ্য শিল্প মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর আইনি জটিলতা কমাতে এবং ডাক বা কুরিয়ারের মতো মাধ্যমে রপ্তানি সহজ করতে এই ছাড় দেওয়া হয়েছে। তবে 3 লক্ষ টাকার ওপরে চালানি রপ্তানির ক্ষেত্রে এই সার্টিফিকেট আগের মতোই বাধ্যতামূলক থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। 1 মাসব্যাপী 12টি কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সল্টলেকে একটি বেসরকারি হোটেলে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি একথা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব দেশকে বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেছে। শ্রী মোদীর নেতৃত্বে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের মুখ দেখেছে ভারত।
1: জানতা হুঁ কি এক আচ্ছা নেতা ওহ নহি হোতা হ্যায় জো কেবল সিরফ বানানে পর ফোকাস করে বলকি ওহ হোতা হ্যায় জো কি দেশ কা ফিউচার বেটার করনে কে বারে মে কাম করে ওহ আচ্ছা নেতা কাহা জাতা হ্যায় অর এক আচ্ছা লিডার ইলেকটোরাল ভিক্টরি কে লিয়ে পপুলিস্ট ফ্যাসলে নহি লেতা বলকি ইলেকটোরেট কে জীবন কো বেহতর বানানে কে লিয়ে বোল্ড অর ভিজনারি ও ফ্যাসলে লেতা হ্যায় কাম কো মোদী জি নে লাগাতার 25 বর্ষো তক হেড অফ দ্য গভর্নমেন্ট কে রূপ মে জো উনহোনে কাম কিয়া হ্যায় ইস দায়িত্ব কো নিভায়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। এই প্রথম পশ্চিমবঙ্গ এই প্রকল্পে অংশ নিচ্ছে। ইতিমধ্যে ত্রিস্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ করেছেন এমন 3,000 জনকে আগামীকাল কলকাতায় মূল অনুষ্ঠানে টুল কিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের MSME মন্ত্রকের অতিরিক্ত সচিব ডেভেলপমেন্ট অফ কমিশনার ডক্টর রজনীশ। ধন্যধন্য অডিটোরিয়ামে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, যে লক্ষ্য নিয়ে PM বিশ্বকর্মা যোজনা শুরু হয়েছিল মাত্র 2.5 বছরেই তা পূরণ করতে সক্ষম হয়েছেন তারা। এই প্রকল্পের ফলে দেশের প্রান্তিক শিল্পীরা লাভবান হচ্ছেন। চলতি মাসে সবকিছু যাচাইয়ের পরও আরও 8 লক্ষ মহিলা উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হল 1,58,00,000। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ধাপে ধাপে চলতি মাসের ভাতা সরাসরি পাঠানো হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী আগামীকাল রাজ্য সরকার অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করবে। রাজ্যে নির্ধারিত সময়সীমার আগেই জনগণনার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়ে বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই রাজ্যের 1,73,066 হাউস লিস্টিং ব্লকের কাজ শেষ হয়েছে। এই পর্যায়ে মোট 3,69,50,005 বাড়ি তালিকা তৈরির লক্ষ্য ছিল, যার মধ্যে 99.7% কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। সৌদি আরবের কাছে মক্কার কাছে একটি ড্রোন হানায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সৌদি আরবের আঞ্চলিক অখণ্ডতা এবং নাগরিককে জীবন বিপন্ন করার মতো কাজের তীব্র নিন্দা করে ভারত। তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের কাছে মক্কা শহরের এক বিশেষ গুরুত্ব রয়েছে। ভারত ওই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা দ্রুত ফিরে আসবে বলে আশা প্রকাশ করে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি সৈয়দ অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই ধরনের সংঘর্ষে বড় ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর এ ধরনের আচরণ 1991 চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। ভারত থেকে কমপক্ষে 4,000 মেট্রিক টন বা 47 লক্ষ লিটার ডিজেল ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোয় পৌঁছেছে। গত রবিবার 13 সেপ্টেম্বর সকাল 9টায় তেল পাঠানো শুরু হয়। ইস্টবেঙ্গল আজ আম্মানে FC চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। খবর শেষ হল, এরপরের খবর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:45।

0: 你也上班的。
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল যে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে তাতে দেশজুড়ে বহু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পে আগামীকাল রাজ্যে 3,000 জনকে টুলকিট ও ঋণের চেক তুলে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হয়েছে। 2027 সালের প্রবাসী ভারতীয় দিবস কলকাতায় আয়োজিত হবে। ইস্টবেঙ্গল আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হোসেন ক্লাবের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। দলীয় কর্মসূচিতে রাজ্য সফরে এসে সল্টলেকে একটি বেসরকারি হোটেলে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী দীর্ঘ এই 25 বছরের যাত্রাপথে জনসেবাই তাঁর একমাত্র লক্ষ্য থেকেছে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রধানমন্ত্রী সর্বদা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় 12 ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
2: আর ইন সেবা কার্য মে ব্লাড ডোনেশন ক্যাম্প হোগে, ট্রি প্লান্টেশন হোগা, আর সাথ হি সাথ প্লাস্টিক কম করনে কে লিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করনা, পানি কো সেভ করনে, পানি বচানে আর জল খেতো কি সাফাই কা কাম, অরফেন্স আর হামারে জো ওল্ড এজ হোম মে এসে স্থানো পর জাকার সেবা কার্য করনা, এ পার্টি কে লোক জাকার কাম করেঙ্গে, আম জনতা কে লোক কাম করেঙ্গে। बुजुर्गों को मोबाइल और डिजिटल डिवाइसेस का उपयोग सिखाने जैसे बहुत सारे ऐसे काम हैं।
1: তিনি বলেন, এই কর্মসূচির আওতায় 25 মিনিটের জন্য সেবা প্রদান করলে তাঁকে শংসাপত্র দেওয়া হবে। জনধন যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, উজ্জ্বলা যোজনা সহ একাধিক প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে শ্রী সিং জানান, প্রধানমন্ত্রী তাঁর কার্যকালের 25 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে এনেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে এই অভিযানের সূচনা হবে। 2রা থেকে 4ঠা অক্টোবর সেবা সেতু অভিযানে ব্লক, পুরসভা ও পুর নিগম এলাকায় শিবির করে সরকারি প্রকল্প ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আমার স্বপ্নের ভারত, চিত্রসেবা, নমসেবা, সেবাজ্যোতি কলেজ যাত্রা সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুল পড়ুয়াদের অবহিত করা হবে। দেশে বর্তমানে প্রতিরক্ষা রপ্তানি 56% বৃদ্ধি পেয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে 100টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে ভারত। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনও বৃদ্ধি পেয়েছে 4 গুণ। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন। শ্রী বৈষ্ণব বলেন, 2004 থেকে পরবর্তী 1 দশকে ইপিএফও এ মজুরির ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। 2014 সেপ্টেম্বরে এটি বাড়িয়ে মাসিক 15,000 টাকা করা হয়। বর্তমানে তা আরও 10,000 টাকা বাড়ানো হল। দেশের প্রান্তিক এলাকায় যারা চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে 2023 সালের 19শে সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন দেশে সূচনা হয় পিএম বিশ্বকর্মা যোজনার। পূর্বতন সরকার কেন্দ্রের এই প্রকল্পে অংশ না নিলেও নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখন থেকে এরাজ্যেও এই প্রকল্প শুরু হবে। একটি প্রতিবেদন,
3: বিগত বছরগুলিতে রাজ্য এই প্রকল্পে অংশ না নিলেও নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকের শেষেই ঘোষণা করেন, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে রাজ্যে এবার থেকে শুরু হতে চলেছে এই যোজনাও। ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং উন্নয়ন কমিশনার ডক্টর রজনীশ আজ কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে এক সাংবাদিক বৈঠকে জানান, এই প্রকল্পের ফলে দেশের প্রান্তিক শিল্পীরা লাভবান হচ্ছেন। এমএসএমই ডিএফও অধিকর্তা পি কে দাস জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত ত্রিস্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ করেছেন 3,000 শিল্পী। আগামীকাল কলকাতার মূল অনুষ্ঠানে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেই সব সুবিধাভোগীদের হাতে টুলকিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: চলতি মাসে আরও 8,00,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। এর ফলে এই প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা বেড়ে হল 1,56,00,000। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ধাপে ধাপে চলতি মাসের প্রকল্পের টাকা সরাসরি পাঠানোর কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
0: দিদি এবং বোনেদের মাসিক 3,000 করে টাকা অন্নপূর্ণা যোজনা, তার অন্নপূর্ণা দিবসও রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, সেটাও পালিত হচ্ছে আগামীকাল। এবং প্রায় 1,58,00,000 মহিলা আমাদের সেপ্টেম্বর মাসের অর্থ তাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, যেটা গত মাসে 1,48,00,000 ছিল। এর বাইরেও দীর্ঘদিন ধরে বিগত তৃণমূল সরকার যে আটকে রেখেছিলেন বিশ্বকর্মা যোজনা, সেটাও আগামীকাল লঞ্চিং হচ্ছে।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হয়েছে। শেষ দিনে আজ রেজিনগরে প্রার্থীপদ দাখিল করেন বিজেপির শাখারাব সরকার। এছাড়া ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখও মনোনয়ন পেশ করেন। অন্যদিকে নন্দীগ্রাম আসনের জন্য হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা দে প্রধান। এছাড়া আজই মনোনয়নপত্র জমা দিয়েছেন ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ এতেশামুল হক। পশ্চিমবঙ্গে 2027 7, 8 ও 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হবে। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গের হেরিটেজ সংরক্ষণ ও ঐতিহ্যবাহী স্থানগুলিকে কেন্দ্র করে ভ্রমণ বিষয়ক একটি মৌস্বাক্ষর অনুষ্ঠানে একথা জানিয়েছেন। পর্যটন মন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে এ রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দপ্তর সূত্রে খবর, 7 তারিখ যুব প্রবাসী ভারতীয় দিবস এবং 8 ও 9 তারিখ প্রবাসী ভারতীয় দিবস পালন করা হবে। 8 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 9 তারিখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে আসতে পারেন। রাজ্যে নির্ধারিত সময়সীমা 14 সেপ্টেম্বরের মধ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ সফলভাবে শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে বলেন, এই সময়ের মধ্যে রাজ্যের 1,73,066টি হাউস লিস্টিং ব্লকের 100% কাজ সম্পন্ন হয়েছে। চিকিৎসা ও গবেষণার উন্নতিতে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর রাজ্যের 6টি কৃষি জলবায়ু অঞ্চলে ফার্ন জীববৈচিত্র্য উদ্যান করার প্রস্তাব করা হয়েছে। কলকাতায় আজ 33তম পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধনে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী একথা জানিয়ে বলেন, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের সঙ্গে যৌথ উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগরে একটি অ্যাস্ট্রো পার্ক স্থাপন করা হবে। রাজ্যে চলতি বছর এপ্রিল থেকে আগস্ট এই 4 মাসে খনিজ সম্পদ এবং জমি সংক্রান্ত রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 16 এপ্রিল থেকে 15 আগস্ট পর্যন্ত বালি, কয়লা, পাথর সহ বিভিন্ন খনিজ সম্পদ এবং সরকারি জমির লিজ বাবদ 567 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে, যা গত বছর এই সময় তুলনায় 32% বেশি। জেলাভিত্তিক রাজস্ব আদায় শীর্ষে রয়েছে বীরভূম। দুর্গাপুজোয় প্যান্ডেলগুলিতে অগ্নিকাণ্ডের মতো বিপত্তি এড়াতে দমকল বিভাগ সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেবে। শারদীয় উৎসবের প্রস্তুতি নিয়ে আজ দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্যান্ডেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, আইএসআই মার্কযুক্ত বৈদ্যুতিক কেবল এবং প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা পথ থাকা বাধ্যতামূলক। ইস্ট বেঙ্গল আজ আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হোসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল যে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে তাতে দেশজুড়ে বহু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পে আগামীকাল রাজ্যে 3,000 জনকে টুলকিট ও ঋণের চেক তুলে দেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, FM গোল্ড, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন 8:25। শুরু হচ্ছে আশার কথা।
5: শুরু হচ্ছে আশার কথা।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: আশার কথা অনুষ্ঠানে প্রত্যেক দিন আপনারা কান পাতেন, প্রত্যেক বুধবারই 8টা থেকে 8:30 যে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আজকের বিষয় কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও আশাদের ভূমিকা। এই বিষয়ে যারা বলবেন, যে দুজন বিশেষজ্ঞ আজকে স্টুডিওতে উপস্থিত, তাদের দুজনকেই আমি আন্তরিক স্বাগত জানাই। চৈতালি মিত্র চৌধুরী, অ্যাডলেসেন্ট হেলথ কাউন্সিলর হাবড়া 2 ব্লক, এবং মঞ্জুষা আদক, অ্যাডলেসেন্স হেলথ কাউন্সিলর রাজাবাজার সায়েন্স কলেজ। আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত।
2: নমস্কার।
3: নমস্কার।
1: প্রথমেই আমি এক এক করে আসি, চৈতালিদির কাছে প্রথম আসি, যে এই যে আশার কথায় আজকে যে বিষয় কিশোর কিশোরীদের স্বাস্থ্য, এই আমরা জানি যে 10 থেকে 19 বছর বয়সটা একটা সেই ছোটবেলায় পড়া ঝড় ঝঞ্ঝার বয়স। তো এই সময়ে বাড়ির বলুন, নিজের যে শরীরের মধ্যে একটা পরিবর্তন ঘটে, কিশোর কিশোরীদের মধ্যে শারীরিক একটা পরিবর্তন ঘটছে, সেই সঙ্গে সঙ্গে বাড়ির মা বাবা দাদু ঠাকুমা যারা আছে তাদের প্রত্যেক

0: এই সময় বাড়ির সন্তানটিকে নিয়ে বেশ বিপর্যস্ত থাকেন বা চিন্তিত থাকেন। ঠিক এই জায়গাটায় সরকারের থেকে কি এই কিশোর কিশোরীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে?
1: নমস্কার সকলকে। এই যে 10 বছর থেকে 19 বছর বয়স পর্যন্ত আমরা এটাকে বলে থাকি বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট এজ। তো এই বয়সে অর্থাৎ ক্লাস 5 যখন তারা পড়ে, তারা সকলেই তারা বড়

0: এর মা বাবাকে বলতে পারে না, তখন তাদের কাথার কার কাছে তারা কথাগুলো শেয়ার করে, তাদের বন্ধু বান্ধবের কাছে। এবার বন্ধু বান্ধব কিন্তু তারই ক্লাসে পড়ে, তাহলে সে যে তার কথাটা সবটা সঠিকভাবে উত্তর দিতে পারবে তা নয়, আবার সবটা সঠিকভাবে সেও জানে তা নয়। সেই কারণের জন্য সে যখন তার থেকে কিছু উপদেশ বা আদেশ তার থেকে পায়, সে তখন ভুল পথে পরিচালিত হয়। তো আমরা রোজ খবরের কাগজ, টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তো দেখতে পাই যে এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত ভুল পথে পরিচালিত হয়, অর্থাৎ পালিয়ে চলে যাওয়া, মরে যাওয়া, সুইসাইড করা, এগুলো সব বাড়তে থাকছে। তো সেই কারণের জন্য প্রত্যেকটা 2008 সাল থেকে প্রত্যেকটা গ্রাম স্তরে এবং শহর স্তরে, আগে ছিল এটার নাম হচ্ছে অন্বেষা ক্লিনিক, এখন এটা অন্বেষা সেন্টার নামে পরিচিত অথবা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক নামে পরিচিত, সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার ক্লিনিক হেলথে পাওয়া যায়, এবং বাকি দুদিন অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমরা ফিল্ডে কাজ করে থাকি।
1: অর্থাৎ এইটা কি সারা বাংলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে সপ্তাহে 4 দিন তারা তাদের ব্লকেই পাচ্ছে?
0: একদম, সোম, বুধ, শুক্র, শনি আমাদেরকে ক্লিনিকে পাওয়া যাবে, অর্থাৎ সেন্টারে পাওয়া যাবে, এবং মঙ্গল আর বৃহস্পতিবার বিভিন্ন স্কুল, কলেজ, VHND প্রোগ্রামে, AWW অর্থাৎ অঙ্গনওয়াড়িদের দিদিদের সাথে, এবং আশা দিদিরা, সব থেকে আজকে যাদের নিয়ে প্রোগ্রাম, সেই আশা দিদিরা মাসে 2 করে মিটিং ডেকে থাকেন, এবং এতগুলো আশা রয়েছে আমাদের সঙ্গে, তো প্রত্যেকের কাছে তো যাওয়া সম্ভব হয় না। সেই কারণের জন্য কোনো আশা দিদি কোনো একটা ব্লকে যখন যেতে বলেন, তো মানে যখন আমরা তাদের ফিল্ডে যাই, তখন সেই তাদের কাছে প্রবলেমটা অনেক সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। কারণ হচ্ছে যে আমরা যখন ক্লিনিকে আসে, তখন আমরা যারা আমাদের কাছে আসে তাদের প্রবলেমটা মানে ডেপথে যেতে পারি, তাদের অনুভবগুলো আমরা বুঝতে পারি, অনুভূতিগুলো বুঝতে পারি। কিন্তু আমরা যখন গ্রামে যাই, তো শুধুমাত্র সেই ছেলেটা কেন কাউন্সিলিং করতে আসছে না, অথবা সেই মেয়েটা কেন ড্রপ আউট, কেন আর্লি ম্যারেজ হচ্ছে, কেন চাইল্ড প্রেগনেন্সি হচ্ছে, তাহলে সেই কথাগুলো হচ্ছে আমরা শুধুমাত্র তার থেকে নয়, তার পরিবেশ, তার বাবা মা, সবার থেকে এই কথাগুলো জানতে পারি। তো শুধুমাত্র তার নয়, পুরো পরিবেশটাই আমরা জানতে পারি।
1: অর্থাৎ আপনি বলছেন যতটা আমাদের এই অন্বেষা মানে ক্লিনিকের গুরুত্ব, ঠিক ততটাই আপনারা যে ফিল্ড ওয়ার্কে যান, যেদিন ভিজিটে যান, সেটাও অত্যন্ত তাদের পক্ষে জানার একটা, তাদেরকে জানার একটা জায়গা। এইখানে ধরুন যারা আজকে শ্রোতাবন্ধু শুনছেন, যাদের বাড়িতে এই বয়সের ছেলেমেয়েরা আছে, তারা কাদেরকে এই অন্বেষা ক্লিনিকে নিয়ে যাবে, মানে কাদের দরকারি অন্বেষা ক্লিনিকটা, সেটা যদি একটু বলেন।
0: এরা তো আশা দিদির কাছে সব কথা অনেক সময় বলতে নাও পারে, তো আশা দিদির কাছে সব থেকে বড় কথা হচ্ছে তারা যেন ট্রাস্ট বিল্ড করতে পারে, তবেই কিন্তু, সে কিন্তু পাড়ারই দিদি, তো যখন সে কাজে নিয়োগ হয়েছে, যখন সে অ্যাজ আ আশা হয়েছে, তখন কিন্তু তার কোয়ান্টিটির থেকে তার কোয়ালিটি অনেক বেশি বেড়ে গেছে। তো সেই কারণের জন্য সে যখন জানবে যে এই মেয়েটা বা এই ছেলেটা এই বয়সের কাছে, তখন সে যাতে আশা দিদির কাছে কেন সে বলতে যাবে, সে ট্রাস্টটা বিল্ড করতে পারে।
1: এই জায়গাটা হচ্ছে যে সেখানে ধরুন আপনি যেটা বললেন যে কোন কোন কারণে, মানে যদি আশা দিদি দেখেন যে এই বাড়িতে একটি ফ্যামিলিতে স্কুল ড্রপ আউট আছে,
0: একদম,
1: তিনি তখন তাকে সাজেস্ট করতে পারেন। আমি এই জায়গাগুলো বলছি যে কোন কোন বিষয় এরকম থাকলে, বা অনেক সময় হয় না যে বাচ্চাটি হয়তো খুব ইন্ট্রোভার্ট, বলতে পারছে না, তো বাবা মারাও কি করে বুঝবেন, বা কোন কোন সমস্যাগুলো আশা দিদিদের বলবেন এদের এই পিরিয়ডের ক্ষেত্রে?
0: প্রথম কথা হচ্ছে স্কুলে বহুদিন ধরে যাচ্ছে না, সে তার বাবা মা যখন কাজে চলে যায়, তখন সে হচ্ছে ফোনের সাথে অ্যাডিক্টেড হচ্ছে, অনেক সময় তার মনের কথাগুলো সে চুপচাপ হয়ে যাচ্ছে, কোনো বন্ধু বান্ধব নেই, একটা ছেলে সে হচ্ছে কি অন্য বন্ধু বান্ধবের সাথে মিশছে, গ্যাং তৈরি করছে, চাইল্ড ট্রাফিকিং, এবং সব মনের কথাটা তারা বলতে পারে না বলেই তখনই কিন্তু চাইল্ড ট্রাফিকিংয়ের একটা বড় সমস্যা হয়ে থাকে, সম্ভাবনা থাকে।
1: অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে আপনার বাড়ির সন্তান কোনো না কোনো সমস্যায় বুঝে জন্য স্কুল যেতে চাইছে না, আপনি হয়তো প্রথম দিন 2-1 দিন চেষ্টা করলেন, তারপরে দেখছেন যে না, এই সমস্যা থেকে সে কিছুতেই বেরোচ্ছে না, তাহলে সেই সময় আপনার বাড়িতে যিনি আশা দিদি আসেন তাকে বিষয়টা খুলে জানান, বা আপনার সন্তানের মধ্যে যদি যে কোনো পরিবর্তন দেখেন, যে পরিবর্তনটা হঠাৎই আপনি লক্ষ্য করছেন, সেই পরিবর্তনে আপনি আশা দিদিকে বলুন এবং আশা দিদি আপনাকে সহযোগিতা করবেন। আজকে যারা অনুষ্ঠান শুনছেন তারা সরাসরি এরকম কোনো সমস্যা থাকলে চলে আসবেন 2248-8085-এ। আজ আমরা আলোচনা করছি কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও আশাদের ভূমিকা। এবারে আমাদের মধ্যে মঞ্জুষা ম্যাডাম আছেন, আপনার কাছে আসব। আশা দিদিদের কথা তো এসেই পড়েছে বেগম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ক্ষেত্রে আশা দিদিরাই গ্রামাঞ্চলে পরিবার থেকে

0: পরিবারের মধ্যে যে কোনো পরিষেবা সরকারের পৌঁছে দেন। তো এই কিশোর কিশোরীদের ক্ষেত্রে তারা কিভাবে কাজ করেন?
1: কিশোর কিশোরীদের ক্ষেত্রে আশা দিদিদের রোলটা অ্যাজ এ অন্বেষা কাউন্সিলার বা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কাউন্সিলার হিসাবে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারছে, যে সেখানে গিয়ে তারা মা বাবার সাথে কথা বলছে যে হঠাৎ করে আপনার বাচ্চাটির আচরণের ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে কি তার ঘুমের সমস্যা হচ্ছে, হঠাৎ করে তার রেজাল্ট খারাপ হতে শুরু করেছে, হঠাৎ করে সে নিজেকে সবার থেকে গুটিয়ে নিচ্ছে কি না, তার খাওয়া দাওয়ার পরিবর্তন হচ্ছে কি না, সে বেশি রাত পর্যন্ত একা একা জেগে থাকছে কিনা, ইত্যাদি প্রভৃতি সমস্যা যেগুলো একদম বেসিক সমস্যা যেটা খালি চোখে মা বাবারা বুঝতে পারেন, সেগুলো কিন্তু তারা আশা দিদিদের সাথে শেয়ার করছেন। তার ফলে আশা দিদিদের কাজ কিন্তু একটা লিয়াজো তৈরি করা, যে সমস্যা হচ্ছে তাহলে আপনাদের জন্য কিন্তু অন্বেষা ক্লিনিক রয়েছে, আপনারা সেখানে যান, সেখানে এই বয়সী বাচ্চাদের সাথে সঠিক পরামর্শ দেওয়ার জন্য একজন এক্সপার্ট বসে আছেন, যিনি বাবা মার সাথেও কথা বলবেন এবং বাচ্চাটির সাথেও কথা বলবেন যে সমস্যাটা কি হচ্ছে। সমস্যাটা শরীর মনে পরিবর্তনের সাথে সাথে যেহেতু অনেক রকম সমস্যাটা হয়, অনেক সময় দেখা যায় যে স্কুলে হয়তো বাচ্চাটিকে এমনভাবে বুলি করা হচ্ছে বা পড়াশোনায় পিছিয়ে যাওয়ার ফলে টিচাররা হয়তো তার সাথে এমন কিছু আচরণ করছে যে কারণে সে তার কনফিডেন্সটা কমে যাচ্ছে, সে আরও নিজেকে গুটিয়ে নিচ্ছে। এখন এই বয়সে পিয়ার প্রেশার বা বন্ধুবান্ধবদের চাপটাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। কারণ
0: আমরা এই বিষয়ে আসবো, তার আগে দেখি টেলিফোনে কোন বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, বন্ধুবান্ধবের চাপটা তো খুব বেশিই থাকে, কারণ 12-13 বছর বয়সের পর থেকে একটা ছেলের ক্ষেত্রে তার গার্লফ্রেন্ড নেই কেন, সে সিগারেট খাচ্ছে না কেন, এইগুলো একটা থেকে থাকে। মেয়েদের ক্ষেত্রেও বয়ফ্রেন্ড তৈরি করা, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম যে এখন প্রলোভনগুলো রয়েছে, অতএব নিজস্ব বয়স লুকিয়ে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করা, তাতে নিজে বিভিন্ন রকম ছবি পোস্ট করা, সেগুলোতে কেন লাইক আসছে না, সেগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কেন ডিলে হচ্ছে, কেউ দেখতে ডিলে করছে বা রিপ্লাই করতে ডিলে করছে, এগুলো কিন্তু ইদানিংকালে ভীষণভাবে বাচ্চাদের মনের ওপর একটা প্রেশার করছে। এর থেকে আমরা অনেক সময় দেখতে পাই বাচ্চাদের ডিপ্রেশন ডেভেলপ করছে, নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা আসছে, সেলফ হার্মিং বিহেভিয়ার। আমরা যখন স্কুলে যখন আমরা তাদের হেলথ চেক আপে যাই, বহু বাচ্চার ক্ষেত্রে আমরা দেখি হাতের মধ্যে তারা ছুরি বা কিছু দিয়ে কেটে কেটে কেটে কেটে, তখন বলছে যে আমার যখন খুব রাগ হয় আমি তো কাউকে বলতে পারি না, আমি কাউকে মানে আমার কথা তো কেউ বুঝবে না, সবাই তো আমাকে বকবে শাসন করবে, তখন আমার মনে হয় কাটলে যে রক্তটা বেরোবে সেটা দেখলে আমার ভালো লাগবে, আমার একটু কষ্টটা কমবে, মানে এতটাই এরা অ্যাডোলেসেন্স স্টেজটাকে আমরা অ্যাকচুয়ালি একটা ভীষণ স্ট্রাগল পিরিয়ড বলে থাকি।
0: ঠিক। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার, আমি হুগলি জেলা রাজবাড়া থেকে আশিস বর কথা বলছি।
0: বল।
2: আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে যুবক যুবতীদের হাতে স্মার্টফোন খুব ব্যবহার হচ্ছে, এটাও তো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে?
0: নিশ্চয়ই হচ্ছে তো, আপনি শুনতে থাকুন, একদমই তাই। আমরা যখন আনস্মার্ট ছিলাম তখন বোধ হয় আমরা এর চেয়ে ভালো ছিলাম। যারা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রতি মুহূর্তে কাজ করছে অন্তত তারা তাই ভাবছেন যে এই যে যন্ত্রটি যেটিকে বাদ দিয়ে এই মুহূর্তে কোনো কাজ করা মানে জগৎটাই ভাবা সম্ভব নয়, আবার এই যন্ত্রই বিড়ম্বনা ডেকে এনেছেন কি, তাই তো?
1: একদমই তাই ম্যাডাম।
0: যে কথা বলছিলেন যে ধরুন এই বিভিন্ন সমস্যা দেখেন, আচ্ছা এই যে সমস্যাগুলো দেখছেন সেখানে আরেকটা কথা, যে মানুষের সচেতন হওয়ার প্রবণতাটা কেমন দেখছেন, তারা কি খুব সহজে আসেন? বা আরও একটা কথা, আজকে যারা শুনছেন তাদেরকে, ধরুন বাবা মারা শুনছেন, বাড়ির কেউ শুনছেন, তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো বার্তা আছে? অনেক ক্ষেত্রে ধরুন হয়তো বাবা মা বুঝতে পারছে কিন্তু তার পরিবারের নানান একটা ধারণা আছে, কারণ এখনও পর্যন্ত আমরা জানি মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধারণা মানুষের মধ্যে থাকে। সেই জায়গা থেকে যদি আপনারা একটু স্পষ্ট করে বার্তা দেন আমাদের শ্রোতাদের, যে একদম তাদের ভাবনাটা সরিয়ে রেখে যদি আসে তাহলে তারা কতটা উপকৃত হবে, বা তাদের যে এখানে যে কোনো রকম এই চিকিৎসার জন্য কোনো রকম ব্যয় হয় না, সেই দিকটা যদি একটু আলোকপাত করেন।
1: হ্যাঁ, এই ক্লিনিকগুলো সম্পূর্ণরূপে ফ্রি ক্লিনিক, এখানে কোনো রকম কোনো কিছু টাকা পয়সা নেওয়ার কোনো ব্যাপার থাকে না। এবার ব্যাপারটা হচ্ছে যে সমস্যা তো তৈরি হয়ে গেছে, তো আমাদের সমাধান করতে গেলে সেক্ষেত্রে বাবা মাদের হেল্পটা আমাদের সম্পূর্ণভাবে লাগে, এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা বাবা মার সাথে কাউন্সিলিংটা করি। যে দেখুন সমস্যা,
3: একটা গুরুত্বপূর্ণ কথা যে মানসিক স্বাস্থ্য মানে মেন্টাল হেলথ আর মেন্টাল ইলনেস দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, তো সেই কারণের জন্য আমাদের বাবা মাদেরকে সচেতন করা ভীষণভাবে দরকার যে মেন্টাল হেলথের জন্য কাউন্সিলিং সবার প্রয়োজন। যে বাচ্চাটা আজকে প্রথম বুঝতে শিখলো, কথা বলতে শিখলো, এবং মানুষ যতদিন পর্যন্ত বাঁচে সবার আমাদের কাউন্সিলিং অর্থাৎ পরামর্শের প্রয়োজন হয়, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমরা কি ভাবি যে আমার হয়তো মেডিসিনের দরকার হবে, আমি কি পাগল যে আমি ওখানে যাব, এখনো পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাগুলো রয়েছে। তো এইটা ভীষণভাবে দূর করার দরকার যে না, আমাদের যখনই আমরা কোনো ধরনের সমস্যায় পড়বো, সেটা আমার পড়াশুনো সংক্রান্ত হতে পারে, আমার গালে একটা ব্রণ উঠেছে সেটা কেন, আমার চুলটা পড়ে যাচ্ছে সেটা কেন, আমি কি নেলপালিশ ব্যবহার করব, আমার রঙের সাথে যাবে কিনা, মানে সামান্য প্রশ্নগুলো করার জন্যও কিন্তু আমরা, মানে উত্তর দেওয়ার জন্য আমরা ওখানে বসে রয়েছি। এবং আমাদের ভীষণ ভাল লাগে যখন এই রঙিন ছেলেমেয়েরা আমাদের কাছে ছুটে আসে এবং তাদের মনের কথাটা বলতে পারে, খুব ভালো লাগে।
0: অর্থাৎ এই যে সরকারের নিরন্তর প্রচেষ্টা, আপনারা প্লিজ এই সহযোগিতা করুন, সহযোগিতার হাতটুকু প্রসারিত করুন, ছেলেমেয়েদের বকবেন না। দেখুন তাদের মধ্যে কত রকম মানসিক সমস্যা হচ্ছে, মনের মধ্যে আমরা যখন বলছি যে ঝড় ঝঞ্ঝার কাল, তো সেটা যেন শুধু আমাদের বই বা আমাদের শব্দের ব্যবহারে না থাকে, তাদের মধ্যেও তো একটা তোলপাড় হচ্ছে, কারণ তাদের এই সময় জানি একটা হরমোনাল পরিবর্তন হয়, সবটা মিলিয়ে বাইরের পরিবর্তন, তার দেখার একটা রূপের পরিবর্তন, সবটা মিলিয়ে তার মনের মধ্যে যে ঝড় উঠছে, হয়তো উঠছে আবার হয়তো ঝড় না উঠে খুব গুমোট একটা কালো মেঘ করে আছে, সেই মেঘ থেকে বৃষ্টি আপনি ঝরাতে পারবেন না। এবং ওই যেটা আমাদের আজকে বিশেষজ্ঞরা বারবার বলছেন, দেখুন পেট খারাপ জ্বর হলে যেমন ডাক্তারের দরকার হয়, ঠিক মন খারাপ হলেও ডাক্তারেরই দরকার হয়। আমরা চেষ্টা করে সবটা সারাতে পারবো না, তাই চেষ্টা না করে চেষ্টা করে একটু অন্বেষা ক্লিনিকে চলে আসুন। আপনার ব্লকে কোথায় আছে আশা দিদিদের জিজ্ঞেস করুন, কবে আসেন ডাক্তারবাবুরা, ওনারা তো বললেনই যে সপ্তাহে আপনার পাঁচ দিন আপনাদের ব্লকে অন্বেষা ক্লিনিকেই পেয়ে যাবেন, তাদেরকে একটু খোঁজ নিন। আচ্ছা আরেকটা কথা, এখানে আপনারা তো যাচ্ছেন, যে কোনো জানি আমরা মানসিক সমস্যার ক্ষেত্রে কন্টিনিউয়েশনটা ভীষণ জরুরি, হয়তো একবার এলো, এখানেও কি কোথাও দেখেন যে কোনো রকম ট্যাবু বা হয়তো খুব ভালোভাবে সারছিল তারপর হঠাৎ করে সে আসছে না, এই জায়গাটাতেও কি এইটা হয় কি না? এবং একই সঙ্গে জানতে চাইবো যে এখানেও আশা দিদিদের কতটা একটা ভূমিকা এই যে যোগাযোগটা রক্ষা করা।
3: একদম, তো ধরুন সে আসছে এবং দ্বিতীয়বার এসে তার ভালো লেগেছে, তখন কিন্তু সে বাবা মাকে যে সঙ্গে করে আনে তা নয়, হয়তো কলকাতা শহরে তা হলেও হতে পারে, কিন্তু আমাদের ওদিকে সে নিজেই বন্ধু বান্ধবের সঙ্গে এবং স্কুলে গিয়ে সে বলে যে জানিস তো আমি ভালো আছি এইরকম দিদির কাছে যেখানে তুই মনের কথা বলতে পারবি।
0: বাহ!
3: এবং আউট অফ আ সাডেন মানে এত ভালো লাগে যে স্কুলের কোনো কোনো ছেলেরা যাকে সে নিজে উপকার পেয়েছে একসাথে সাতজন দশজন পুরো দঙ্গল বেঁধে চলে আসে, ভীষণ ভালো লাগে। এবং মেয়েদের ক্ষেত্রেও তাই, এবং
0: মানে এইটা তো আমার মনে হলো যে আমাদের এই যে আশার কথা নামকরণ, এই নামকরণ যেন সার্থক, সত্যি সত্যি আশার কথা, এরকম যে দল বেঁধে তারা আসছে খুব মনের কথা বলছে, তো এটা
3: এবং একসাথে আসে বলেই তখনই কিন্তু তারা মনের কথাটা বলতে পারে।
0: ঠিক কথা,
3: যখন
0: বন্ধু-বান্ধব একসঙ্গে সবাই আসছে।
3: হ্যাঁ, এবং আমি যখন ওরকম একবার চারজন একসাথে এসেছিল, তো তখন যাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তুই কি পারিস, তো হুট করে আউট অফ আ সাডেন একটা মেয়ে বলছে আমরা ঝগড়া করতে পারি, কিন্তু সেই থেকেই জানলাম যে সে খুব সুন্দর সাজে, খুব সুন্দর চুল বাঁধে, এবং এখন বর্তমানে সে প্রতিষ্ঠিত বিউটি পার্লার করেছে এবং সে স্যালন চালায়।
0: বাহ! হ্যাঁ, এবারে যে আশা দিদিদের এই যেখানে ধরুন কোথাও যখন দল ছুট হয়ে যাচ্ছে কি ক্লিনিক থেকে আসছে না, সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, সেই জায়গাটা
1: গেলে আমরা নরমালি আশা দিদিদের সাথে যোগাযোগ করি, বাড়ির ঠিকানা দিই। কলকাতার ক্ষেত্রে যেটা হয় যে বাড়ির ঠিকানা দিয়ে আমরা দেখি যে না আসার ক্ষেত্রে কি সত্যি কোনো কারণ আছে, যেটা হতে পারে কোনো রকম অসুস্থতা, পরীক্ষার ক্ষেত্রে তো আমরা জানতেই পারি সেটা সেই সিজনটাই পরীক্ষা চলছে, বা যদি দেখা যায় যে না বাড়ি থেকে অনেক সময় রেস্ট্রিকশন করে যে ওখানে যেতে হবে না, ওখানে গেলে কি হবে, ওখানে কি পাগলের চিকিৎসা হয়, তো তুমি কেন ওখানে যাচ্ছ, তো সেই জায়গায় আশা দিদিদের রোলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু প্রথমে গার্জেনদের সাথে কথা বলেন, এই যে একটা ট্যাবু রয়েছে সেটাকে তারা ব্রেক করতে বিশালভাবে হেল্প করেন, তো তার ফলে আবার তারা আসতে শুরু করে, তখন আসার পর আমরা আবার গার্জেনদের বোঝাই যে এর ফলে বাচ্চাটার দেখুন এই এই জায়গাটায় আপনার ইম্প্রুভমেন্ট হয়েছে, এখানে তো কোনো ওষুধও দেওয়া হচ্ছে না, অন্য কিছুই হচ্ছে না, শুধুমাত্র কথাবার্তার মধ্যে দিয়ে যাতে আমরা তাকে সঠিক পথ দেখাতে পারি, সঠিক পরামর্শ দিতে পারি, অতএব তার আশাটা বন্ধ করবেন না।
0: এই কিশোর কিশোরীদের ক্ষেত্রে আমি বলছি পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে কি গ্রাম আর শহরের সমস্যা খুব একদম বিভাজিত আছে, যে এই এই সমস্যাগুলো গ্রামে দেখা যায় আর এই এই সমস্যাগুলো টোটালি ফেস করতে হয় শহরে?
1: একদম নিশ্চয়ই, সেটা যদি একটু বলেন। শহরাঞ্চলটা সবসময় ভীষণ চ্যালেঞ্জ।

0: চ্যালেঞ্জিং হয়ে থাকে আশা দিদিদের কাছে, কারণ শহরে টিনেজ প্রেগনেন্সি, চাইল্ড ট্রাফিকিং, আর্লি ম্যারেজ, এইগুলো সবসময় একটা চ্যালেঞ্জিং রোল হয়ে থাকে। এবং ওয়েস্ট বেঙ্গল এবছরেও নাম্বার ওয়ান পজিশনে এই তিনটে ক্ষেত্রেই এসেছে, সে কারণে। এবং কলকাতার ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা খুব বেশি, কারণ প্যারালাল অনেক রকম সিস্টেম এখানে চালু আছে, অনেক রকম হেলথ সিস্টেম চালু আছে। বাচ্চারা নিজেরাই একা একা বেরোতে তারা অভ্যস্ত, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, অচেনা কোনো মানুষের সাথে তারা বন্ধুত্ব করছে কি না, এই খবরগুলো কিন্তু আশা দিদিরা তাদের যেহেতু বাড়িতে বাড়িতে যান, তো পাশের বাড়ি বা পাশে তার পাশে থাকে, তার ক্লাসে পড়ে, সেরকম কোনো বাচ্চা থেকে হয়তো এই ইনফরমেশনগুলো আশা দিদিরা আমাদের কাছে দিতে পারেন।
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন।
2: হ্যাঁ, এই যে আজকাল এই যে বয়স্ক টিনেজারদের এইসব সমস্যা, এইসব সমস্যার মধ্যে বাবা মায়ের তো একটা নিশ্চয়ই ভূমিকা থাকবে।
1: নিশ্চয়ই।
2: হ্যাঁ, আচ্ছা, এইবারে এই যে আপনারা বলছেন যে কাউন্সিলিং, কাউন্সিলিং এ আমাদের হরিপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কোন রকম এ আছে কিনা, মানে কাউন্সিলিং এর ব্যবস্থা আছে কিনা, এটা আপনি একটু বলতে পারবেন?
1: বেশ, শুনতে থাকুন। ডেফিনেটলি,
3: প্রতিটা ব্লকেই একজন করে অন্বেষা কাউন্সিলার আছেন, এবং জেলা দপ্তরে অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক আছে, সেখানেও একজন করে কাউন্সিলার আছে।
1: অর্থাৎ আপনি আপনার যদি মনে হয় বুঝতে পারছেন না, আশা দিদিকে জিজ্ঞেস করুন। এবং অবশ্যই আছে, হরিপালে তো ম্যাডাম বলেনই আছেন, এবং আপনার যে আশা দিদি আসছে বাড়িতে তাকে জিজ্ঞেস করুন কবে ম্যাডাম আসেন, কবে দেখেন, সেইভাবে একটু অবশ্যই প্রোগ্রেস করুন। যে কথাটা আমরা ছিলাম যে শহরে অনেক বেশি চ্যালেঞ্জিং কাজটা। তার আগে একটা ফোন আছে। হ্যালো, হ্যালো,
4: সবাইকে আমার নমস্কার জানাই।
1: হ্যাঁ নমস্কার আপনাকেও।
4: আমি সাগরদীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিয়ার বলছি।
1: বলুন।
4: ও আমি বলছি অন্বেষা ক্লিনিকে তুমি কি ডাক্তার ম্যাডাম বসে না ডাক্তার বাবুও বসে?
1: আচ্ছা,
4: কেন বলছি, কেন বলছি যে মেয়েদের ক্ষেত্রে মেয়ে ডাক্তার দিদি হলে ভালো, আর ছেলেদের ক্ষেত্রে ছেলে ডাক্তার বাবু হলে ভালো, আমার যেটা মনে হয়, এই দয়া করে কি বলেন?
1: আচ্ছা বেশ, শুনতে থাকুন।
3: কিছু কিছু জায়গায় যেমন ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, এইগুলোতে ছেলে আছেন এবং অর্থাৎ মেল কাউন্সিলার আছে, বাকিগুলোতে হচ্ছে লেডি কাউন্সিলার। এবং সেই কারণের জন্য ছেলেরা এবং মেয়েরা এত তারা যে ম্যাডামের সাথে কথা বলেন, সেখানে প্রথম যখন এরা জয়েন করেছিল মেয়েরাই জয়েন করেছিল, অর্থাৎ কাউন্সিলার হিসেবে কাউন্সিলার দিদি বা ম্যাডাম, তো তখন এরা এতটাই ফ্রেন্ডলি হয়ে যায়, এটা নামই তাই, এরা হচ্ছে বন্ধুপূর্ণ আচরণ করে, তো এরা যেটা বন্ধুবান্ধবের কথাটাও মানে বন্ধুবান্ধবকে যে কথা বলতে পারে না, এরা কিন্তু এই ম্যাডামের কাছে এসে সেই কথাগুলো ছেলে এবং মেয়ে উভয়তেই বলতে পারে।
1: অর্থাৎ এই যে আপনারা ফোন করেন, আমরা তো অপেক্ষা করে থাকি যে আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন, এবং সেই শুধু সমস্যা নয়, এই যে আপনারা চিন্তাভাবনার আদান প্রদান করছেন যে এখনও পর্যন্ত মনে হয় যে মেয়েরা মেয়েদের পেলে সুবিধে হয়, ছেলেরা ছেলে ডাক্তারবাবু পেলে সুবিধে হয়, এই সুবিধা অসুবিধার কথাও যেমন আমরা শুনছি, তার সঙ্গে সঙ্গে যে একটা পরিবর্তন, যে বারবার যারা বিশেষজ্ঞ আসছেন তারা বলছেন যে ছেলে মেয়ে যে কোনো কারুর কাছেই, কিন্তু আমরা হয়তো ভাবছি, বাড়ির লোক হয়তো ভাবছেন যে ডাক্তার বাবু হলে আমার বাড়ির ছেলেটি বেশি কমফোর্ট হবে, না ডাক্তার ম্যাডাম হলেও সে হয়তো কমফোর্ট পাবে, আপনি শুধু তাকে একটু অন্বেষা ক্লিনিকে নিয়ে যান যদি দরকার হয়, তাহলে অবশ্যই। এবারে শহরে যে চ্যালেঞ্জিং পার্টটা সেটা আমরা শুনছিলাম, স্বাভাবিকভাবেই পপুলেশন অনেক বেশি, এবং যেটা ম্যাডাম বলছিলেন যে বাইরে থেকে এখানে অনেক মানুষ আসছেন, সেখানে আইডেন্টিফাই করা এবং সেই কাজ সমাধান করা সেখানে অনেক চ্যালেঞ্জিং বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু বারবারই স্বাস্থ্যের কথা হচ্ছে, মানসিক স্বাস্থ্যের সঙ্গে তো আমাদের শারীরিক স্বাস্থ্যটাও ভীষণভাবে জরুরি, আর মেয়েদের ক্ষেত্রে আমরা যদি স্পেশালি একটু বলি, সেক্ষেত্রে আমাদের যে মেনস্ট্রুয়েশন যে সমস্যা, সেইখানেও কিন্তু আমাদের এখন অনেক রকম সেই জায়গা থেকে ধরুন শারীরিক সমস্যা আসে, এবং এখনও পর্যন্ত এই আমাদের এই শারীরবৃত্তীয় ক্রিয়াটি নিয়ে অনেক রকম ধারণা আছে, যে ধারণাটা আমরা এখনো ভেঙে বেরোতে পারিনি, সেইখান থেকে আপনারা কি সমস্যা দেখেন? এবং আমি দুজনের কাছেই বলবো যে এখানেও কি গ্রাম শহরের কোনো আলাদা পার্থক্য দেখেন, বা গ্রাম শহর অনুযায়ী পরিষেবার কোনো পার্থক্য আছে?
3: নিশ্চয়ই, গ্রামের ক্ষেত্রে তো আশা দিদিরা সাথী ন্যাপকিন ব্যবহার করেন, অর্থাৎ এটা পরিষেবা দিয়ে থাকেন, এবং ভীষণ রিজনেবল প্রাইস, এটা হচ্ছে ছটাকায় পাওয়া যায়।
1: আচ্ছা,
3: ছটা প্যাড ছটাকায়,
1: সেই জন্য
3: সরকার থেকে দেওয়া হয় সাথী ন্যাপকিন।
1: এবং আশাদিদের সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে?
3: একদম, আশা দিদিদের কাছে লিস্ট থাকে, লাইন লিস্টিং থাকে, যে ওই বয়সের অর্থাৎ 10 থেকে 19 বছর পর্যন্ত কতজন মেয়ে আছে ওই গ্রামে, এবং মায়েরাও অনেক সময় নিয়ে থাকে, কিন্তু মায়েদের নেওয়ার কথা নয়, কিন্তু আমরা তো জানি যে অর্থনৈতিক পরিস্থিতি আমাদের এমনই যে ছটাকায় ছটা পাওয়া যাচ্ছে, সেই কারণের জন্য তারাও নিয়ে থাকেন।
1: আচ্ছা,
3: আমরা সবসময় চাই যাতে সুস্থ থাকে একজন মহিলা, যাতে তার আরটিআই ইউটিআই এগুলো না হয়, ভ্যাজাইনাল ডিসচার্জ না হয়, সেই কারণের জন্য এটা দিয়ে থাকে। এবং এটা ভীষণ সাইন্টিফিক্যালি তৈরি, এটা ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ এর মধ্যে কোনো প্লাস্টিক থাকে না, এবং এটা কলাগাছের ছাল দিয়ে তৈরি, সেই কারণের জন্য এটা বায়োডিগ্রেডেবল, এবং এটা পাতলা, সেই জন্যই এদের আফসোসটা থাকে যে এটা কেন পাতলা, সেই জন্য তাড়াতাড়ি ভিজে যায়, তো রক্ত আর থুতু থেকে সব থেকে বেশি ইনফেকশন ছড়ায়, সেই জন্য যতবার বদলাবে তত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।
1: অর্থাৎ আমাদের, দেখুন, আমরা ভাবি যে সরকার কি করছে কি ভাবছে, কিন্তু সরকার যে আমাদের থেকে কত এগিয়ে ভাবছে, আমি তো এই সাথী ন্যাপকিনের কথা শুনতে শুনতে ভাবছিলাম যে আমরা যে সমস্ত ভাবি যে একটু মোটা মোটা ন্যাপকিন হলে কত ভালো হয়, যে যত দ্রুত, এবং আমরা তো শুনি যে দ্রুত যতবার আমরা দ্রুত বদল করব, যে ভিজে গেলেই একটা ন্যাপকিন যদি বদলানো যায় তাহলে সেক্ষেত্রে তার সুস্থতার হার বৃদ্ধি পায়, এবং সেই সুস্থ থাকতে আরও একটা বিষয় যে এখনও পর্যন্ত অনেকে হয়তো এই ক্ষেত্রে গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাপড় ব্যবহার করেন, এই কাপড়টা যাতে ব্যবহার না করেন সেই জন্যই কিন্তু সরকারের এই উদ্যোগ। আপনারা একটু খোঁজ নিন আশা দিদিদের কাছ থেকে, নিশ্চয়ই পেয়ে যাবেন, কোনো লজ্জা করবেন না, এবং ওই আবারও প্লিজ, প্রচলিত যে ধারণা সেটা থেকে বেরিয়ে যান, কাপড় নয় ন্যাপকিন ব্যবহার করুন, তাহলে দেখবেন সুস্থ থাকবেন, আগামী দিন ভাজাইনার যে কোনো সমস্যা মুক্ত হতে পারবেন। এবার যদি
0: শহরাঞ্চলের পরিস্থিতিটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে শহরাঞ্চলে কোনো রকম ন্যাপকিন সরকারের তরফ থেকে এই মুহূর্তে প্রোভাইড করা হচ্ছে না, কারণ শহরাঞ্চলের মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা এসেছে যে স্যানিটারি প্যাড ইউজ করতে হবে, তো স্কুলগুলোতে সব জায়গাতেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন রয়েছে, যেখানে টাকা ফেললে, মানে 5 টাকা মতো ফেললে সেখান থেকে 2 স্যানিটারি প্যাড বেরোয়।
1: আমরা স্কুলে
0: সেখানে আশাকর্মীদের এই ক্ষেত্রে রোলটা হচ্ছে স্যানিটারি প্যাডকে কিভাবে ডিসপোজ করতে হবে, কেন এটা পরিবেশের জন্য ভীষণ ভয়ঙ্কর, এই মুহূর্তে একটা পলিউশন তৈরি করছে, যে সেটা কালো প্লাস্টিকে মুড়ে নয়, সেটা একটা নিউজ পুরনো কোনো কাগজে মুড়ে এমন একটা ডাস্টবিনে ফেলো যেই ডাস্টবিনটা প্রত্যেক দিন ক্লিয়ার হয়, মানে প্রত্যেক দিন ডাস্টবিনটা পরিষ্কার হয়, এবং আমরা বারবার করে স্কুলে গিয়েও বাচ্চাদের বোঝাই যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে অন্তত তুমি স্যানিটারি প্যাডটা চেঞ্জ করো, কারণ যেহেতু স্কুলেই তুমি স্যানিটারি প্যাড পেয়ে যাচ্ছ, যে তুমি হয়তো বাড়ি থেকে আনো নি বা কিছু, তো সেক্ষেত্রে বা স্কুল থেকে এমনিতেও অনেক সময় পয়সা না দিলেও প্রোভাইড করা হয়, সেটা কোনো অসুবিধা থাকে না, আর স্কুলে এমনিতেও ডিসপোজেবল মেশিনও এখন অনেক জায়গায় বসানো হয়েছে, সেখানে অটো ডিসপোজ হয়, কিন্তু বাড়ির ক্ষেত্রে আশা দিদিদের রোলটা খুব গুরুত্বপূর্ণ।
1: হ্যালো, অর্থাৎ দেখুন, এই একটা খুব ছোট বিষয়, কিন্তু ছোট বিষয়টা নিয়ে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দু জায়গায়, যেটা আপনারা বললেন, দু জায়গায় দুটো রোল, গ্রামের ক্ষেত্রে যাতে সাথী ন্যাপকিন ব্যবহার করা হয় সেই জন্য সচেতনতার কথা, আর শহরের ক্ষেত্রে যে ন্যাপকিনটা ব্যবহার করা হচ্ছে সেই ন্যাপকিনটা যাতে সঠিকভাবে সেটাকে সঠিক জায়গায় ফেলা হয় সেই জায়গায় সচেতনতার কথা, অর্থাৎ প্রতিটি মুহূর্তে আমাদের শেখা এবং সচেতনতার ভীষণ দরকার।
0: এখন এই মুহূর্তে দাঁড়িয়ে স্যানিটারি প্যাডের থেকেও আমরা মেনস্ট্রুয়াল কাপ বা অন্তত ট্যাম্পুনটা যদি তারা ইউজ করে, মেনস্ট্রুয়াল কাপ হলে তো সেটা খুবই ভালো, কারণ সেটা একটা মেনস্ট্রুয়াল ক্যাপ কিনলে সেটা প্রায় তার 5 বছর সে ব্যবহার করতে পারে, এবং পরিবেশের ক্ষেত্রে তার কোনো ক্ষতিকারক প্রভাব নেই, কস্ট এফেক্টিভ।
1: এটাও ভীষণ, যেহেতু ওটা ভাজাইনার মধ্যে ইনপুট করা হয় সেখানে একটা অনেক
0: ইনফেকশন থাকে, অলমোস্ট জিরো।
1: আচ্ছা, উল্টে কিন্তু মানুষের ক্ষেত্রে ভাবনা থাকে যে না, ভাজাইনা ইনপুট করা হচ্ছে, আগামী দিন কোনো সমস্যা হতে পারে, আপনি বলছেন ঠিক উল্টোটা, অর্থাৎ এইটা যদি ব্যবহার করে ক্যাপটা তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিকভাবেও সাশ্রয় একই ক্যাপ সে রিউজ করতে পারে,
3: হ্যাঁ, কিন্তু তাকে প্রপারলি ক্লিন করতে হবে,
1: ডেফিনেটলি,
3: হ্যাঁ, সেই ক্লিনিং প্রসেসটা সবসময় তার গায়েই লেখা থাকে। এবং এই বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়েও অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে। এবার মেয়েদের ক্ষেত্রে এটাও একটা খুব প্রবলেম হয় যে আমার পিরিয়ডস হয়েছে, আমি হয়তো ডান্সের প্রোগ্রামে যেতে পারবো না। হ্যাঁ, তো যদি তারা ট্যাম্পন ইউজ করে বা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে, তো সেক্ষেত্রে কোথাও কোথাও কিছু প্রবলেম থাকে না, তারা খুব ফ্রিলি তাদের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোতেই ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে।
1: বেশ, একদম আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। দুজনকেই বলবো যে একদম শেষে এক লাইন করে যদি বার্তা দিতে বলি আজকের এই অনুষ্ঠানে, তাহলে কী বলবেন যারা আমার শ্রোতা বন্ধু শুনছে?

0: তো যেটা বলতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা আসেনি যে তার মানসিক স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায়, কিভাবে তারা ভালো থাকবে। তো অন্বেষা ক্লিনিক বা অন্বেষা সেন্টার তার পাশে আছে সবসময়। আমরা আর বলে রাখি, যারা আমাদের শ্রোতা বন্ধু আজকে রয়েছেন, আমাদের ভুল করবেন যে আমরা ডাক্তারবাবু বা ডাক্তারবিবি কেউ নই, আমরা পরামর্শদাতা অ্যাজ আ কাউন্সিলার। তো আমরা আছি সবসময়, তোমাদের পাশে আছি।
1: বয়ঃসন্ধিকালের গুরুত্বপূর্ণ সময় ওদেরকে একটু আলাদা করে সাপোর্ট দিতে হবে, এবং সেক্ষেত্রে আশা দিদি, আমরা গার্জেনরা, টিচাররা, আমরা সবাই মিলে যদি ওদের সঠিক পরামর্শ দিয়ে থাকি, নিশ্চয়ই ওরা আগামী দিনের ভালো নাগরিক তৈরি হবে।
2: বাহ, এত সুন্দর গুরুত্বপূর্ণ বার্তা, এবং এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে আমরা আমাদের আজকের যে আশার কথা শেষ করব। আজকের বিষয় ছিল কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও আশাদের ভূমিকা। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর হাবড়া টু ব্লকের চৈতালী মিত্র চৌধুরী এবং রাজাবাজার সায়েন্স কলেজের অ্যাডোলেসেন্স হেলথ কাউন্সিলর মঞ্জু সাদক। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, FM গোল্ড, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। কথা হবে আবারও আগামী বুধবার। সবাই খুব ভালো থাকবেন, এভাবেই আশার কথা এবং রেডিওর সঙ্গে জুড়ে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন।
3: শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

100.1 FM গোল্ড কলকাতা। এখন শুনবো কয়েকটি গান, হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে পরপর দুটি গান।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
1: ঘড়ির কাঁটা বলছে রাত 9:30, আর দিন বুধবার। বুধবার রাত 9:30 মানেই আপনারা জানেন সঙ্গে স্পেশালিস্টের দিন। সঙ্গে স্পেশালিস্টে আজকে এমন একজন আমাদের সঙ্গে রয়েছেন যিনি এই কলকাতার বুকে রেস্তোরাঁ মালিক তো বটেই, তার সঙ্গে নিজের একটা খুব ভালো পপুলার চ্যানেল আছে এবং ইউটিউবের যে পথ, সেই পথের তিনি অনেক অভিজ্ঞ মানুষ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন ভোজ আড্ডার কর্ণধার এবং ভোজ আড্ডা চ্যানেলের কর্ণধার বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ নমস্কার আপনাকে আমাদের অনুষ্ঠানে। বিশ্বজিৎ, প্রথমেই এই রেস্তোরাঁ ওনারদের পেলেই এখন যে প্রশ্নটা লোকজন করছে, একদম প্রথম প্রশ্ন, সেটা হলো যে এত খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, আমরা দেখছি যে প্রচুর জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে, রেস্তোরাঁয় খেতে ভুলে যাচ্ছে মানুষ, ভয় পাচ্ছে যে রেস্তোরাঁয় আবার খেতে যাব, আবার হয়তো খারাপ জিনিস খাবো। আপনি একজন রেস্তোরাঁর কর্ণধার, এই খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, এটা সম্পর্কে আপনার প্রথম দৃষ্টিভঙ্গি কী জানবো?
2: খুবই ভালো উদ্যোগ, মানে এর থেকে ভালো উদ্যোগ হয়তো আর কিছু হয় না। তার কারণ সবার আগে কিন্তু মানুষের স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্যর ওপরে আর কিছুই নেই। তো সেই মানুষের স্বাস্থ্য, যারা রেস্টুরেন্ট খাবার এই সমস্ত কিছু নিয়ে কাজ করছে, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
1: বেশ, আর যে কথা আমরা বলছিলাম আর কি, যে আমরা তো প্রশ্ন করবই আপনার কাছে, আমাদের অনেক প্রশ্ন আছে, সেই সঙ্গে আমাদের যারা লিসেনার রয়েছেন তারাও কিন্তু অনেকগুলো মাধ্যমে আসবেন। আমরা জানিয়ে দিই আমাদের চেনা মাধ্যমগুলোর কথা, 2248-8085 আমাদের টেলিফোন করতে পারেন আমাদের অতিথির সঙ্গে কথা বলার জন্য। আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করুন 9903052992, আর আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি ফেসবুক পেজেই কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানেও কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্ট করতেই পারেন। আমরা যে কথা বলছিলাম, ও বলল একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু
3: আচ্ছা এই যে একটা ফোন আছে, আচ্ছা আমরা আগে ফোনটা নিয়ে নিই।
1: আমরা বলেছি ফোনের কথা, এসে গেছেন লিসেনার। নমস্কার।
4: নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি কোনা হাওড়া থেকে বলছি।
1: বলুন।
4: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো আপনার রেস্তোরাঁয় যেতে পারবো না হয়তো, তো মানে স্যারকে আমি বলছি, বা যদিও বা অন্যান্য কোনো রেস্তোরাঁয় যাই, সামনে পুজো আসছে, আমরা তো খেতে খুব ভালোবাসি, তো এখন এই যে খাদ্যে ভেজাল নিয়ে ফুড সিকিউরিটি ডিপার্টমেন্ট নানা রকম অভিযান টভিযান করছে আমরা দেখছি, তো খাওয়া দাওয়া বাইরে থেকে খাবার কিনে নেওয়ার সময় আমরা, বিশেষ করে এই পুজোর সময় আমরা

0: কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখবো, এটাই আমার প্রশ্ন।
1: সেই সুরক্ষার প্রশ্নই ঘুরে
2: পড়ে, একদমই তাই। এবং আমি আপনাকে নিশ্চিন্তে এটুক জিনিস অভয় দিতে পারি, সেটা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠিত রেস্টুরেন্টরা রয়েছে না, তারা কখনোই ব্যাড প্র্যাকটিস করে না, আর করলে তারা এতদিন হয়তো মার্কেটে থাকতো না। তো আপনারা নিশ্চিন্তে সেই সমস্ত জায়গা থেকে খাবার কিনে কিন্তু খেতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার হ্যাঁ, ডেফিনেটলি যে সমস্ত বিষয়গুলো মার্কেটে চলছে তাতে আপনাদের ভীত এবং সন্ত্রস্ত হওয়া খুব স্বাভাবিক, কিন্তু সেটা খুবই সাময়িক। মানে যারা এই জিনিসগুলো করছিল তারাও নিজেদেরকে সামলে নিয়েছে, যারা অনেক কিছু হয়তো রুলস রেগুলেশন মানা উচিত ছিল হয়তো বুঝতে পারছিল না, বা কোনো কারণে ভুলবশত সেগুলো মানে মিস হয়ে গেছে, সেগুলো সবাই নিজেকে সামলে নিয়েছে। তো এখন নিশ্চিন্তে আপনি সেগুলো খাওয়া দাওয়া করতে পারেন আর কি।
1: আপনার মতে রেস্টুরেন্টে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলা কোথায় হয়?
2: খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অবহেলা কখনোই কোনো রেস্টুরেন্ট ওনার, যদি অ্যাজ এ ওনার আমি বলি, বা যতগুলো কর্ণধারকে আমি চিনি, কেউই চায় না যে কোনো রকমভাবে অবহেলা করতে। কিন্তু অনেক জিনিস কিন্তু কর্ণধারের হাতে থাকে না, তার কারণ হচ্ছে এখানে এক একটা রেস্টুরেন্টে 30 জন 40 জন 50 জন এমপ্লয়ি কাজ করছে, তাদেরকে বারবার বলা হচ্ছে কিছু সেফটি মেজার মেনটেন করার জন্য। কেউ করছে, কেউ হয়তো কয়েক সেকেন্ডের ভুলে সেটা মিস করে যাচ্ছে, তার ফলেই কিন্তু এই মেস আপগুলো হয়। আদারওয়াইজ কখনো কোনো কর্ণধার চায় না যে ইচ্ছা করে বা ক্যাজুয়ালি জিনিসগুলো ছেড়ে দিতে, তার কারণ তারাও জানে যে এটা মানে রিলেটেড টু দেয়ার গুডউইল, দেয়ার ব্র্যান্ড ভ্যালু, তো কখনোই তারা খারাপ করতে চায় না।
1: তো যারা আমরা খেতে যাব, তারা রান্নাঘরের পরিচ্ছন্নতা ছাড়াও কোন কোন বিষয়ে নজর করব?
2: রান্নাঘরের পরিচ্ছন্নতা তো ডেফিনেটলি খুবই ম্যান্ডেটরি, এবং প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট যারা রয়েছে তারা সকলেই এটা মেনে চলে। এবং যখন আপনি খেতে যাচ্ছেন, অবভিয়াসলি পুজো আসছে, সবাই খেতে যাবে, প্রচুর খাওয়া দাওয়া করবে, আমি বলবো নিশ্চিন্তে খান, এই সব জিনিসগুলো মাথাতেই রাখবেন না।
1: আচ্ছা, যে স্ট্রাকচারটা আমরা ইন্ডাস্ট্রিতে দেখি, ফুড ইন্ডাস্ট্রিতে, একটা রেস্তোরাঁ চালানোর জন্য বা একটা ফুড বিজনেস চালানোর জন্য, সেটা ক্লাউড কিচেনও হতে পারে, রান্নাঘরের সব থেকে বেশি অবহেলিত হয় কোন জিনিসগুলো?
2: রান্নাঘরে সবথেকে বেশি অবহেলিত হয়, যদি আমি রেস্টুরেন্টের কথা বলি, যদি আমি বাড়ির কথা বলি, আমি তো বলবো মশলা। তার কারণ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কখন কোথায় পড়ে থাকে অনেকেই হয়তো জানে না। তো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই হয়তো বেশি অবহেলিত হয় আর কি, মানে সেটা আমাদের বাড়ির ক্ষেত্রে এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে।
1: মানে কীরকমভাবে অবহেলিত হয়, মানে মশলাটা কি পুরনো হয়ে যায় নাকি?
2: পুরনো কখনোই হয় না, হয়তো যেখানে সেখানে রাখা থাকে, এই কোনায় রাখা রয়েছে, একটা কিচেনে হয়তো
1: ওপেন রইল,
2: হ্যাঁ ওপেন রইল, একটা কিচেনে হয়তো 5 জন শেফ কাজ করছে, একই সঙ্গে রেস্তোরাঁটা ফুল, 5টা অর্ডার একই সঙ্গে মারা হচ্ছে, এবার ওই একটা মশলার কৌটো নিয়ে হয়তো 5 জন মারপিট করছে, এবার কে কখন কোথায় রেখেছে এটা ঠিক থাকে না, তার ফলে মশলা সবথেকে অবহেলিত এক কোনায় পড়ে থাকে আর কি অনেক সময়, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ।
1: কিন্তু আরেকটাও যেটা হয় সেটা হচ্ছে যে পুরনো তেল বারবার ব্যবহার, খুব নিম্নমানের কাঁচা মাল, রং বা কৃত্রিম উপাদানের যে ব্যবহার, এগুলোর বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক হওয়া কোনগুলোর বিষয়ে দরকার?
2: এগুলোর বিষয়ে ডেফিনেটলি সতর্ক হওয়া দরকার রেস্তোরাঁর মালিকদের। এবং পুরনো তেল কিন্তু বেশি ইউজ করা যায় না, মানে বেশি ইউজ করলে কি হয় ওটা দেখলে বোঝা যায়, মানে যে একটা তেলে যদি লুচি ভাজা হচ্ছে এবং আমাদের সামনে যখন লুচিটা আসছে, আমরা যদি দেখি যে লুচির উপরে কালো কালো কালো কালো কিছু রয়েছে, তার মানে ওটা পুরনো তেলে ভাজা হয়েছে। তো এই জিনিসগুলো দেখে কিন্তু বোঝা যায়। আর পুরনো তেলে এছাড়া খুব বেশি মানে ওই একবার দুবার ভাজলাম, তারপরে ওটাকে ডিসকার্ড করে দিতে হয় ডেফিনেটলি, এবং সেটাকে যদি বারবার সেই তেলেই ফ্রাই হয়ে যাচ্ছে। প্লাস আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে তেলে আমাদের ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, সেই তেলে কিন্তু লুচি, ব্যাটার ফ্রাই এগুলো ভাজা যায় না। তার কারণ হচ্ছে ফিশ ফ্রাইয়ের উপরে একটা বেড ক্রাম থাকে, যে ক্রামটা ভাজার সময় ঝরে ঝরে পড়ে, ওইগুলোই কিন্তু কালো কালো যখন লুচি ভাজা হচ্ছে, ব্যাটার ফ্রাই ভাজা হচ্ছে, সেম তেলে ওর উপরে ভেজে বেড়াচ্ছে। তো ওইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে তেলটাও কিন্তু আলাদা থাকতে হবে। মানে মাংস রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে, যে তেলে সেই তেলে ডেফিনেটলি ভাজা হবে না, যে তেলে ভাজা হচ্ছে মানে লুচি ভাজা হচ্ছে, সেই তেলে আবার ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই ভাজা হবে না। এই জিনিসগুলো মেনটেন করা খুবই দরকার।
1: আমি বলি, ধরুন সব রেস্তোরাঁতে তো অনেকটা বড় জায়গা নেই,
2: হ্যাঁ
1: ছোট ছোট জায়গায় রান্না হয়, রান্নার জায়গায় যেন সবসময় ছোট,
2: একদম
1: এত আলাদা করে সেখানে খুব ভিড়ের মধ্যে কাজ করা কি আদৌ সম্ভব দেখে কিন্তু মনে হয় না।
2: না একদমই সম্ভব নয়, মানে পুরোটাই ডিপেন্ড করছে রান্নাঘরের উপরে যে আমার মেনু স্ট্রাকচার কী হবে। আমার এদিকে মেনু রয়েছে 300টা আর আমার এদিকে রান্নাঘর

0: 100 স্কয়ার ফিটও না, তাহলে কিন্তু ডেফিনেটলি সেই রেস্তোরাঁ চলবে না।
1: এবং লাইন দিয়ে লোকের দাঁড়িয়ে রয়েছে,
0: লাইন দিয়ে লোকের দাঁড়িয়ে থাকবে, ওয়েটিং থাকবে, কেন কিচেন থেকে খাবারই বেরোবে না। কিচেন ইজ দ্য হার্ট অফ দ্য রেস্তোরাঁ, মানে আমরা বাইরে যেটা দেখতে পাই সেটা কিন্তু আমরা মানে আমাদের মানুষের যেরকম শরীরের বাইরেটা দেখতে পাই, ওই চাকচিক্যটা আমরা গিয়ে দেখতে পাই অ্যাজ এ কাস্টমার, বাট দ্য হার্ট ইজ ডিফারেন্ট, হার্ট ইজ কিচেন, কিচেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে তাতে যদি আমার চারটে চেয়ার বা একটা টেবিল দুটো টেবিল স্যাক্রিফাইস করতেও হয়, স্যাক্রিফাইস করে দিয়ে কিচেন বাড়ানো ভালো, আদারওয়াইজ আমি বাকিগুলো ফুল টাইমে চালাতে পারবো না। তার কারণ আমার একটা জায়গায় যদি তিনজন চারজন শেফ একসঙ্গে কাজ না করতে পারে, তারা যদি ফ্রিলি মুভ না করতে পারে, তাহলে কখনোই অর্ডার বেরোবে না, কখনোই বেরোবে না।
2: আচ্ছা, এই যে লুচি দেখে বোঝা গেল যে এটা পুরনো তেলে ভাজা, এরকম আরো কি কি জিনিস যেটা রেস্তোরাঁয় খেতে গিয়ে দেখলে বোঝা যেতে পারে যে আমরা হয়তো এই রেস্তোরাঁর কাছ থেকে একটা খারাপ খাবার পাচ্ছি, বা বলতে পারি যে আমরা এই রেস্তোরাঁ আমাদেরকে খাদ্য সুরক্ষা নিয়ে একটা চিনিমিনি খেলছে, কি কি জিনিস দেখে বুঝবো যে আমরা ঠকছি?
0: প্রথমত হচ্ছে লুচির ক্ষেত্রে যেটা আমি বললাম, অলরেডি বলে দিলাম যে মেনলি ফ্রাই সেকশন, ফ্রাই যখন হবে উপরে যদি কালো কালো কিছু ভাসছে, তার মানে ওই তেলটা আগে প্রচুরবারে ইউজ হয়ে গেছে, ওটা ডিসকার্ড হয়নি, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে রাইস এবং পোলাওয়ের ক্ষেত্রে ওটা যদি আগের দিন বানানো থাকে বা অনেক আগে থেকে বানানো থাকে, ওটা হালকা ঘেমে ঘেমে আসবে, মানে একটু খেতে গেলেও যেন মনে হবে মুখের বা জিভের ওপরে কিছু একটা আস্তরণ হঠাৎ করে পড়লো, বা সেটা হাত দিয়ে মাখলেও মনে হবে যে হাতে মনে হচ্ছে ঘিটা বেশি জমছে। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো ফুড মানে ম্যানেজ করার সহজ উপায় হচ্ছে ঘি মেরে দেওয়া, কোনো ফুডে বেশি ঘিয়ের গন্ধ বেরোচ্ছে মানে ওটাতে একটু গন্ডগোল থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তার কারণ হচ্ছে ওটাই ম্যানেজিং প্রসিডিওর, যখন দেখে যে খাবারটা একটু হয়তো খারাপ দিকে আসছে, বেশি করে ঘি মেরে দেয় যাতে ওই মানে ঘিয়ের স্মেলটাই পায়। তো ঘিয়ের স্মেল যদি অতিরিক্ত থাকে, সেটা পোলাও হোক, সেটা চিকেন হোক, মাটন হোক, তার মানে বুঝতে হবে।
1: এগুলো ধরুন এই ধরনের রান্না, কিন্তু চাইনিজ রান্নার ক্ষেত্রে,
0: চাইনিজ রান্নার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অনেকটা
1: ঢাকা দেবে কি করে, মানে আমরা কি করে বুঝবো যে একটু বিগড়েছে?
0: সেটা ওই একই জিনিস, ওই চাইনিজ যদি আমি রাইস দেখি, আমি যদি নুডলস দেখি, তাহলে উপরে একটা আস্তরণ পড়ে যায়, আমি খাওয়ার পর আমার মুখে মনে হবে টেস্টটার সাথে সাথে আমার মুখে কিছু একটা বাজছে, মানে যেটা প্রপার টেস্ট নয়, উপরে যেন একটা আস্তরণ টাইপের পড়ছে, তার মানে ওটা হয়েছে ঘেমে ওর উপরে একটা আস্তরণ তৈরি হয়েছে, ওটা যেহেতু পুরনো ছিল, ঘেমে আস্তরণটা তৈরি হয়েছে, যখন খাওয়া হচ্ছে তখন ওটা মুখের মধ্যে জড়াচ্ছে।
1: চিকেন বা ফিশ গুলো কিরকম হবে, হার্ড হয়ে যাবে?
0: হার্ড হবে না, হার্ড হবে না, ওতে স্মেল থাকবে, হার্ড হবে না। তার কারণ হচ্ছে যখনই ওটা মানে রান্না করা হচ্ছে হাই টেম্পারেচারে, ওটা হার্ড কখনোই থাকবে না, ওটা গলে যাবে, ওটা ডেফিনেটলি গলে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই একটা স্মেল পাওয়া যাবে হালকা।
2: এই যে প্রচন্ড সস দিয়ে ঢেকে দেওয়া হয় কি চাইনিজ খাবার,
0: চাইনিজের ক্ষেত্রে সস অনেকটা ইউজ করা হয়। এবার এটার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়, চাইনিজে এমনিতেই সস ইউজ করা হয়, প্রচুর টস করা হয়, চাইনিজ পুরোটাই সস, সসের টসেই চলে, এছাড়া আর কিছু নেই। মানে বাঙালির যে এত রকমের মশলা, এত কিছু, চাইনিজ তো কিচ্ছু নেই, চাইনিজ শুধু সস, তো সসের টস করেই বেশিটা ম্যানেজ করা হয়।
2: আচ্ছা, তোমার যে আপনার যে রেস্তোরাঁ ভোজাড্ডা, সেই ভোজাড্ডা তো একটা বেশ পরিচিত রেস্তোরাঁ এবং সেই রেস্তোরাঁতে প্রচুর মানুষজন যান, কিন্তু কলকাতা শহরে এরকম অনেক রেস্তোরাঁ আছে যেগুলো ছোট রেস্তোরাঁ, আবার এমন রেস্তোরাঁ আছে যেগুলো বড় রেস্তোরাঁ। খাদ্য সুরক্ষার ক্ষেত্রে ছোট রেস্তোরাঁ আর বড় রেস্তোরাঁ, এদের কি চ্যালেঞ্জগুলো আলাদা আলাদা?
0: ডেফিনেটলি চ্যালেঞ্জ কীরকম? চ্যালেঞ্জ আলাদা হচ্ছে যে বড় রেস্তোরাঁ এবং যার ওখানে পার ডে প্রচুর কাস্টমার আসছে, তার ওখানে কিন্তু বাসি খাবার থাকার সম্ভাবনা খুব কম থাকে। তার কারণ হচ্ছে ওর এমনিতেই বেরিয়ে যাচ্ছে, দিনের শেষে হয়তো ওর এমনিতেই স্টক আউট হয়ে গেছে। এবার যেগুলো ছোট রেস্তোরাঁ যাদের হয়তো সেলটা কম, তাদের হয়তো 1 কেজি মাংস আনলে সেটাও 7 দিন থেকে যাচ্ছে, 1 কেজি একটা পোলাও রান্না করেছে, এবার সেই বাসন্তী পোলাওটা হয়তো বিক্রি হয়নি, এক গাদা একটা চাইনিজ মেরে ফেলেছে, আজকের লোক আসেনি, এবার সেগুলো তখন তারা প্রিজার্ভ করে দেয়। কিন্তু বড় রেস্তোরাঁয় যাদের গেস্টের ফ্লো রয়েছে, তাদের ওখানে কিন্তু ওই জিনিসটা অনেকটা কম হয়, তার কারণ ফ্রেশ হচ্ছে, ফ্রেশ বনছে, ফ্রেশ বেরিয়ে যাচ্ছে, স্টকটা কম হচ্ছে।
2: আপনার নিজের দুটো রেস্তোরাঁ, আমি প্রথম যে প্রশ্নটা করার লোভ সামলাতে পারছি না, একটা রেস্তোরাঁ খোলার সময় মানুষ কি কি দেখবে? প্রথম ধরুন একটা মানুষ রেস্তোরাঁ খুলতে চাইছে, তার কি কি প্রথম কাজ হবে?
0: প্রথম কাজ তো মানে ভিজনটা ক্লিয়ার ক্লিয়ার থাকা উচিত, ক্লিয়ার যে আমি কি করতে চাইছি। এক হচ্ছে কোন কুইজিনে আমি রেস্তোরাঁটা খুলবো সবার ফার্স্ট, সেকেন্ড হচ্ছে মেনু, মেনু খুবই ইম্পর্টেন্ট, যে আমি কি মেনু করব, আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আজকালকার দিনে সেটা হচ্ছে প্রাইসিং, যে আমার প্রাইসিং কি হবে, আমার টার্গেটেড অডিয়েন্স কি হবে, সেই অনুযায়ী প্রাইসিং এবং পোর্শন সাইজ কিন্তু ডিফারেন্ট হবে। তো এইটা

0: এই বেসিক স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, এবং ওই বেসিক স্ট্রাকচারের উপরেই বেস করে একের পর এক জিনিসগুলো স্ট্রাকচার।
1: এখন কি মনে হয় যে এই সময় দাঁড়িয়ে কেউ যদি কোনো রেস্তোরাঁ খুলতে চান, তো টার্গেট কারা হবেন, মানে কোন আর্থিক জায়গার মানুষজন হবেন?
0: এটা এটা ডিপেন্ড করে, মানে
1: বিক্রিটা তাতে বেশি হবে, আমি বলতে চাইছি
0: বিক্রিটা বেশি হয় বলতে, মানে এটা যদি বড় ব্র্যান্ড হয় তারা চিন্তা করে যে আমার এখানে ভিড় না হোক, কিন্তু একটা টেবিল হোক যারা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বিল করে যাবে। এবার এই যে 5-7-10 হাজার টাকা চারজন এসে 5 হাজার টাকার বিল করে গেল, তারা কখনোই কিন্তু ওয়েটিংয়ে দাঁড়িয়ে থাকবে না, তারা সবসময় চাইবে যে আমি যাব, আমার ফার্স্ট প্রায়োরিটি পাবো, বসবো, শান্তিতে খাবো, বেরিয়ে চলে আসবো, আমার চারপাশে মাঠের মাছের হাটের মতন কেবল কিচ্ছু চলছে, তারা কিন্তু এটা করবে না, তারা সেই রেস্তোরাঁতে যাবেও না।
1: তো
0: এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি কাদেরকে টার্গেট করছি, আমার কি চাই, আমার মাস চাই না আমার ক্লাস চাই, সেই অনুযায়ী মেনু, প্রাইসিং, ইচ অ্যান্ড এভরিথিং, অ্যাম্বিয়েন্স, প্রতিকটা জিনিস সাজাতে হবে।
1: তাহলে ক্লাস চাইলে কিন্তু ইনভেস্টমেন্টও প্রচুর করতে হবে,
0: অনেক বেশি বাড়বে, অনেক বেশি বাড়বে।
1: রেস্তোরাঁ খোলার প্রথম স্টেপ এটা,
0: হ্যাঁ।
1: পরের স্টেপগুলো কী কী?
0: পরের স্টেপ হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়ালিটি ম্যান পাওয়ার, যেটার প্রচণ্ড চ্যালেঞ্জ, মানে এর থেকে বড় চ্যালেঞ্জ মনে হয় আর কিচ্ছু নেই। তার কারণ এখন এত কম্পিটিশন, প্রতিকটা বাড়ির নিচে একটা করে রেস্তোরাঁ, এখন বর্তমান যা সিচুয়েশান দাঁড়িয়েছে, মানে রেস্টুরেন্টে কাজ করার স্টাফের থেকে, মানে কী বল, রেস্টুরেন্টের সংখ্যা
1: একদমই,
0: তার ফলে কি ওই একটা যদি কোয়ালিটি কাউকে পাওয়া যায় তাকে নিয়ে টানাটানি,
1: মানে ভালো কুক পাওয়াটা খুব জরুরি,
0: খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট,
1: থাকেও না বেশি দিন,
0: থাকেও না। মানে
2: একটা রেস্তোরাঁ ভালো হয় কিসে, ভালো ম্যানেজারে না ভালো কুকে?
0: ভালো কুকে ডেফিনেটলি।
2: আর তাহলে যে বলা হয় একটা রেস্তোরাঁর প্রাণ কেন্দ্র তার ম্যানেজার?
0: হ্যাঁ, রেস্তোরাঁর প্যানকেজ ম্যানেজার বলতে টোটাল জিনিসটা ডিপেন্ড করছে না, ইটস এ ফুল প্যাকেজ, যে আমি খুব ভালো রান্না করলাম, আমার শেফ খুব ভালো রান্না করছে, কিন্তু যে ম্যানেজার রয়েছে সে ফ্রন্ট এন্ডের গেস্টকে ম্যানেজ করতে পারছে না,
1: প্রেজেন্টেশন
0: হচ্ছে না, ম্যানেজ করতে পারছে না। অনেক সময় কি হয় যে খাবার যদি একটু 19-20 হয় বা একটু ওয়েটিংও হয়, একটু লেটও হয়, ম্যানেজার যদি সেরকম মানে বাই হার্ট গেস্টদেরকে হ্যান্ডেল করে না, তখন দেখা যায় যে গেস্টটাও কিন্তু স্যাটিসফাই থাকে, ঠিক আছে আমার 20 মিনিট লেট হয়েছে বা আমার 1 ঘন্টা লেট হয়েছে, কিন্তু আমার সঙ্গে খুব ওয়েল বিহেভ করা হয়েছে, খুব সুন্দরভাবে আমাকে বোঝানো হয়েছে যে কেন লেটটা হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং এটাই রোল ম্যানেজারের।
1: আচ্ছা, ধরুন আমি যদি একটা রেস্তোরাঁ খুলতে চাই, আমাকে কি রান্নাটা বুঝতেই হবে, জানতেই হবে?
0: বেসিকটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, তার কারণ আমি রেস্তোরাঁর মালিক হিসাবে বলছি, মানে আমি বলবো, আমি মানে এটা কি ডিফারেন্স রয়েছে, যারা প্রচুর টাকা নিয়ে নাপছে তাদের ক্ষেত্রে ডিফারেন্ট, যাদের কাছে বাজেট কম রয়েছে তাদের কাছে ডিফারেন্ট।
2: যাদের কাছে জানেন সব রান্না,
0: আমি সব রান্না জানি না, কিন্তু লাস্ট 1 বছরে আমি মানে ওই বাসন মাজা থেকে আরম্ভ করে টেবিল পরিষ্কার থেকে আরম্ভ করে ভিড়ের টাইমে গিয়ে ভাজা থেকে আরম্ভ করে, আমি জীবনে কোনোদিন বাড়িতে আলু ভেজেও খাইনি, বাট আমি রেস্টুরেন্টে আলুও ভেজেছি, ফিশ ফ্রাইও ভেজেছি, ব্যাটার ফ্রাইও ভেজেছি, লুচিও ভেজেছি না এখনও ভাজি, দরকার পড়লে গিয়ে বাসনও মাজছি, মানে ইটস এ চেন কেমন, একটা অর্ডার আসছে, অর্ডারের পরে সেটা যাচ্ছে কিচেনে, কিচেনে সেটা প্রিপেয়ার হচ্ছে, হয়ে সেটা ল্যান্ডিং টেবিলে আসছে, সেখান থেকে গেস্টের কাছে যাচ্ছে, গেস্টের কাছ থেকে সেটা ক্লিয়ারেন্স হয়ে ধোয়া মোছার ওখানে যাচ্ছে, ধোয়া মোছার ওখান থেকে ওটা ধুয়ে আবার সেই বাসনটা জায়গায় আসছে। এই যে সার্কেল, সার্কেলের যেখানেই একটা মানে ফল্ট হবে বা যেখানেই একটু ড্রব্যাক হবে, সঙ্গে সঙ্গে টোটাল সিস্টেমটা ভেঙে পড়বে। কিচেনে যদি দেখা যাচ্ছে অর্ডারটা যাওয়ার পরে কিচেনে খাবারটা প্রিপেয়ার হচ্ছে না, প্রপার ম্যান পাওয়ার নেই, তাহলে সামনে ওয়েটিং লেগে যাবে, সামনে এদিকে কিচেনে খাবার বেরিয়ে গেল, ধোয়া মোছার ওখানে লোক নেই বা যে রয়েছে সে ততটা তাড়াতাড়ি হাত চালিয়ে ধুতে মুছতে পারছে না, তাহলে বাসনটা আবার ওপরে উঠে আসবে না, তাহলে দেখা যাবে যে বাসনে শর্ট পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এটা টোটালটাই একটা সিস্টেম যেটা একদম অ্যালগরিদমে চলাটা খুব জরুরি, যেখানেই ব্রেক হবে সেখানে টোটাল সিস্টেমটা ভেঙে পড়বে।
1: তাহলে ফুল টাইমার হতে হবে
0: 100%, মানে যে কোনো ব্যবসায় সময় না দিলে হবে না, যদি মনে করে যে আমার খুব মানে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, আমি ইনভেস্টমেন্ট নিয়ে টেনে নিয়ে যাব, ব্যাপারটা কী হবে, অন্য জায়গাকার পয়সা এখানে এসে ডুববে, তার কারণ হচ্ছে আর এই এই এই সেক্টরটা অনেক কিছু রয়েছে, মানে একদম রয়ের ব্যবসা, তো সিস্টেমও 100% নয়, সিস্টেম দিয়ে 100% অ্যাকুরেসি হবে না, হওয়া সম্ভব নয়, ভেতরে অনেক কিছু ব্যাপার রয়েছে, তো যেগুলো লাস্ট 1 বছরে ফেস করে শিখেছি।
2: কী কী ব্যাপার ফেস করে শিখেছেন?
0: অবভিয়াসলি এই বিজনেসে সব থেকে বেশি ড্রব্যাক হচ্ছে, মানে যেহেতু র ম্যাটেরিয়ালের ব্যবসা, মানে র টাকার ব্যবসা, সেক্ষেত্রে অনেক কিছু ব্যাড

0: প্র্যাকটিস থাকে, মানে আমাদের ক্ষেত্রে এরকমও হয়েছে, মানে হিউজ লস, একটা মাসে প্রথমে খুলে হিউজ লস, কিচ্ছু বুঝতে পারছি না যে লসটা হচ্ছেটা কি, হচ্ছেটা কি। এবং এক্ষেত্রে আমি আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দেবো, সেটা হচ্ছে একটা জিনিস খুব নেগলেক্টেড থাকে এখানে, সেটা হচ্ছে সিএ। লোকে ভাবে ধুর একটা সিএ নেবো এত পয়সা দিয়ে, বাট সিএ এমন একটা লোক যে লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট বাঁচাবে। আমাদের এমনও হয়েছে যে প্রথম দিকে যখন রেস্টুরেন্ট খোলা হয় পুজোর আগে, এত প্রেশার, এত চাপ, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, মাথার উপর দিয়ে সব যাচ্ছে, শুধু বুঝছি যে মাল আসছে, ব্যাংকে পয়সা কেন আসছে না, মাল তো সমানে আসছে, বিক্রি তো হচ্ছে, লোক তো এত, পয়সা কেন আসছে না। এবার তারপরে অডিট করে দেখা গেল যে এইরকমও কেস আমাদের হয়েছে যে মানে ক্যাশে নিয়েছে, ইউপিআইতে সেটেলমেন্ট করেছে, ক্যাশটা নিয়ে বাড়ি চলে গেছে, মানে এটা লক্ষ লক্ষ টাকার আমাদের লস হয়েছে প্রথম দিকে, এটা হয়। এবং র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ভেন্ডার ভেরি মাচ ইম্পর্টেন্ট, রেস্টুরেন্টের ক্ষেত্রে ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেন্ডার নিজের হাতে রাখতেই হবে।
1: এই ভেন্ডারের ব্যাপারটা শুনবো, একটা ফোন আছে, একটু দেখে নি কে আছেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ নমস্কার, হ্যালো,
1: হ্যাঁ, ভীষণ ফিডব্যাক আসছে, হ্যাঁ, আপনি রেডিওটা আগে মিউট করুন।
2: সামল বস চৌধুরী জানতে,
1: হ্যাঁ, আগে রেডিওটা মিউট করে নিন।
2: হ্যাঁ, আমি অন্য করে
1: চলে, হুম, ফিডব্যাক আসছে।
2: আমার যে প্রশ্নটা আছে, খাদ্য সুরক্ষা নিয়ে যে অভিযানটা চলছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে অনেক হোটেল এবং বিশেষ করে খাবারের দোকানগুলোকে এটা অনেক অনেক তাদের মধ্যে একনিষ্ঠ হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখা যাচ্ছে সেখানকার অনেক কিছু ব্যাপার নিয়ে অভিযোগ আছে। আজকে যিনি বিশেষজ্ঞ এসছেন, আমার তার কাছে প্রশ্ন যে উনি হোটেল সম্বন্ধে আমার একটা প্রশ্ন, দেখা গেছে যে অনেক সময় প্রিজারভেটিভ অনেক সময় ইউজ করা খাদ্যে, সেটা আমাদের কতটা খাদ্যের পক্ষে মানে খাওয়ার পক্ষে উপযুক্ত, এটাই আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা তো আর ভেতরে যেতে পারি না রেস্টুরেন্টে, সেখানে রান্না হচ্ছে বা সেখানটায় যে স্যানিটারি যে সিস্টেমটা মেনটেন করা হয় কতটা হেলদি, সেটা কি তার জন্য কি উপযুক্ত কোনো করা আছে প্রশিক্ষণ
0: ব্যবসায়? কিন্তু বিক্রিতে লাভ নেই, কেনায় লাভ। যে যত কমে কিনতে পারবে সে লাভ তত বেশি করবে, কেন বিক্রি কিন্তু মার্কেট একটা রেট মানে ফিক্স রয়েছে। আমার আশেপাশে একটা রেস্তোরাঁ যদি আজকে 500 টাকায় মাটন বেচে, আমি কিন্তু সেই মাটনটা 1000 টাকায় বেচে সাস্টেন করতে পারবো না, তাহলে আমার সেলিং প্রাইস কিন্তু ফিক্সড। আমি যেখানে প্রফিট বের করতে পারবো সেটা হচ্ছে আমি কত টাকায় র ম্যাটেরিয়ালটা কিনছি, এবং যে র ম্যাটেরিয়ালটা কিনছি সেটা প্রপারভাবে হচ্ছে কি না ইউসেজ, কেন অনেক কিছু ব্যাড প্র্যাকটিস ভেতরে হয় যেখানে প্রপার র ম্যাটেরিয়ালটা ইউজই হচ্ছে না, মাল আসছে মাল বেরিয়ে যাচ্ছে। মানে আমি লাস্ট 9 বছর ধরে অ্যাজ এ ফুড ব্লগার ফুল টাইমার এত রেস্টুরেন্টের সঙ্গে কাজ করেছি, এত মানুষের সঙ্গে মানে এত রেস্তোরাঁর ওনারদের সঙ্গে কথা বলেছি, মানে এক্সপিরিয়েন্স তাদের, আমার তো 1 বছরের, তাদের তো 10-20 বছরের এক্সপিরিয়েন্স। মানে আমি এমনও স্টোরি শুনেছি, বাড়িতে বাড়ি থেকে টিফিন বাটি নিয়ে আসছে, টিফিন বাটিতে টিফিন খাচ্ছে আর বাটারটা কেটে টিফিন বাটিতে ভরে নিয়ে চলে যাচ্ছে। এবার আপনি মেজার করবেন কি করে কতটা ব্যাটার আপনার ছিল কতটা বাটার ছিল না?
1: অসম্ভব,
0: অসম্ভব। এরপরে এমনও হচ্ছে, সে আপনি বলছেন যে আমার রেস্তোরাঁর একটা আপনি মেনে দিলেন যে আমার 85 গ্রাম বা 75 গ্রামের মাংস হবে, প্রতি গ্রাম থেকে 10 গ্রাম কম আসছে। আপনি কি করে বুঝবেন 10 কেজি মাংস ঢুকেছে কোথায় 10 গ্রাম কম এসছে? 10 কেজিতে কিন্তু দেখা যাবে অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, 20 কেজিতে সেটা দেখা যাবে যে প্রতি সপ্তাহে কিন্তু 2 কেজি 4 কেজি করে বেরিয়ে চলে যাচ্ছে। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি এন্ড অফ দ্য মান্থ অ্যান্ড এন্ড অফ দ্য ইয়ার অলসো। ইলিশ মাছের ক্ষেত্রে, ইলিশ মাছ আমি এতটা মোটা কাটবো, এক পিস করে একটু করে কম কাটলেই তো হয়ে গেল, প্লাস এই যে এত ইনভেন্টরি মাথায় রাখা, এই যে চিকেন মাটন ফিশ সব ওপেন পড়ে রয়েছে, এক পিস তুলে নিয়ে যদি কেউ খেয়েও নেয় খাচ্ছে ডেফিনেটলি, কী করে ক্যালকুলেশন? ক্যালকুলেশন করা অনেকটাই হয় কিন্তু 100% হয় না,
1: মানে এটা ধরেই এগোতে হয়, এই ক্ষতিটা ধরেই এগোতে হয়,
0: ধরেই এগোতে হবে।
1: তো একজন যদি একটা রেস্তোরাঁর, আপনি বলছেন অনেকগুলো শাখা, কি করে একজন সবকটাকে নজর রাখবে?
0: সম্ভব নয় তো, এবং তার ব্যাকএন্ডে ডেফিনেটলি সিস্টেম রয়েছে, তার ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, ইনভেন্টারি সিস্টেম রয়েছে, হ্যাঁ তাতে 90-95% ডেফিনেটলি হয়, বাট যারা এই সিস্টেমটা জানে না বা অ্যাপ্লাই করে না তাদের ক্ষেত্রে কিন্তু মানে 50% পুরোটাই ইটস এ বিগ হোল হয়ে যাবে আস্তে আস্তে।

0: তো এটা খুব ইম্পর্টেন্ট যে মানে উই ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম ফ্রম দ্য ডে ওয়ান। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও দেখেছি, প্রথম ক মাসে প্রচণ্ড ধাক্কা খেয়ে শিখেছি, এবং বাকিদের ক্ষেত্রেও সিনারিও সেম যারা প্রথম শুরু করছে।
1: আচ্ছা, এই যে যে প্রশ্নটাতে আমরা ছিলাম যে প্রিজারভেটিভ, যে প্রশ্ন এসেছিল, এই প্রিজারভেটিভ ব্যবহার তো রেস্তোরাঁতে হয় কিছু কিছু খাবারের ক্ষেত্রে, এইটা কী করে আরও সুরক্ষিত করা যায়, এটাকে কী করে এই প্র্যাকটিসটা কমিয়ে আনা যায়, বা যেখানে প্রয়োজন নয় সেখানে মানে বন্ধ করা যায়, একজন ওনার হিসেবে আপনি ব্যাপারটা কীভাবে দেখেন?
0: এবার এই যে একটু আগে আমি যেটা বলছিলাম যে যে রেস্তোরাঁয় চলছে, লোক রয়েছে, তাদের এখানে কিন্তু প্রিজারভেটিভ খুব একটা ইউজ হয় না। কেন? আমার তো এমনিতেই মাল বেরিয়ে যাচ্ছে, আমার যদি দিনে আজকে 5 কেজি মাটন লাগে তো আমি কেন 50 কেজি তুলবো? অ্যাজ এ ওনার আমার তো ইনভেস্ট করতে হবে, আমাকে তো ওই টাকাটা দিতে হবে, আমার যেটুকু লাগবে আমি সেটুকুই তুলবো। কিন্তু প্রবলেমটা কি হয়, যেখানে দেখা যাচ্ছে যে একটু ফুটফলটা কম রয়েছে, তাদের ওখানে একটা 5 কেজি মাল একবারে তৈরি করলো কেন? রেস্টুরেন্টে 400-500 1 কেজি মাল তো রান্না করা সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়, একটা বাল্ক কোয়ান্টিটি বানাতে হবে, সেক্ষেত্রে প্রিজারভেশন কিন্তু বেশি পরিমাণে ইউজ হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট।
2: রেস্টুরেন্টে যে খাবার তৈরির সময় কাঁচা রান্না করা খাবার আলাদা রাখা, সংরক্ষণের যে তাপমাত্রা, কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, এই এতগুলো বাস্তবে মানা আদৌ সম্ভব না পুরোটাই গল্প?
0: 100% মানা সম্ভব নয়, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং মিডিয়ায় লাস্ট মানে প্রথমত হচ্ছে সরকার এবং ফ্যাসাই থেকে যেটা করছে সেটা 100% সাধুবাদ জানাই, বাট মিডিয়া জিনিসগুলোকে যেভাবে দেখাচ্ছে ইটস কমপ্লিটলি রং প্র্যাকটিস। তার কারণ আমাদেরকেও বুঝতে হবে, আমাদের বাড়িতে যদি কালকে 10 জন গেস্ট আসে, গেস্টকে নিয়ে এসে বসিয়ে রেখে আমি আপনি এসছেন দাঁড়ান আমি বাজারটা করে নিয়ে আসি, এবার গিয়ে আমি বাজারে যাব, তারপর কেনাকাটা করব, তারপর রান্না করব, এটা কি হয় না? তো রেস্টুরেন্টের ক্ষেত্রেও কিন্তু সেটা পসিবল না, আমাদের বাড়ির ক্ষেত্রেই পসিবল না, রেস্টুরেন্টে কী করে পসিবল হবে? কখনোই পসিবল না। আর যেটা আগেও বললাম যে কখনো কোনো ওনার চায় না তার ব্র্যান্ড ভ্যালু খারাপ হোক, তার কোনো বদনাম হোক, সে সবসময় ভালোটাই দিতে চায়, কিন্তু স্টক থাকবে।
1: কিন্তু এখানে তো একটা বিতর্ক আছে যে এতদিন চেক হতো না, সেই জন্য এটা প্র্যাকটিস হয়ে গেছে যে খারাপ জিনিস রাখা, এক্সপায়ারি ডেট বেরিয়ে গেছে, ছত্রাক ধরে গেছে, আমরা
0: একদম
1: তো সেক্ষেত্রে সবসময় যে বাজার করে আনছে বলে এটা হচ্ছে এমন তো নয়।
0: না, এটা একদমই নয়। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে, এটাও আমি একটু আগে বলেছি যে একটা রেস্তোরাঁয় 40 জন কর্মী কাজ করছেন, যার যেটা রেসপন্সিবিলিটি সেই যদি সেটা ঠিকভাবে করে তাহলে এটা হবে না। তার কারণ হচ্ছে স্টক মেনটেনের ক্ষেত্রে যেটা সবসময় বলা হয়, যেটা আগে এসছে সেটা আগে বেরোবে, কিন্তু আগে এসছে সে আজকে 5 কেজি মাটন আসলো, সেখান থেকে 4 কেজি রান্না হলো, 1 কেজি থেকে গেল, ওই যে 1 কেজি থেকে গেল, পরের দিন আবার 5 কেজি আসলো, ওই 1 কেজিটা ফ্রিজের তলাতেই থেকে গেল, ওটা হয়তো অনন্তকাল 1 বছর ধরে পড়ে রয়েছে, কেউ দেখেওনি যে ফ্রিজে 1 বছর ধরে 1 কেজি মাল পড়ে রয়েছে, ওইটা খুব ইম্পর্টেন্ট। এবার এটা কিন্তু সবসময় জেনারেলি চেষ্টা করে ওনাররা করার, ফ্রিজ দেখার, বাট যাদের বড় ফ্রিজার, এই প্রবলেমটা কিন্তু হয়েছে যাদের বড় ফ্রিজার, ছোট ফ্রিজারে এই প্রবলেমটা অনেক কম হয়েছে, কেন চোখে দেখা যাচ্ছে। বড় ফ্রিজারে হয়তো 50 কেজি মাল রয়েছে, একটা বড় 500 লিটারের ফ্রিজ, 1000 লিটারের ফ্রিজ, এই 1 কেজি মাটন যেটা নিচে পড়ে রয়েছে ওটা তো 1 বছর আগের দিয়ে পড়ে রয়েছে, ওটা কিন্তু ওর ইন্টেনশন ছিল না বেচবে, কিন্তু ওটা যে তুলে বের করতে হবে ওটা কেউ করেনি, যার রেসপন্সিবিলিটি ছিল সে হয়তো এখন সেই রেস্তোরাঁতে নেই, সে অন্য কোথাও চলে গেছে। তো ওই যে সে চলে গেছে তারটা পড়ে রয়েছে, যে নতুন এসছে সেও চেক করেনি, তো ওইভাবেই কিন্তু ওটা পড়ে থাকে, কেউ ইন্টেনশনালি 1 বছরের মাটন রেখে দেয় না। কি হবে 1 বছরের মাটন রেখে? বেচা যাবে না, কেউ রান্না হবে? কোনো দিনই রান্না হবে না, ছত্রাক ধরে গেছে যেটা, ওটা রান্না করলে 100% কমপ্লেন আসবে, তো কখনো কেউ চায় না ওটা করতে। কিন্তু এটা কি, ওই যে যার রেসপন্সিবিলিটি ছিল সে এটা করেনি, সে হয়তো 1 বছর আগে এটা করা উচিত ছিল যে ওটাকে ফেলে দেওয়া বা ইউজ করা, অবভিয়াসলি ফেলা নয় কেন, ওটা ইউজ করার, 1 বছর আগে ইউজ করার, ওটা 1 বছর ধরেই তলায় পড়ে গেছে।
2: তার মানে এগুলোতে একটা ট্রেনিংও তো দরকার, খাদ্য সুরক্ষা সংক্রান্ত কোনো ত্রুটি ধরা পড়লে জরিমানা বা লাইসেন্স জাতীয় ঘটনার চেয়েও ট্রেনিংটা তো অনেক বেশি জরুরি,
0: প্রচন্ড পরিমাণে জরুরি।
1: কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কি ধরনের ট্রেনিং দরকার শুনবো, তবে ঘড়ির কাঁটা আমাদের বলছে যে 10টা বাজার বেশি বাকি নেই, সুতরাং আমাদের একটা সংবাদ বিরতিতে যেতে হবে। তবে যারা আকাশবাণী এবং 100.1 FM গোল্ডের ফেসবুক লাইভ দেখছেন তারা আমাদের দেখতে পাবেন ফেসবুক লাইভে। আমরা 10 মিনিটের জন্য রেডিও থেকে বিরতি নেব, আবারও ফিরব রেডিওতে, এবং লাইভ যেমন চলছিল তাতে তো থাকবই, ঠিক 10:10 বিশ্বজিৎ যে প্রশ্নটা দিয়ে শেষ করব এই ঘন্টাটা, সেটা হলো যে ভোজ আড্ডা কত পেয়ে পাশ করলো?
0: এখনো পর্যন্ত 100-100 আছে।
1: সুতরাং আমরা এমন একজন অতিথিকে আজকে

0: এনেছি যার কাছ থেকে আপনারা নিশ্চিন্তে জানতে পারেন যে খাদ্য সুরক্ষার বলয়টা কিরকম হওয়া দরকার, ঠিক যেটা নিয়ে আমরা কথা বলছি এবং আমরা কথা বলবো অবশ্যই। আপনি আরো দু একটা জিনিস বলেছেন আমাদের,
1: ফুড ব্লগার হিসেবেও অনেক কিছু জানার আছে,
0: সে তো বটেই। আমরা কিন্তু ফিরবো ঠিক 10:10 আপনারা শুনছেন সঙ্গে স্পেশালিস্ট, আজ আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত ইউটিউব ফুড ব্লগার এবং তার সঙ্গে রেস্তোরাঁ ওনার বিশ্বজিৎ ভট্টাচার্য। সবাই তাকে এক চেহারায় চেনে, আমি এক ডাকে বললাম না, কারণ একটা মানে বিশ্বজিৎ যখনই স্ক্রিনে আসেন লোকজন আপনাকে অনেক বেশি, তার হয়তো অনেকে আপনার নামও জানেন না বাট চেহারায় চেনেন। সুতরাং আমরা ফিরছি তাকে নিয়ে, সুস্মিতার মনীষা রয়েছে আজ আপনার সঙ্গে এবং প্রচুর ফোন আসছে আমরা জানি, ফোন লাইভ
1: আবার 10:10 আমরা ফোন নেব।
0: হ্যাঁ,
1: এর মধ্যে কিন্তু আমাদের লাইভে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন
0: এবং আমাদের প্রচুর কমেন্ট জমেওছে,
1: হোয়াটসঅ্যাপ করুন আমাদের 9903052992 তে এই সমস্ত আপনাদের প্রশ্ন নিয়ে। এবং ওই যে বললাম আমাদের দুটো ফেসবুক পেজ 100.1 FM Gold Kolkata এবং আকাশবাণী কলকাতা, এই দুটি পেজের যে আমাদের লাইভ চলছে সেখানেও কমেন্ট সেকশনের কমেন্টগুলো নিয়েই আমরা থাকবো অতিথির সঙ্গে।
0: আর বলতে বলতেই ঘড়ির কাঁটা
2: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল যে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে তাতে দেশ জুড়ে বহু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষিয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছি বিস্তারিত খবরে, দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে বিশ্বের অগ্রণী সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তায় 1 কোটি মানুষকে দক্ষ করে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল কর্মী বাহিনী এবং বিশ্বের শিল্প নেতাদের অভিজ্ঞতা একযোগে বড় সুযোগ তৈরি করতে পারে। সরকার এই ক্ষেত্রে সুনির্দিষ্ট উপযোগী নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে তিনি শিল্প নেতাদের কাছ থেকে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরামর্শ আহ্বান করেন। বৈঠকে উপস্থিত বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা ভারতের সেমিকন্ডাক্টর মিশন 2.0 অধীনে গড়ে ওঠা পরিকাঠামো ও সুযোগের প্রশংসা করেন। তারা ভারতকে বিশ্বমানের সেমিকন্ডাক্টর প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই বৈঠকে ইন্টেল, টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন, মাইক্রন ও AMD সহ বিশ্বের বহু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের CEO ও শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের প্রতিনিধিরা সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষ কর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে একত্রিত হবেন। অনুষ্ঠানে 600 বেশি প্রদর্শক, 300 আন্তর্জাতিক সংস্থা এবং 40 বেশি দেশের প্রতিনিধিদল অংশ নেবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালে সূচনা হওয়া এই প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধাপ্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18 ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের 3য় বর্ষপূর্তি উদযাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য

0: মজুরি আয় বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত বলে মন্ত্রী জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সফরে এসে সল্টলেকে একটি বেসরকারি হোটেলে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, দীর্ঘ এই ২৫ বছরের যাত্রাপথে জনসেবাই তাঁর একমাত্র লক্ষ্য থেকেছে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রধানমন্ত্রী সর্বদা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন এবং তাঁর প্রশাসনিক কার্যকালের ২৫ বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় ১২ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
1: और इन सेवा कार्यों में ब्लड डोनेशन कैंप होंगे, ट्री प्लांटेशन होगा और साथ ही साथ प्लास्टिक कम करने के लिए अवेयरनेस डेवलप करना, पानी को सेव करने, पानी बचाने और जल खेतों की सफाई का काम, ऑर्फेंज और हमारे जो ओल्ड एज होम में, ऐसे स्थानों पर जाकर सेवा कार्य करना। ये पार्टी के लोग जाकर काम करेंगे, आम जनता के लोग काम करेंगे, बुजुर्गों को मोबाइल और डिजिटल डिवाइसेस का उपयोग सिखाने जैसे बहुत सारे ऐसे काम हैं।
0: তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ২৫ মিনিটের জন্য সেবা প্রদান করলে তাকে শংসাপত্র দেওয়া হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ জানিয়েছেন, গত ১১ বছরে পিএম যশস্বী প্রকল্পের আওতায় ১৫,০০০ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পিএম যশস্বী প্রকল্পের মধ্যে রয়েছে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক বৃত্তি, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ এবং স্কুল ও কলেজ পর্যায়ে শীর্ষস্থানীয় শিক্ষা সংক্রান্ত উদ্যোগ। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের ১ লক্ষেরও বেশি শিক্ষার্থী ও সুবিধাভোগী উপকৃত হয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ দ্য এফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ, ১৯৯১ সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সে দেশের সরকারকে অবহিত করার জন্য পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সও উপযুক্ত প্রতিবাদ জানাবে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ওপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে ১৪০ কোটি ভারতীয় ক্রেতার বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে নিউজিল্যান্ড, যা দেশের কর্মসংস্থান ও আয় বাড়াতে বড় ভূমিকা নেবে। উল্লেখ্য, আজই নিউজিল্যান্ডের সংসদে ৯৩-২৯ ভোটে চুক্তি সংক্রান্ত বিলটি পাশ হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষিয়ান অভিনেতা অনন্ত নাগকে ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজ এই কথা ঘোষণা করেছে। আগামী ২২শে সেপ্টেম্বর গুজরাটের কেভাডিয়ায় আয়োজিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে।
2: क्या लग रही हूँ सरकार?
3: परी, कभी सिनेमा देखी है तू?
2: हाँ देखी ना, वो बाल नागम्मा।
3: हाँ, तो आज फिल्म स्टार लग रही है।
2: क्या है कि बोलूँ सो आप?
3: नहीं समझी? अरे वो फिल्म में रहती है ना, हीरोइन, वही जो गाती हैं, नाचती हैं, इश्क करती हैं,

0: অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল জম্মু কাশ্মীর, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান এবং গুজরাটে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফ এর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ফেসবুক লাইভ পেজ সেখানে
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
1: সংবাদ
2: গানে কথায় গোল্ডেন সময়,
1: সংবাদ বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ফুড ব্লগার এবং অবশ্যই রেস্তোরাঁর মালিক বলবো, চালাচ্ছেন রেস্তোরাঁ এক বছর হলো, বিশ্বজিৎ ভট্টাচার্য, সঙ্গে মনীষা সুস্মিতা। আর আমরা আজকে কিন্তু কথা বলছি, সত্যি কথা বলতে কি, খাবারের সুরক্ষা নিয়ে, রেস্তোরাঁর খাবারের সুরক্ষা নিয়ে। অন এয়ার হয়েছি 100.1 FM Gold এবং সেই সঙ্গে আমরা তো আছি আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতা এবং আকাশবাণী কলকাতা, সে সঙ্গে 2-2-4-8-8-0-8-5 আপনাদের সঙ্গে কথা বলবো, আর 9903-05-999 এটাও থাকবো।
3: যে প্রশ্নটায় ছিলাম, মানে যে কথাতে ছিলাম, যে এই যে খাবারের ব্যাপারটা কিভাবে ম্যানেজ করা যায়, ক্যাটারিংয়ের কথা আপনি বলছিলেন,
4: তো ওটাই মানে ওই খাবারের ভালোবাসা থেকে সব কিছু শুরু করা। বাট আজকের ডেটে কিন্তু খাবার দেখলে কষ্ট লাগে, তার কারণ এত পরিমাণে খাবার লাস্ট 9 বছর ধরে এই যে ক্যাটারিংয়ের ভিডিওতে যাচ্ছি বা অন্য যে জায়গাগুলোতে যাচ্ছি, এত পরিমাণে মানে টিম জানে যে লাস্ট যখন আমি ডেজার্টে গিয়ে পৌঁছেছি তখন আমি হাঁপাচ্ছি আর হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ইটস মানে ভেরি ডিফিকাল্ট। আমার বন্ধু বান্ধব বা যারা চেনা শোনা তারা বলে যে আরে কত ভালো আছিস, খাচ্ছিস, যাচ্ছিস, ঘুরছিস, দারুণ তো জীবন। আমি বলছি হ্যাঁ, 7 দিন আমার সঙ্গে থাক, তারপর আমার ফোনটা ব্লক করে দিবি, আমার ফোন আর ধরবি না। তার কারণ হচ্ছে এত জার্নি এবং এত খাওয়া, সেটা খুবই কষ্ট করে ওয়ান পয়েন্ট অফ টাইমে গিয়ে। এবং আমি সেটা বাড়িতেও সবসময় বলি যে সব কিছুর তো একটা শেষ আছে, আমিও জানি যে আমার ফুড ব্লগিং জার্নিরও একটা শেষ আছে, যবে শেষ হবে নেক্সট দিন থেকে আমি ভেজ হয়ে যাব, এত মাছ মাংস খেয়েছি লাস্ট 9 বছরে আর ভালো লাগে না। এবং বাড়িতে থাকলে আমি কিছু খাই না, ফ্র্যাঙ্কলি স্পিকিং।
3: একজন ব্লগার সুস্থ রাখবেন কী করে নিজেকে, এই রুটিন যার এটাই ক্যারিয়ার, যাকে এটা নিয়েই থাকতে হবে, তার মেডিকেল ট্রিটমেন্ট, তার সুস্থতার জন্য কী করতে হবে?
4: প্রথমত আমি যেটা করি সেটা হচ্ছে ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, মানে এই পরিমাণে বাইরে খেয়ে যদি আবার বাড়িতে গিয়েও খেতে বসি তাহলে চাপ আছে, তো আমাকে কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স করতে হবে এক। আর মানে আমি জেনারেলি বাড়িতে সেরকম খাইই না, মানে সেরকম খাই না বলতে খাইই না তো। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ক্ষেত্রে যেটা করি, প্রচুর জল খাই, মানে জল খাওয়াটা যেন খুবই ইম্পর্ট্যান্ট, মানে এত কনজাম্পশন, এত ফুড আর এত রিচ খাবার এভরিডে, হোটেল রেস্টুরেন্টের খাবার আর যাই হোক, মানে বাড়ির মতন তো কম তেল ঝাল মশলা কখনোই হবে না, আর কম তেল ঝাল মশলার খাবার খেতে কেউ রেস্টুরেন্টে যায়ও না। রেস্টুরেন্টে যাবে মানে একটু তেল ঝাল মশলা দিয়ে একদম জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করবে। তো এই এভরিডে 9 বছর ধরে এই খেতে খেতে যেন এখন মনে হয় যে এবার ভেজ হয়ে যাই আর কি।
1: আচ্ছা, এরকম এই যেগুলো ট্রেডিশনাল খাওয়া যেগুলো আমরা খেতে অভ্যস্ত, তার বাইরেও এখন খুব সামুদ্রিক খাবারের চল হচ্ছে, সামুদ্রিক ফুড যেগুলো আর কি, সি ফুড, সেগুলো আপনার কি মনে হয় কতটা নিরাপদ? বহু জায়গায় কিন্তু সি ফুড পরিবেশন করা হচ্ছে এবং এই ব্লগাররা কিন্তু প্রচুর দেখাচ্ছেন সেগুলো, আদৌ কি সেগুলো সব জায়গায় খুব নিরাপদভাবে রান্না করা হয় বা খাবারটা কি ঠিকঠাক থাকে, অ্যালার্জির বিষয় টিষয়গুলো এক্ষেত্রে কতটা মেনে চলে,
4: এবার এই
1: উচিত কিনা, আদৌ গিয়ে এরম হুট করে আমাদের খাওয়া উচিত কিনা?
4: এবার অ্যালার্জির বিষয়টা না, এক একজনের তো এক এক রকম, মানে এক একজনের এক একটা ফুডের সঙ্গে অ্যালার্জি থাকে, সেটা সি ফুড নয়, বেঙ্গলি ফুডেও অনেকের বেগুন ভাজা খেলে অ্যালার্জি হয়, অনেকে চিংড়ি মানে চিংড়ি সি ফুডের ক্ষেত্রে অনেকের অ্যালার্জি হয়। তো কার কোথায় অ্যালার্জি সেটা তাকে আগে মাথায় রাখতে হবে যে সেই ফুডগুলো রেস্তোরাঁয় গিয়ে খাওয়া যাবে না, এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে

কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বার্তায় জানান, বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী প্রতিভা গভীর ছাপ রেখেছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, কেরালা, মাহে, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতে বিভিন্ন

0: রেস্তোরাঁ থেকে সবসময় চেষ্টা করা হয় যে প্রপারভাবে একটা খাবার, হেলদি খাবার দেওয়ার জন্য। আই এম নট টকিং অ্যাবাউট স্ট্রিট ফুড অ্যান্ড অল অফ দোজ থিংস। স্ট্রিট ফুডেও এখন সবাই চেষ্টা করে যে ভালো খাবার দেওয়ার। এবার একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে আমার আমি যেখানে খেতে যাচ্ছি সেই খাবারটার প্রাইসিংটা কত, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রাইসিং দেখলে বোঝা যায় মোস্ট অফ দ্য কেসেসে যে আমার কম্প্রোমাইজ হচ্ছে কি না। এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে 500 টাকায় মাটন দিয়ে বুফে,
1: মানে কম্বো এবং একটা হ্যাপি টাইম করে প্রচুর অফার।
0: হ্যাঁ, কম্বো তো আমি ছেড়ে দিলাম, ক্যাটারিংও দিচ্ছে 500 টাকায় চিকেন মাটন ফিস দিয়ে বুফে, কি করে পসিবল? আমি কি সকালে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যান না? আপনি জানেন না মাটনের কত টাকা কিলো, আপনি জানেন না চিকেনের কত টাকা কিলো? এটা আদৌ হয় কি না? এটা তো হয়, কিন্তু মানুষে খুঁজছে কত কমে পাওয়া যায়। যত কমে খুঁজছেন তত কিন্তু আপনি ততটাই জিনিসগুলো মানে নিজের সঙ্গে কম্প্রোমাইজ করছেন, পরিষ্কার কথা। তার কারণ কারুর জমি বাড়ি বিক্রি করে আপনাকে খাওয়াবে না, এটা খুব জরুরি। কেউ জমি বাড়ি বিক্রি করে খাওয়াবে না। 1100 টাকা মাটন আপনাকে 500 টাকায় 400 টাকায় মাটন বুফে দিচ্ছে, চিকেন মাটন ফিস দিয়ে আরো 5 রকমের আইটেম দিয়ে, কি রাজরাজত্ব রয়েছে নাকি?
1: সেক্ষেত্রে কি ধরনের গন্ডগোল হওয়ার চান্স থাকে, মানে কিভাবে দেয় বলে মনে হয়?
0: কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি মার্কেটে 300 টাকারও মাটন পাওয়া যায়, 300-400 টাকারও। এগুলো মাটন তো অবভিয়াসলি নয়, মানে খাসি নয়, অন্য কিছু বস্তু, তো সেই সবগুলো রয়েছে।
1: রেস্তোরাঁ রান্নাঘর সাধারণত সামনে আসে না আমাদের, মানে যারা খেতে যাচ্ছে ব্লগারদের সামনে আসে। রান্নাঘরে কি কি ত্রুটি দেখলে ব্লগাররা সাবধান হন যে এই জায়গাটাতে গন্ডগোল আছে? খুব অনেস্ট ওপিনিয়ন চাই।
0: ত্রুটি বলতে সব কিছু মেইন ব্যাপার হচ্ছে পয় পরিষ্কার, যেটা বললাম যে প্রতিকটা জিনিস জায়গার জিনিস জায়গায় আছে কিনা। মানে কিছু কিছু ঘরে ঢুকলে দেখা যায় না যে খুব সুন্দরভাবে পরিপাটি মানে গোছানো, তার মানে জিনিসটা ঠিক আছে। আর কিছু কিছু ঘরে দেখলে ঝড় উঠছে আর কি, চারিদিকে কোথায় কি ঝুলছে তার কোনো ঠিক নেই। তো কিচেনের ক্ষেত্রেও তাই, কোথায় মশলা আছে কোথায় ঠিক নেই, কোথায় কি হাতা পড়ে রয়েছে, খুন্তি পড়ে রয়েছে তার কোনো ঠিক নেই, কোথায় কড়াই তার ঠিক নেই, নোংরা কড়াইটা এখানে পড়ে রয়েছে, চিকেন মাটন এসছে সকালবেলা সেটা হয়তো ফ্রিজে ঢোকেই নি, শেফের পায়ের গোড়ায় পড়ে রয়েছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে এরা কতটা মেইনটেইনটা করে আর কি।
1: তারা যদি অনেকটা ভালো পেমেন্ট দেয়, ভালো স্পন্সর করে, ভালো তখন কি করবেন?
0: ভালো পেমেন্ট ভালো স্পন্সর সেগুলো সবার পরে, আগে তো মানুষের স্বাস্থ্য, তার উপরে কিছু হয় না। এবং আমরা আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি যখনই যেখানেই ফল্ট দেখি অফ ক্যামেরা সবসময় রেস্টুরেন্ট ওনারকে বলে আসি যে এই জায়গাটা আমার মনে হয় দাদা একটু গুছিয়ে নেওয়া উচিত ছিল, বা এই জায়গাটা একটু চেঞ্জ করা উচিত ছিল। এবং আমি আমার ক্ষেত্রে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে 100% আমি স্ট্রংলি বিলিভ যে 100% বলে দুনিয়ায় কিচ্ছু হয় না, তো 90% ক্ষেত্রেই ওনাররা সেগুলো মেনে নিয়েছেন এবং সেগুলোর উপরে কাজ করেছেন, সেগুলো আরও ভালো করার চেষ্টা করেছেন। তো এটা খুব ইম্পর্টেন্ট।
1: দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: নমস্কার
1: নমস্কার,
2: আমি মহেশতলা থেকে দেবাশিষ বলছি।
1: বলুন।
2: তো এখন যেটা যেটা দেখা জানা যাচ্ছে যে বিভিন্ন বিরিয়ানি বা বিভিন্ন যেটা আমরা খবরেও দেখছি বারবার, যে নিউজ চ্যানেলেও দিচ্ছে যে বিভিন্ন জায়গায় মাংস ধরা পড়ছে, পচা মাংস রেস্টুরেন্টে। তা বিরিয়ানি যখন আমরা কিনছি, বিশেষ করে বিরিয়ানি বলুন বা চাউমিন যেগুলো চাইনিজ বলুন আর আমাদের বিরিয়ানি যাই বলুন, নোংরাই যে খানাগুলো যখন কিনছি, তখন আমাদের কি কি বিষয়গুলোকে ওপর নজর রাখা উচিত? এই বিরিয়ানিটা কতটা সঠিক, আর এটা আমরা সাধারণ মানুষ যারা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানিগুলো কিনছি বা পার্সেলে নিচ্ছি, তখন আমাদের কোন কোন বিষয়গুলো দেখা উচিত?
1: আচ্ছা শুনতে থাকুন। ভালো প্রশ্ন, বিরিয়ানি খারাপ কিনা বুঝবো কিভাবে?
0: তুই একটু আগেই উত্তর দিয়েছিস যে 50 টাকায় বিরিয়ানি দিচ্ছে, হয়
1: রাস্তার দুধারে?
0: না,
1: আমি প্রশ্নটা আর একটু অন্যভাবে ফ্রেম করছি। কোন একটা জায়গা থেকে বিরিয়ানি কিনতে গেছি, 350 টাকা প্লেট নিয়েছে, হয় নিশ্চয়ই, তারপরেও বিরিয়ানিটা খারাপ, আমি বুঝবো কি করে?
0: এবার বিরিয়ানিটা খারাপ বাইরে থেকে দেখলে না কখনোই বুঝে যাবে না, আনলেস অর আনটিল সেটা টেস্ট করা হচ্ছে। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না, যখন খাচ্ছে বিরিয়ানির চালটা ঘেমেছে কি না, আলুটা একটু ওই মানে ঘেমেছে কি না, মাটনটা একটু ঘেমেছে, মেন হচ্ছে ঘামা, গন্ধ তারপরে আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে ঘামা, তারপরে
1: কি বুঝতে হবে যে বাসি নাকি তলানি, তেলে বেশি?
0: না, তেলে তেল আলাদা জিনিস, ঘাম আলাদা জিনিস, তেলের আলাদা তেল তেলে ব্যাপার রয়েছে, ঘাম আটকে আটকে যাবে। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে একটু
1: জল জল
0: একটা জল জল ব্যাপার যেটা রয়েছে আর কি, একটু পুরনো বাসি হলে একটু জল জল জল কাটা ব্যাপারটা চলে আসে। আর বিরিয়ানি এমন একটা জিনিস, এটা প্রিজার্ভ করা সম্ভব নয়, ইম্পসিবল। থাকে না। বিরিয়ানির ব্যবসার ওটাই যে প্রচুর সেল হয়, তার কারণ পশ্চিমবঙ্গে এখন জাতীয় খাবার হয়ে গেছে বিরিয়ানি, বাট যেটা থাকবে দিনের শেষে ওটা ফেলেই আসতে হবে, কিচ্ছু করার নেই।
1: আচ্ছা, এই যে একই, হ্যাঁ প্লিজ, আসলে এই ব্লগিং নিয়ে কথা হচ্ছে বলেই মনে হলো যে প্রচুর ছেলে মেয়ে এখন এটা পেশা করেছে, রাস্তায় গিয়ে কোথাও খেতে গেলে ঘুরতে গেলে সারাক্ষণ দেখা যাচ্ছে যে একজন ক্যামেরা নিয়ে যাচ্ছেন এবং দু একটি মেয়ে বা ছেলে সঙ্গে ঘুরছে, মানে এটা এত দেখা যাচ্ছে। তো এটা যারা সত্যি সিরিয়াসলি শুরু করতে চাইছেন তাদের যদি আপনি একটু বলেন যে কি করবে তারা, অন্তত আমি ফুড ব্লগিং এর ক্ষেত্রে বলছি, সে তো যারা ফুচকা খাচ্ছে সেটাকেও নিচ্ছে কভার করছে, চায়ের দোকান হলেও করছে, মানে কিছু ছাড়ছে না আর কি। প্রথমে নিশ্চয়ই বড় বড় জায়গাগুলো অ্যাক্সেস করা যায় না, তাহলে কিভাবে তারা সুস্থভাবে কাজটা শুরু করতে পারে?
3: এটাই উত্তর বিশ্বজিতের ভিডিও দেখবে,
1: উনি যেমন খুব বড় বড় জায়গাগুলোকে অ্যাক্সেস করেন, আমি বলছি ছোট করে যদি কেউ করেন তাহলে কি কি লাগবে ইকুইপমেন্ট এবং কিভাবে তার প্রপোজাল কি থাকবে, সে কিভাবে শুরু করবে
3: এবং তাকেই বা রেস্তোরাঁ ডাকবে কেন? ধরুন একজন প্রথম কাজ করছে, তার তো সেরকম চ্যানেলের পপুলারিটি নেই,
1: সে পরিচিত করাবে কিভাবে?
3: সে তো প্রথম নিজেই যেচে কাজ নেবে, এই জার্নিটা কি হবে? মানে আমি 9 বছর আগের বিষয়ে একদম
0: আমি ওটাই বলছি, ওটাই ওটা দিয়ে শুরু করতে চাইছি।
1: একদম
0: সবকিছু জিরো থেকেই শুরু হয়, পৃথিবীতে কিচ্ছু নেই যেটা 10 থেকে 15 থেকে 20 থেকে শুরু করা যায়, সবকিছু জিরো থেকেই শুরু হয়। তো আমি বা আমরা যারা আজকে একটু এগিয়েছি তারা কিন্তু জিরো থেকেই শুরু করে এগিয়েছি, কেউ 10 থেকে শুরু করে এগোয়নি। তো জিরো থেকে শুরু করার জন্য যে বিশাল কিছু ইকুইপমেন্ট লাগে বা বিশাল কিছু লাগে সেটা নয়, যেটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে প্যাশন, যে আমি মানে হাউ মাচ প্যাশনেট অ্যাবাউট দ্যাট থিং। সেটা নট অনলি ব্লগিং, যে কোনো কিছু করতে গেলে যে কতটা পাগলপান্তি আছে এটা করার জন্য। যখন আমি সোশ্যাল মিডিয়াগুলো চালাতাম আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কী করে ভাই, সারাদিন বসে থেকে ফেসবুক করে, কাজ বাজ কিচ্ছু করে না, কিচ্ছু হবে না এর দ্বারা জীবনে, তো অনেক কিছু শুনেছি, মানে সেই গল্প কী কী শুনেছি সে বলতে গেলে শেষ হবে না, এত কিছু লোকে বলেছে, কিন্তু প্যাশন ছিল। এবং আরেকটা জিনিস যেটা আমাকে এই কোশ্চেনটা কেউ করলে যেটা আমি বলি সেটা হচ্ছে উইদাউট এক্সপেকটেশন শুরু করা সব থেকে ভালো। কেউ যদি আজকে এই এক্সপেকটেশনটা নিয়ে বা কাউকে দেখে শুরু করে যে অমুক লোকটার তো কিছু ছিল না কিছু বছর আগে, অমুক লোকটা আজকে গাড়ি করেছে, বাড়ি করেছে, এই করেছে, ওই করেছে, তাহলে আমি করলে আমিও হব, হবে না, সবার যে হবে এমন কোনো কথা নেই। হতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস করার জন্য যদি রেডি থাকে তবেই হবে, আদারওয়াইজ হবে না, এটা ফার্স্ট। এবং ওই যে বললাম যে উইদাউট মানে এক্সপেকটেশন, যে আমারও গাড়ি হবে, আমারও বাড়ি হবে, আমারও এই হবে ওই হবে, সেটা যার যার হয়েছে সেটা 9-10 বছর পরে গিয়ে হয়েছে, 10 মাসে হয়নি। তো ওই 10 মাসে যখন ওই জিনিসগুলো থাকবে না মাথায়, 10 মাসে যখন দেখছে যে কোনো ভিউজ হচ্ছে না, কোনো ফলোয়ার্স আসছে না, কেউ আমার ভিডিও দেখছে না, 10টা পয়সা পাচ্ছি না, উল্টে আবার পয়সা খরচা হচ্ছে খেতে গেলে, তখন ছেড়ে দেবে, তখন মনে হবে ধুর ভাই সব করবো না, ভাল লাগে না, ধুর এতগুলো ভিডিও, 100টা ভিডিও বানালাম কেউ দেখলো না, একটা 10-20-100টা ভিউ হয় না, আর করবো না। ওইটা খুব ইম্পর্টেন্ট, ওই এক্সপেকটেশন, অমুকে করেছে মানে আমি করলে ওটা হবে, ওই রকম নয়, আমার যদি করতে ভালো লাগে আমি করবো, নাহলে আমি করবো না। আমরা যখন শুরু করেছিলাম তখন ব্লগিং ছিলই না, তখন ব্লগ ছিল, বিএলওজি মানে ওই ছবি তুলে লিখতাম, তখন কোথায় ভিডিও প্ল্যাটফর্ম, আজ থেকে 9-10 বছর আগে ভিডিও কোথায় ছিল, ভিডিও ছিলই না, তারপরে ভিডিও, অনেক পরে ভিডিও।
1: কিন্তু ধরুন যাদের পুঁজি খুব কম তাদের কি কি নিয়ে, এটা সাধারণ মোবাইল নিয়ে আর?
0: হ্যাঁ, আমরা জেনারেলি সবাই সাধারণ মোবাইল দিয়েই শুরু করেছে, কেউ এমন নেই যে বিশাল বড় কিছু ফোন দিয়ে শুরু করেছে। তো ক্যামেরা তো একদমই কি বলবো, একদমই দরকার নেই, তো একটা মোটামুটি একটু ভালো ছবি ভিডিও ওঠে, একটু পরিষ্কার ক্লারিটি ভিডিও ওঠে, সেইটুক দিয়েই যথেষ্ট, হার্ড এনাফ। আর মার্কেটে দেখতে হবে আমি যে বিষয়ের ভিডিও বানাতে চাইছি সেই বিষয়ে কেমন কেমন কাজ চলছে, আমি কি করে কোয়ালিটি কাজ দিতে পারবো, আলাদা কিছু করতে পারবো। তার কারণ আমরা যখন শুরু করেছিলাম তখনের পরিস্থিতি এখনের পরিস্থিতি অনেক পার্থক্য, আমাদের সময় কম্পিটিশন অনেক কম ছিল, এখন হিউজ কম্পিটিশন,
1: ঝকঝকে উপস্থাপনা,
0: একদম প্রতিকটা ঘরে দারুণ দারুণ ভিডিও বানাচ্ছে প্রতিকটা মানুষ, এখন প্রতিকটা ঘরে ঘরে ভিডিও,
1: একদম
0: তখন ঘরে ঘরে ভিডিও হতো না,
3: তো কনসেপ্টটাই অন্যরকম,
0: হ্যাঁ একদম অন্যরকম টাইম ছিল। তো এখন করতে গেলে প্রচন্ড সেই ব্যাপারটা থাকতে হবে যে আমাকে কোয়ালিটি কাজ করতে হবে,
1: এই যে এডিট করা ইত্যাদি, এগুলো কি একা একজন তো চালাতে পারবে না, সঙ্গে কি কাউকে লাগবেই?
0: ইনিশিয়ালি তো একাই করাটা, মানে ইনিশিয়ালি একাই করতে হবে। মানে আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমার ভিডিও শুরু করতে 2 বছর লেগেছে। তার কারণ হচ্ছে আমি ভিডিও এডিট জানতাম না, আমি শুধু ভাবছি যে কী করে করা যায়, কী করে করা যায়। এই তো লিখছি, ছবি তুলছি, এই অবধি তো আমি করছি, আমি তো ভিডিও এডিট করতে পারি না, আমি এবার কী করবো, আমাকে ভিডিওটা বানাতে হবে। আমার ভিডিও বানানোর একটা শখ জেগেছে। আমি প্রথমে

0: করলাম, দু মানে বিভিন্ন জায়গা পোস্ট করলাম, বন্ধু বান্ধবকে বললাম, এদিক করলাম ওদিক করলাম, একটা ভিডিওগ্রাফারকে ধরে আনলাম যে ভাই 50-50, ঠিক আছে সমস্ত খরচাপাতি আমার, যদি পয়সা ইনকাম করি 50-50, তুই আমার সঙ্গে চল ভিডিও বানাবো। সে তার তো আমার মতন প্যাশন নেই, তার তো ইচ্ছা হয়েছে তাই হ্যাঁ বলে দিয়েছে, দুদিন যাওয়ার পর আর আসে না।
1: ঠিক,
0: তারপর ভাবছি এ তো এরকমভাবে হবে না, তাহলে আমার মতন তো রাস্তা রাস্তায় তো ঘুরে বেড়াবে না, আমি যেরকম পাগলের মতন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, তাহলে একটা কাজ করি, প্ল্যান বি ভাবি। প্ল্যান বি কি, ভিডিও আমি করে নিয়ে আসবো, তুই ভাই এডিটটা করে দিস। এবার আমি তাকে ভিডিও নিয়ে এসে এডিট ফাইল, সেই এডিট ফাইলে আজ পর্যন্ত এসে পৌঁছানি, 9 বছর হয়ে গেছে, সেই এডিটেড ফাইল আজও আসেনি আর আসবেও না কোনোদিন। তো এইটা হচ্ছে ব্যাপার,
1: তাহলে ওটা নিজে কি করতে হবে?
0: এই করতে করতে বুঝলাম যে না এরমভাবে হবে না, তাহলে প্ল্যান সি কি, তাহলে কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফারকে নিই। এবার প্রফেশনাল ভিডিওগ্রাফার যা টাকা চাইছে, আমি খাবারের খরচা আবার এই ভিডিওর খরচা দেবো কোথা থেকে, হবে না। তাহলে এবার কি হবে, প্ল্যান ডি হচ্ছে নিজেকে শিখতে হবে, দ্যাট ইজ দ্য ওনলি ওয়ে। যদি আমাকে করতে হয় আমাকে সব নিজে শিখতে হবে, নিজেই শিখলাম এই ইউটিউব দেখে, একে ধরে ওকে ধরে, একটু ছিকিয়ে দে বাবা, একটু এই করে দে, একটু ঝালমুড়ি খাওয়াবো, একটু এগ রোল খাওয়াবো, একটু দেখিয়ে দে ক্লিপগুলো কীভাবে জোড়া লাগায়, কোন সফটওয়্যারে এডিট হয়, এই দেখতে দেখতে আজকের জায়গায় এসে পৌঁছেছি। তো আজকের ডেটে হয়তো না আমি ভিডিও শ্যুট করি, না আমি এডিট করি, ভয়েস ওভার দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, যদি মুন্ডুটাও কাউকে কেটে বসে মানে কাউকে পাঠিয়ে দেওয়া যেত, আমি না গেলেও আমার ভিডিও বেরিয়ে যেত, কিন্তু আজকে 9 বছর পরে, যখন শুরু করেছিলাম 2 বছর ধরে শুধু ভিডিও শুরু করতে লেগে গেছিল, কেন আমি কাজ জানি না, তারপর নিজেই সব শিখেছি।
1: এইটা ব্লগারের যে জার্নি, সেখান থেকে আবার একটু রেস্তোরাঁ মালিকের কাছে আসবো, বাসি খাবার, এই যে একই গ্রেভি তৈরি করে রাখা, সেই গ্রেভি দিয়েই কাজ চালানো হচ্ছে, আমরা এগুলো প্রায়ই দেখতে পাই যে কোনো হোটেলে গেলে, যে কোনো রেস্তোরাঁতে গেলে। এটা রেস্তোরাঁ শিল্পের ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জের, মানে এই যে একই জিনিস আমরা সব জায়গায় কিন্তু আমরা এটা দেখি না, আমরা দেখেছি অনেক বড় বড় চেন তারা রান্নাটা করে দেন, তাদের কিন্তু মাছের গ্রেভি, মাংসের গ্রেভি আর মাটনের গ্রেভি, মানে চিকেনের গ্রেভি আর মাটনের গ্রেভি এক নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে এক, বেশিরভাগের ক্ষেত্রে এক। এগুলো কতটা চ্যালেঞ্জিং?
0: এটা প্রচণ্ড চ্যালেঞ্জিং, এটা বন্ধ করতে গেলে যেটা করতে হবে, সবার আগে আমাদের নিজেদেরকে বদলাতে হবে। আমার মানে আমি অ্যাজ এ কাস্টমার বলি,
1: যে খেতে যাচ্ছে,
0: যে খেতে যাচ্ছে 10 মিনিট হয়ে গেলেই খাবার কেন আসেনি, আর আধ ঘন্টা যদি হয়ে যায় তাহলে ওই রেস্টুরেন্টে সেদিন ভাঙচুর হবে, গ্লাস ফ্লাস ছুঁড়ে ফেলে দেবো, অশান্তি, আধ ঘন্টা হয়ে গেছে আমি খাবার আসিনি। আধ ঘন্টায় খাবার রেডি হয়, বাড়িতে কেউ করতে পারে, 5 রকম 10 রকমের আইটেম অর্ডার করেছে, সেটা আধ ঘন্টায় বানানো সম্ভব, তাহলে বানিয়েই রাখতে হবে। গেস্ট যেদিন থেকে গেস্টের মাইন্ডসেট বদলে যাবে যে না আমি সময় দিচ্ছি আমাকে ভাই ফ্রেশ বানিয়ে দাও, রেস্টুরেন্টটাও বদলে যাবে। আগে অ্যাজ এ গেস্ট আমাকে বদলাতে হবে,
1: আমাদের সিস্টেমই পাল্টাতে হবে, সিস্টেম যে আমি বাড়ি থেকে অনলাইনে খাবার অর্ডার দেব, তারপর আমি যাব, তারপর আমি গিয়ে বসে খাবার পাবো।
0: হ্যাঁ হ্যাঁ, মানে টোটাল সিস্টেমটাই বদলাতে হবে, মানুষকে বদলাতে হবে, মানুষকে বদলাতে হবে, যে আমাকে ওয়েট একটু করতে হতে পারে কিন্তু আমাকে ফ্রেশ খাবারটা দেবে, কিন্তু আমার মধ্যে যদি সেই ধৈর্যটা না থাকে যে 10 মিনিট হয়ে গেল এখনও কেন খাবার এলো না, তাহলে তো রেস্তোরাঁর মালিকেরও কিছু করার থাকবে না, খাবারটা রেডি করেই রাখতে হবে সেই গেস্টকে সন্তুষ্ট করতে।
1: আচ্ছা, এই যে রেস্তোরাঁগুলো থেকে অনলাইনে অর্ডার দিয়ে আমরা বাড়িতে খাবার আনিয়ে খাই, কোথাও কি মনে হয় যে সেখানে যে প্রিপারেশনটা হয় সেটা খুব একটা দায়িত্ব নিয়ে করা হয় না, যেহেতু কাস্টমার সামনে বসে খাচ্ছে না, খাবার পাঠিয়ে দিচ্ছি?
0: না, সেটা কিন্তু আমার মনে হয় না হয়, দায়িত্ব সব ক্ষেত্রেই থাকে, তার কারণ হচ্ছে যে কাস্টমারটা আমি পাঠিয়ে দিচ্ছি সে তো আমাকে আবার কালকেও অর্ডার করতে পারে, আমি যদি তাকে ভালো খাবারটা না দিও তো কালকে অর্ডার করবে না, দায়িত্ব দুটোর ক্ষেত্রেই সমান থাকে। এবার আমি এই যে দায়িত্বটা বললাম, দায়িত্বটা ডিপেন্ড করে, কিন্তু বারবারই বলছি সেটা হচ্ছে যে রেস্তোরাঁ চালাচ্ছে তার ওপরে, আমি 10 টাকা লাগিয়েছি আমার 10 টাকাটা কবে উঠবে এই একটা মাইন্ডসেট, আর একটা মাইন্ডসেট হচ্ছে আমি এমন একটা কিছু তৈরি করে যাবো আমার পরবর্তী জেনারেশনও করবে। এই দুটো মাইন্ডসেট খুব ইম্পর্ট্যান্ট এই প্রতিটা জিনিসের সঙ্গে, যে ভাবছে আমি 10 টাকা লাগিয়েছি কবে আমার 10 টাকা উঠবে সে সমস্ত রং প্র্যাকটিস করবে, যে ভাববে আমি একটা লেগাসি বানাবো সে কিন্তু এগুলো করবে না, সে জানে আমাকে ব্র্যান্ড বিল্ড করতে হবে, ইট উইল টেক সাম টাইম, 2 বছর 4 বছর 5 বছর লাগতে পারে, আমাকে প্রচুর ঘষ্টাতে হবে, তারপরে গিয়ে একটা কিছু হবে, আস্তে আস্তে চলা শুরু করবে, আমার পয়সা উঠতে সময় লাগবে, তারাই রং প্র্যাকটিস কখনো করে না।
1: একজন ব্লগার হিসেবে আপনি রেস্তোরাঁর ভুল ধরেন, বিভিন্ন জায়গায় গিয়ে যা ফল্ট আছে যাই আছে, যখন নিজে রেস্তোরাঁ মালিক হন তখন ব্যবসা চালানোর চাপটা অনুভব করেন, কীভাবে ব্যালেন্স করেন? আপনার নতুন যে রেস্তোরাঁ মানে 1 বছর হয়েছে, তাতে তো আমরা দেখেছি প্রচুর বন্ধু ব্লগার গিয়েছিলেন, আপনি নিজে ব্লগার প্লাস রেস্তোরাঁ ওনার, আপনার কাছে তাই এই প্রশ্নটা আমি রাখবোই যে এই দুটো ব্যালেন্স, ব্যবসা চালানোর চাপ আবার এদিকে ব্লগিং করছি তখন আমি আমার খুঁতগুলো মানে যা যা খারাপ লাগছে মালিককে বলছি, নিজে

0: যখন মালিক হন তখন কেমন লাগে?
1: প্রচণ্ড চাপ, প্রচণ্ড চাপ। মানে অ্যাজ এ ব্লগার ইটস এ ডিফারেন্ট জার্নি, অ্যাজ এ ওনার অফ এ রেস্টুরেন্ট ইটস কমপ্লিটলি ডিফারেন্ট জার্নি। মানে যারা আমাকে চেনে বা যারা আমাকে এক বছর আগে দেখেছে তারা জানে যে মানে রেস্টুরেন্ট খোলার প্রথম ছ মাসের মধ্যে আমার কী অবস্থা হয়েছিল। মানে ইটস ভিজিবল, আমি যখন রেস্টুরেন্টটা খুলি আমার ওয়েট ছিল 92, আমার উইদিন সিক্স মান্থ ওয়েট এসে দাঁড়িয়েছে 75, এবং এই ড্রপডাউনটা জাস্ট বিকজ অফ প্রচণ্ড হার্ডওয়ার্ক, প্রচণ্ড খাটনি। ওই যে একটু আগে বললাম যে বাসনও নিজে মারছি, কখনো গিয়ে ভাজছি, কখনো গিয়ে প্যাকিং করছি, কখনো গিয়ে টেবিল পরিষ্কার করছি, প্লাস হেডেক যে এতগুলো লোকের স্যালারি, এতগুলো লোকের আমার রেন্ট, এত টাকা আমার রানিং ক্যাপিটাল, আমাকে এটা তুলতে হবে। এই যে হেডেক, টেনশন, প্রেশার, 15-16 কেজির ওপরে আমার ওয়েট কমেছে উইদিন 2-3 মান্থস, খাটনি এবং হেডেক। তার আগে তো কোনো খাটনি ছিল না, লাইফ তো একটা স্মুথ জায়গায় চলে এসেছিলো। মানে এসি ঘর থেকে বেরোচ্ছি, এসি গাড়িতে উঠছি, এসি রেস্টুরেন্টে যাচ্ছি, পুরো একদম ব্রয়লার মুরগির মতন জীবন আর কি। আর তারপরেই হঠাৎ করে এমন একটা জায়গায় এসে বললাম ভগবান এটা কী হচ্ছে আমার সঙ্গে। তো ইটস এ ডিফারেন্ট জার্নি, ইটস ভেরি মাচ চ্যালেঞ্জিং, প্রচণ্ড চ্যালেঞ্জ।
0: একটা হয় যে আজকাল হয়েছে যে রেস্তোরাঁ বা ক্যাফেগুলোর সঙ্গে আরও অনেক কিছুকে মিশিয়ে দেওয়া হচ্ছে, সেখানে গানের আয়োজন হচ্ছে কি কোনো কেউ আসছেন ইন্টারভিউ হচ্ছে, বা সেখানে আরও এই একটু ছোট একটা লাইব্রেরি রাখা হচ্ছে, কি একটা আড্ডার ব্যবস্থা করা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে মেন খাবার থেকে মানে ইন্টারেস্টটা সরিয়ে অন্যদিকে ছড়িয়ে দিলে সেই ইন্টারেস্টে অনেক বেশি মানুষ আসবেন?
2: আমি আরেকটু ফ্রেম করতে চাই প্রশ্নটাকে, যে পাব, লাউঞ্জ, রেস্তোরাঁ, ক্যাফে, এই চারটে কালচার মিশে যাচ্ছে আমাদের কালিনারি সেকশনে কোথাও গিয়ে, এটাই বোধ হয় সুস্মিতা দিদির প্রশ্ন।
0: হ্যাঁ, মানে এখন একটা জায়গায় শুধু খাওয়া না, মানে আমরা বলি যে এখানে বুটিকও আছে,
2: একটা সময় ছিল লাউঞ্জের মেনু আলাদা, ক্যাফের আলাদা, রেস্তোরাঁর আলাদা, এখন একটা রেস্তোরাঁতে গিয়ে সব পাওয়া যায়।
0: এবং ফিউশন খাবার, এটা না হলে সেখানে ইয়াংরা যাচ্ছে না, এই এই ব্যাপারটা যদি বলেন যে এটা আদৌ কতটা
2: হেলদি কালিনারি সেকশনের জন্য।
1: এটা ব্যাপারটা হচ্ছে পুরোটাই সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে হয়। সবাই চেষ্টা করে অ্যাজ এ রেস্তোরাঁর ওনার যে মানুষকে নতুন কিছু কী দেওয়া যায়, তার কারণ এত কম্পিটিশন, প্রতি কটা বাড়ির নিচে একটা করে রেস্তোরাঁ, আমার এখানে কেন আসবে, ওয়াই? তা ওয়াই ক্রিয়েট করার জন্য সবাই ওই ট্রায়াল অ্যান্ড এরর মেথড প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছে, এটা ট্রাই করে দেখি, এটা তো আমার আশেপাশে কেউ করছে না, আমি একদিন একটু গান বাজনা বসিয়ে দিই, কেউ তো করছে না, আমি বাঙালি খাবার বেছি, আমি একদিন একটু অন্য কিছু করে দিই,
0: প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল,
1: হ্যাঁ হ্যাঁ, তো আমি কিছু একটা করে দিই, একটা যাতে করে দিই যেটা একটু অন্যরকম কিছু হবে, কিছু লোক ভালো বাসবে, কিছু লোক আসবে। তো এটা পুরোটাই ওই কম্পিটিশনের জন্য লোকে মিথ্যা ভাঙার চেষ্টা করছে, আলাদাভাবে কিছু করার চেষ্টা করছে, মানে অন্যদের থেকে আলাদা কিছু করার জন্য অনেক কিছু চেষ্টা করছে, কেউ সাকসেস পাচ্ছে, কেউ পাচ্ছে না।
0: খাবারের উপর থেকে ফোকাসটা হারিয়ে যাচ্ছে না?
1: মানে খাবারটা না, ইটস কমপ্লিটলি ফুল প্যাকেজ। মানে সত্যি কথা বলতে রেস্টুরেন্ট ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স, ইটস নট অনলি ফুড। যদি খাওয়ারই হয়, টেকনোলজি এমন জায়গায় বসে গেছে আমি বাড়িতে বসে হাফ প্যান্ট পরে, স্যান্ডে গেঞ্জি পরে, শান্তিতে শুয়ে শুয়ে খাবো, গড়িয়ে গড়িয়ে খাবো, আমি রেস্টুরেন্টে ঝড় জল বৃষ্টি এত কিছু করে কেন রেস্টুরেন্টে গিয়ে ওয়েট করে খাবো? ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স শুধুমাত্র খাওয়া নয়, খাওয়া হলে আমি বাড়িতে খাবো, সুইগির মতোই খাবো, বাড়িতে নিশ্চিন্তে রিল্যাক্স করে খাবো, কেন আমি রেস্টুরেন্টে যেতে যাবো সময় নষ্ট করে? এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট।
0: আচ্ছা,
2: বিভিন্ন সময় দেখা যায় যে আমরা ছোটোখাটো রেস্তোরাঁর ক্ষেত্রে দেখি যে প্রচণ্ড ঝাল রান্না হয়, এবং যত আপগ্রেডেড রেস্তোরাঁয় যাই তত ঝালের পরিমাণ কমে, এবং প্রপারলি মানে একটা চিলি চিকেন রান্না করলেও তার মধ্যে একটা ঠিকঠাক এমন অ্যামাউন্টে ঝাল দেওয়া হয় যেটা সবাই খেতে পারে। কিন্তু ছোট রেস্তোরাঁ, স্ট্রিট সাইড ফুড, সেগুলোতে আমরা দেখি ঝালের পরিমাণ খুব বেশি থাকে। খারাপ রান্না চালিয়ে দেওয়ার কি একটা ওয়ে আউট হচ্ছে প্রচণ্ড ঝাল এবং গরম পরিবেশন করা?
1: একদম, ঝাল গরম এমন একটা জিনিস যেটা খাবারের অ্যাকচুয়াল টেস্টটাকে বোঝা যায় না। এবং আমাদের রেস্তোরাঁয় যারা আসে এটা নিয়ে, মানে আমার সঙ্গে আমার গিন্নির একটা সবসময় চলে যে এটা কি আমরা ঠিক করছি, তার কারণ 90% লোক একটাই কথা বলে, একদম বাড়ির মতন খেলাম। তো এই যে বাড়ির মতন খেলাম, আর আমরা না এটাই রাখতে চাই যে হোমলি ফুড উঠে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অতিরিক্ত তেল ঝাল মশলা কেন দরকার? মানে মাংসের ওপরে এতটা পুরো তেল ভাসছে, দরকার নেই আমার, কেন দরকার আছে? আমি তো একটু ভালো খাবার করতে পারি যেটাতে তেল ঝাল মশলা কম রয়েছে কিন্তু স্বাদটা সম্পূর্ণ রয়েছে। তো আমার মনে হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট, যে যেটা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, যে মানুষের স্বাস্থ্যের ওপরে কিছু হতে পারে না। তো এই তেল ঝাল মশলা

0: মশলা কম দিয়ে মানে সুস্বাদু খাবার রান্না করাটা মানুষের স্বাস্থ্যের মধ্যেই পড়ে, তো ওইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়।
1: দামি খাবার বা ভাইরাল খাবার তাহলেই সেটা খুব ভালো
0: না? না, এরকম কখনো হয় না। দামি খাবার বলেই ভালো হবে বা ভাইরাল খাবার বলেই ভালো হবে আমার মনে হয় না যেরকম কিছু হয়। আর এই ভালো খারাপটা না পুরোটাই আপেক্ষিক, মানে একটা খাবার যার ভালো লাগছে আমার ভালো লাগছে না, তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে ভালো খারাপ।
1: এত কিছু খাবারের আইটেম থাকতে, এত কিছু খাবারই, এত কিছু খাবারের জনার থাকতে, বাঙালি খাবার বাছলেন কেন রেস্তোরাঁ খোলার জন্য? কলকাতা তো বিরিয়ানি জ্বরে ভুগছে।
0: কলকাতা না, আমি তো সবসময় বলি যে ওয়েস্ট বেঙ্গলে এখন জাতীয় খাবার হয়ে গেছে বিরিয়ানি।
1: তারপরেও মানে ভোজনটা কেন বাঙালি খাবারের মধ্যে আটকে রাখলো, বা আপনার পরের যে ব্র্যান্ড আসবে বা এটাই যখন এক্সটেন্ডেড হবে, আপনি বাঙালিকে বাঙালি খাবার খাওয়াতে রেস্তোরাঁয় নিয়ে যেতে চান কেন?
0: তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে এই জিনিসটা নিয়েই আমি লাস্ট 8-9 বছর ধরে সব থেকে বেশি কাজ করেছি। আমার যদি ভিডিও দেখা যায়, ভিডিওর রেশিওতে দেখা যাবে 70-80% বাঙালি রেস্টুরেন্টের ভিডিও, বাঙালি খাবারের ভিডিও। তো আমি যখন রেস্টুরেন্ট খুলেছি আমার কিন্তু আমার প্ল্যাটফর্মটা একটা বিশাল বড় স্ট্রং পয়েন্ট প্লাস পয়েন্ট সেটা ধরে নিয়েই আমি খুলেছি। তার মানে আমার অডিয়েন্স এমনই যারা বাঙালি দেখতে ভালোবাসে, তার কারণ ন বছর ধরে আমি শুধু বাঙালি ভিডিওই 90-80% দেখিয়েছি। তো ওটা আমার মনে হয়েছে যে আমার স্ট্রং পয়েন্ট, মে পসিবল আমার ক্ষেত্রে ওটা করলে আমি বেস্টটা ভালো পাবো।
1: আপনার কীরকম মনে হয় যে পুরনো বাঙালি যে সমস্ত রান্না, ঠাকুর বাড়ির রান্না বা ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রায় হারিয়ে গেছে, এরকম কি কোনো ভাবনা আছে যে সেগুলোর উপর রিসার্চ করা এবং সেগুলোকে নতুন করে সার্ভ করা?
0: আমরা এগুলো করি, আমরা মানে প্রতি মাসেই আলাদা আলাদা ফুড ফেস্টিভ্যাল নিয়ে আসি, যেটা একটু আগেই কথা হচ্ছিলো যে লোকের রেস্টুরেন্টে শুধু কেন খেতে আসবে, তো এবং ওই একই মেনু খেতে প্রতিদিন বারবার তো আসবে
1: না,
0: সে একবার আসতে পারে জীবনে আর কোনো দিন আসবে না। তো আমরা এইগুলো করি যে প্রতি মাসেই এই ফেস্টিভ্যালগুলো আমরা করি। আমরা যেমনি 25শে বৈশাখে মানে রবীন্দ্র জয়ন্তীর সময় আমরা পুরো ঠাকুর বাড়ির রান্না নিয়ে কিছু মেনু কিউরেট করেছিলাম। তো এইরকম কদিন আগে ইলিশ উৎসব হয়েছে, তো এইরকম ধরনের মেনু আমরা চেঞ্জ করি।
1: দেখে নেবো কে ফোনে আছেন। হ্যালো, হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: ভালো আছি কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন,
2: আমার দুটি প্রশ্ন আছে। আমরা যারা নিয়মিত হোম ডেলিভারি খাই, তাদেরকে খাবারটা কি কোনো হোটেল বা রেস্তোরাঁ থেকে নেওয়া ভালো, নাকি যারা অনেকে বাড়িতে হোম ডেলিভারি তৈরি করে তারা সাপ্লাই দেন সেখান থেকে নেওয়া ভালো? আর দ্বিতীয় হচ্ছে যে এই যে হোটেল বা রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে ব্যাংক লোনের সুবিধা কতটা পাওয়া যেতে পারে?
1: বেশ বেশ, শুনতে থাকুন, দুটো প্রশ্ন। এক হচ্ছে যে ব্যাংক লোন, আর সেকেন্ডলি হচ্ছে যেগুলো অর্ডার করে খান সেগুলো ক্লাউড কিচেন থেকে করবেন না রেস্তোরাঁ থেকে করবেন? রেস্তোরাঁর মালিককে কি কঠিন প্রশ্ন করেছে, ক্লাউড কিচেন কি আর বলবে উত্তর?
0: না না, অনেক সময় ক্লাউড কিচেন
1: কিন্তু রেগুলার বলেছেন কথাটা, রেগুলার কতটা মেনটেন করতে পারবেন বড় রেস্তোরাঁর খাবার?
0: একদমই তাই। সো ক্লাউড কিচেনের খাবার অনেক সময় ভালো হয়, অনেকেই খুব যত্ন নিয়ে খাবারটা বানান, এবং রেগুলার খেতে গেলে হোমলি ফুড খাওয়া সব থেকে বেটার। রেস্টুরেন্টের খাবার ডেফিনেটলি ভালো, সেক্ষেত্রে কিন্তু রেস্তোরাঁর খাবার রেগুলার খেতে খাওয়ার থেকে হোমলি ফুড খাওয়া অনেক বেটার আমার যেটা মনে
1: হয়। বিশ্বজিৎ, আমরা ফুড অডিটের প্রশ্নটা ছেড়ে এসেছিলাম, সেটাতে ঢুকবো, তার একটা জমি তৈরি করে নিতে চাইছি। এক প্লেট খাবার এর দাম কত হবে এটা নির্ণয় করার সময় আপনি কি কি জিনিস যোগ করেন? আমি রেস্তোরাঁতে গিয়ে এক প্লেট চাউমিন যে খাচ্ছি বা এক প্লেট লুচি কষা মাংস খাচ্ছি, তার সেটাতে খাবারের দাম আমি কতটা দিই?
0: এই জিনিসটা না মানে অনেকের ক্ষেত্রে একটা মিসকনসেপশন আছে। রেস্টুরেন্টে গিয়ে আমরা যখন খাচ্ছি একটা থালা বা একটা প্লেটের দাম এত টাকা, আরে বাবা এই টাকায় তুমি বাড়িতে 1 কেজি মাংস কিনে নিয়ে এসে খেয়ে,
1: এবং অদ্ভুতভাবে একটা আমি খাচ্ছি একটা রেস্তোরাঁতে একই খাবার হয়তো 300 টাকা, একই খাবার আর একটা ওই সমমানেরই রেস্তোরাঁ তাতে হয়তো 700 টাকা। কি কি ঢোকানো থাকে এটার মধ্যে?
0: এটার মধ্যে এই যে এটাই হচ্ছে ব্যাপার যে ওই বাড়িতে বসে এই দামে আমি 1 কেজি খাসির মাংস খেয়ে নিতাম, এই ক্যালকুলেশন ওখানে কাজ করবে না। তার কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন তার সঙ্গে রেস্তোরাঁর একটা রেন্ট রয়েছে, তার সঙ্গে এমপ্লয়িগুলোর একটা স্যালারি রয়েছে, তার সঙ্গে আপনি যে এসিতে বসে রয়েছেন সেই এসির ইলেকট্রিসিটি রয়েছে, লাইটে রয়েছেন লাইটের ইলেকট্রিসিটি রয়েছে, মিসলেনিয়াস কস্ট রয়েছে, এবং আরও প্রচুর কিছু তার মধ্যে রয়েছে। আপনি যেটা খাবার খাচ্ছেন ওটা ওই 1 কেজি খাসির মাংস খাচ্ছেন নিচ্ছেন না, আপনি তার সঙ্গে এই সার্ভিসগুলোও নিচ্ছেন। আপনি এসিতে বসে রয়েছেন, আপনাকে সামনে এসে একজন খাবারটা পরিবেশন করছে, আপনার খাবারটা একজন কেউ রান্না করছে, সমস্ত কিছু নিয়ে সেটার দাম হয়। তো ওই

0: ক্যালকুলেশন যারা করেন আমার মনে হয় ভুল করেন, যে রেস্তোরাঁ এই খাবারটার দাম এত কেন, এটা এক। আর দুই হচ্ছে যেটা, এই যে একই খাবার দু রকমের দাম কেন, একই খাবার দু রকমের দাম কেন। আজকে যদি দেখা হয় যে আমাদের রেস্তোরাঁটা একদম লেক মলের একদম গায়ে, সেটার যা রেন্ট, আজকে এক কিলোমিটার ভেতরে ঢুকে গেলে তো রেন্ট সেম হবে না, তো আমার এখানে দাম একটু বেশি নিতেই হবে। তার কারণ রেস্তোরাঁ খুলেছি প্রফিট করি আর না করি, পকেট থেকে তো সারা জীবন টাকা লাগাতে পারবো না। আমার প্রফিট না করলেও হবে, এক দু বছর ভগবানের কৃপায় প্রফিট না করলেও হবে, কিন্তু পকেট থেকে তো লাগাবো না। আমাকে তো ওই চিকেনটা ওই মাটনটা বেচে আমাকে অন্তত রানিং ক্যাপিটালটা তুলতে হবে, তো ওইটা হিসাবটা করতে হবে।
1: আমাদের একজন আমাদের লাইভে লিখেছেন, বিধান মল্লিক আসানসোল থেকে লিখছেন, যে খাবারটা আমি অত দাম দিয়ে খাবো সেটা কেমনভাবে তৈরি হচ্ছে, কতটা পরিচ্ছন্নভাবে তৈরি হচ্ছে তা আমার জানার অধিকারের মধ্যে পড়ে। রেস্তোরাঁ মালিকেরা এটা মেনে নেবেন? কাঁচের ওপারে রান্নাঘরটা ও তার কর্মকাণ্ড আমিও দেখতে চাই এপারে বসে, কি বলবেন?
0: হ্যাঁ, ডেফিনেটলি
2: অনেক রেস্তোরাঁ আছে, ওপেন কিচেন রেস্তোরাঁ,
0: অনেক ওপেন কিচেন রেস্তোরাঁ রয়েছে, ডেফিনেটলি রয়েছে। তো আপনি কখনো খেতে চাইলে আপনি যাবেন রেস্টুরেন্টে গিয়ে বলবেন আমি কিচেন দেখবো, কিচেন দেখে আমি খেতে চাই। সেটা রেস্তোরাঁ মালিক যদি সেরকম হয়, ম্যানেজমেন্ট সেরকম হয়, তাদের যদি কনফিডেন্ট থাকে তাদের কিচেনের প্রতি, আপনাকে দেখাবে, আদারওয়াইজ আপনাকে দেখাবে না। তবে একটা জিনিস আমাদেরকে আরেকটা জিনিসও বুঝতে হবে, আমরা যখন রান্নাটা করছি, আমাকে কিন্তু আমাদের বাড়িতে 10 জন গেস্ট এসছে, আমার রান্নাটা চলছে, আমার তখনকার কিচেনের অবস্থাটাও কিন্তু আমার ছবিটা রাখতে হবে। আমার কিচেনটা যখন পয় পরিষ্কার একদম মরিষ্কে, মানে গেস্ট চলে গেছে রান্না হচ্ছে না সেই ছবিটা, আর 10 জন গেস্টের রান্না হচ্ছে সেই ছবিটা, দুটো মাথায় রাখতে হবে। ওখানে 100 জনের রান্না হচ্ছে, তো কম্প্যারিজনটা কিন্তু ওইভাবে হবে। কম্প্যারিজন এরকম নয় যে একদম সব পয় পরিষ্কার একদম টিপটপ থাকবে, হয় না। রান্না যখন করবে আশেপাশে এদিক ওদিক থাকবে।
2: এই রেস্তোরাঁর যে খরচ, রান্নাঘরের খরচ, এটা কমাতে গিয়ে অনেক অসাধু ব্যবসায়ী, তারা কোন জিনিসটাতে সব থেকে বেশি আপোষ করেন?
0: র ম্যাটেরিয়াল, অবভিয়াসলি র ম্যাটেরিয়াল। ওই একটু আগেই বলছিলাম যে 400 টাকাতেও হয়তো মাটন পাওয়া, মানে মাংস পাওয়া যাচ্ছে, সেটা মাটন নয়, মাংস পাওয়া যাচ্ছে, মশলায় মিলাবাট রয়েছে। এবং আমি অনেক জায়গায় দেখেছি চালেও মিলাবাট হয়, মানে একটা এক পোর্শন রাইস দিলে আপনি দেখতে পারবেন যে প্রতিটা রাইসের সাইজ সমান নয়, কোনোটা ছোট, কোনোটা ট্যাপা, কোনোটা লম্বা, তার মানে রাইসেও মিলাবাট চলছে, মিক্সিং রয়েছে, তো এই মিক্সিংগুলো হয়।
1: তো এইটা তো এমন নয় যে সবসময় বড় রেস্তোরাঁ হলেই এটা হবে না, ছোট রেস্তোরাঁতেই হবে, এমন নয়।
0: এটা মাইন্ডসেট,
1: একদম
0: এটা মাইন্ডসেট যে আমি 10 টাকা লাগিয়েছি, 10 টাকা কদিনে তুলবো, আর একজন হচ্ছে আমি একটা কিছু বিল্ড করে যাবো, সেটা আমার পরবর্তী জেনারেশন, বা আমি না থাকলেও লোকে বলবো অমুকটার ফাউন্ডার অমুক লোক। তো এই মাইন্ডসেটটা যাদের রয়েছে সেটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করবে সে কী করবে।
1: শহর জুড়ে প্রচুর রেস্তোরাঁ এই মুহূর্তে, ক্যাফে রেস্তোরাঁ ছড়াছড়ি, তো তারপরেও সাহস করে এই ব্যবসায় এলেন কেন, কি মনে হলো, কোথায় সবার থেকে আলাদা হয়ে জিততে পারবেন?
0: শখ, প্যাশন, যে কিছু একটা করব, আলাদা কিছু করব। এবং এটা এক। আর দুই হচ্ছে যেটা, আমার সবথেকে রেস্তোরাঁ খোলার পেছনে সবথেকে বেশি সাহস যদি কিছু থাকে, সবথেকে বেশি পজিটিভ যদি কিছু থাকে, সেটা আমার ফলোয়ার্সরা। আমি জানি যে আমার এই ফলোয়ার্স বেসটা রয়েছে, আমি জানি আমার ভিডিও এত লোক দেখে, আমি জানি আমার ভিডিও দেখে বিভিন্ন রেস্তোরাঁর লোকে খেতে যায়, তো বিভিন্ন জায়গায় যদি যায় আমার এখানে কেন আসবে না, এই চিন্তাভাবনা থেকেই খোলা।
2: মানে ব্লগারের একটা নিজের যে নাম সেটাও এই রেস্তোরাঁর একটা নাম হিসেবেই অ্যাডেড অ্যাডভান্টেজ দেয়।
0: একদমই তাই।
2: এই যে এখন আমরা দেখি যে ব্লগ, মানে ব্লগ বানান, মানে যারা বানান তাদের ভিডিও থেকে, যে ভাইরাল খাবার মানেই হয় একটা বিরাট সাইজের কেউ চিকেন রোল বানাচ্ছে, বা এগ রোল বানাচ্ছে, বা একটা 4টে ডিমের একটা ওমলেট, একটা হিউজ ওমলেট বানাচ্ছে। এই যে ভাইরাল খাবার, এইগুলো কি ভাইরাল হওয়ার চক্করে বানানো এই খাবারগুলো কি আদৌ স্বাস্থ্যকর হয়? একজন ব্লগার হিসেবে আপনার খুব অনেস্ট ওপিনিয়ন কি?
0: ভাইরাল খাবার না সবসময় গিমিকের জন্যই বানানো হয়, এবং সেটা হয়তো দেখা যাবে যে সেই খাবারটা 6 মাস পরে আর তার রেস্তোরাঁয় নেই, সে একটা কিছু ক্রিয়েট করেছিল, ওই যে একটু আগে বলছিলাম যে আলাদা কিছু করতে হবে, আলাদা কিছু করতে হবে, ভাবতে ভাবতে একটা কিছু ক্রিয়েট করেছিল, সে হয়তো আরও এইরকম 10টা জিনিস ক্রিয়েট করেছিল, বাকি 9টার কথা কেউ জানে না, ওই 1টার কথা কেউ জানে, ওটা ভাইরাল হয়ে গেছে। তো এইরকমভাবেই জেনারেলি জিনিসগুলো হয়।
2: আপনার রেস্তোরাঁয় এরকম কোনো নিয়ম আছে যেটা কর্মী মানতে প্রথম দিকে খুব বিরক্ত হন কিন্তু মেনে চলতেই হয় খাদ্য সুরক্ষার জন্য?
0: কর্মীরাও না খুবই হেল্পফুল হয়, তারাও বুঝে যে এটাই তাদের প্রফেশন। আমরা কখনো, আমরা যেখানেই কাজ করি না কেন, আমরা কর্মক্ষেত্রে গিয়ে কখনোই ব্যাড প্র্যাকটিস করি না, তার কারণ জানি যে এটাই আমার মানে রুজি রুটি, এটার উপরেই আমার সংসার চলবে, আমার পরিবার চলবে। তো কর্মীরাও

0: যেগুলো পৌঁছেছে, যেগুলো মিনিমামই করা, মানে যেগুলো মেনটেন করা উচিত সেগুলো করতে হবে, এটা আমার পেশার জন্য করতে হবে। এমন নয় যে আমি আজকে এই রেস্টুরেন্টে আছি করব না, অন্য জায়গায় গেলে করব। তারাও জানে যে সব জায়গাতে নিয়ম সমান, সব জায়গাতেই সেগুলো মানতে হবে।
1: সাধারণ একজন মানুষ রেস্টুরেন্টে খেতে গিয়ে তিনটে জিনিস বেসিক কি দেখবেন?
0: সবার আগে তো ডেফিনেটলি বলবো যে ফুড কোয়ালিটি, সার্ভিস, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেইগুলো মানে কীভাবে বিহেভ করা হচ্ছে, মানে খাবারের কোয়ালিটির থেকেও না, আমার কোথাও কোথাও গিয়ে মনে হয় যে রেস্টুরেন্টের ফ্রন্টে যে মানুষগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট। ওই যে যখন ঢুকছে, গেটটা খুলছে, ওই টাইমেই যেন মানে অনেক কিছু হয়ে যায়। কেউ কেউ একটা মুখ গোমড়া করে একটা গেটটা এরকমভাবে খুলে দিল, আর কেউ একটা প্রচণ্ড হ্যাঁ স্যার আসুন আসুন আসুন, এই যে দুটোর মধ্যে হেলা নেবেন ডিফারেন্স হয়ে যায়। এটা আমাদের আমার মনে হয় এবং আমি নিজের ক্ষেত্রেও দেখেছি হয়।
1: আচ্ছা, যে তিনটে জিনিস একটু বলুন, যে তিনটে জিনিস একজন রেস্তোরাঁ মালিককে মাথায় রাখতে হয় যাতে তার লাভ না হোক, পকেট থেকে পয়সা যায় না, আবার তাকে দিনের পর দিন লসে ব্যবসা করতে হয় না, এই তিনটে, কোন তিনটে জিনিসে, আমি আপোষ করতে বলছি না, কোন তিনটে জিনিসের ক্ষেত্রে খেয়াল রাখতে হয়?
0: খেয়াল রাখা সবার আগে তো আমি বলবো সেটা হচ্ছে মার্কেটিং, খুব ইম্পর্ট্যান্ট। ওটার উপরে আর কিচ্ছু নেই, যে দিকটা ওই দিকটা। অনেকে একটু আগে যিনি কল করেছিলেন উনি বলছিলেন ব্যাংক লোন পাওয়া যায় কিনা, এটার সঙ্গে এটা রিলেটেড আমি বলে দিই, সেটা হচ্ছে অনেক সময় আমি প্রচুর রেস্তোরাঁ তো লাস্ট 9 বছরে দেখেছি, প্রচুর রেস্তোরাঁকে বন্ধ হতে দেখেছি, প্রচুরকে খুলতে দেখেছি। জেনারেলি খোল মানে বন্ধ এগুলোই বেশি 100% হয়, ওই ব্যাংক লোন নিয়ে একটা রেস্টুরেন্ট খুলে নিলে, এবার রানিং ক্যাপিটাল নেই। এবার রেস্টুরেন্ট খুলতে গেলে যত টাকার রেস্টুরেন্ট খুলেছি তত টাকা আমার হাতে থাকতে হবে ফর মার্কেটিং, তার কারণ হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে এখন রেস্টুরেন্ট বুঝতে হবে ইটস মানে সবকটা বিজনেস অনেকটা সিজনাল ব্যবসা হয়ে গেছে। আমি পুজোর সময় যে ব্যবসাটা করব আমি কিন্তু সারা বছর সেই ব্যবসাটা করব না, তো সারা বছরে আমার ডাউনফল আসবে, আমার 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, থোড়ি রেস্টুরেন্টে কেউ আসবে, চারিদিকে কলকাতায় 1 টুকরো জল, কে আসবে? বাইরে এখন যে পরিমাণে গরম পড়ছে, গরমকালে 40 ডিগ্রি টেম্পারেচার, কে আসবে রেস্টুরেন্টে? আমার ওই 10-15 দিন ব্যবসা হবে না, লোকে কেউ আসবে না। তো এই সিজনগুলো আপডাউন থাকবে, সেই আপডাউনে ফুয়েল করার মতন পয়সা কিন্তু থাকতে হবে। যারা বিগ ব্র্যান্ড হয়ে গেছে, যাদের প্রচুর পয়সা আছে, দে ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল অফ দোজ থিংস, বাট যারা স্টার্ট করছে তাদের কিন্তু এই ক্যাপিটালটা কাছে রাখতে হবে যে আমার মার্কেটিং করতে হবে। অনেক সময় দেখেছি বিশাল ঝকঝকে রেস্টুরেন্ট করেছে, মার্কেটিং আবার এত টাকা খরচা করে ব্যানার করব, এত টাকা খরচা করে হুডিং করব, এত টাকা খরচা করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করব। আরে ওই খরচাগুলোই তো ওই টাকাটাকে জাস্টিফাই করবে, একটা বিশাল কিছু খুলে রেখেছি কিন্তু লোকে জানেই না, তাহলে হবেটা কি? আমি ভালো খাবার দিচ্ছি, লোকে জানেই না, হবেটা কি? আমার ভালো অ্যাম্বিয়েন্স, লোকে জানেই না, হবেটা কি? তো মার্কেটিং বাজেট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এবং এটা যতটা বেশি হবে ততটা ভালো এবং ততটা সেফ এবং সিকিওর ওই ইনভেস্টমেন্টটা, এটা এক। আর দুই হচ্ছে মার্কেটিং করার পরে যে লোকগুলো আসছে তাদেরকে সার্ভ করা, প্রপার ম্যান পাওয়ার থাকতে হবে। এবং ম্যান পাওয়ারের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমার পিক টাইমের ম্যান পাওয়ার যেন সারা সবসময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে। মানে আমার সানডেতে যদি 100 জন লোক খাচ্ছে, আমি দেখছি যে উইকডেজে আমার 5 জন লোক আসছে, এই উইকডেজে স্টাফগুলোকে বসিয়ে বসিয়ে পয়সা দিতে হচ্ছে, সব ছাটিয়ে দাও,
1: তাহলে মুশকিল
0: আছে। তো ওই পিক টাইমের ম্যান পাওয়ারটা সবসময় যেন থাকে।
1: পজিশনটা
0: চাইলেই পাবো না, মানে রেস্টুরেন্ট জায়গা খুঁজতেই অনেকের 1-2 বছর লেগে যায় জায়গা। আমাদের যেমনি সল্টলেকের জায়গাটার পেছনে আমরা প্রায় 2.5 বছর ধরে পড়েছিলাম, ইটস এ লং জার্নি, 2.5 বছর ধরে একটা জায়গার জন্য পড়ে রয়েছে। তারপর গিয়ে ভাবলাম ধুর ভাই এটা আর হবে না, এটা ছেড়ে দাও। তারপরে ছেড়ে দিয়ে গিয়ে আমরা সাউথে রেস্টুরেন্ট করলাম, ওইটা ওপেনিংয়ের আগের দিন বললে এখানকার প্রবলেম সলভ হয়ে গেছে, আপনি এসে আবার পেপার দিন, ওটা গভর্নমেন্টের প্রপার্টি ছিল। তো ওই মানে এইরকম হয়, জায়গার পেছনে ছোটাটা খুব ইম্পর্টেন্ট।
1: যদি এটা ভালো রেস্টুরেন্ট হয়, যদি এটা ভালো রেস্টুরেন্ট হয়, তাহলে কি মানুষ একটু অলিগুলিতে ঢুকে খুঁজে পেতে খাবে না?
0: না, একটু অলিগুলিতে ঢুকে না, এখন সবাই কনভিনিয়েন্টটা চায়। ফার্স্ট থিং হচ্ছে যেটা একটু আগে বললাম, পার্কিং ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা রেস্টুরেন্টে। এখন যারা আসবে তাকে কিন্তু ধরে নিতে হবে যে 60-70% যারা আসবে তাদের গাড়ি রয়েছে, তো এবার তাদের পার্কিংয়ের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা এক। আর দুই হচ্ছে আশেপাশে মার্কেট প্লেস, এবং মার্কেট প্লেসেরও একটা ব্যাপার রয়েছে যে অতিরিক্ত ক্রাউড।

0: ক্রাউডেড যেন না হয়। মানে আমি এমনও প্লেস পেয়েছি যেখানে অতিরিক্ত ক্রাউডেড, মানে একদম মাছের বাজারের মতন সারাদিন লোক গিম গিম করছে, সেখানেও কিন্তু আবার খুব মুশকিল। কোনো প্রাইভেসি থাকবে না, লোকে আসতে পারবে না প্রপারভাবে, লোকে ঢুকতে পারবে না প্রপারভাবে। তো এইরকম প্রচুর মেজারমেন্ট রয়েছে যেগুলো দেখাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা নেওয়ার আগে।
1: আচ্ছা, আমরা সেই প্রশ্নটাতে আসবো, যে প্রশ্নটা আমরা ধরে রেখেছি এখনো, ফুড অডিট কি জিনিস?
0: ফুড অডিট হচ্ছে যাদের সে 10টা রেস্তোরাঁ আছে বা চেইনস অফ রেস্টুরেন্ট রয়েছে, ওনারের পক্ষে সম্ভব নয় একটা জায়গা, মানে কোনো রেস্টুরেন্টে বসে থাকা, এটা এক। আর দুই হচ্ছে ওনার এবং ম্যানেজমেন্ট, যারা একদম অফিসিয়াল ম্যানেজমেন্ট, তারা যখন রেস্টুরেন্টে ঢুকবে রেস্টুরেন্টে ভালোই হবে, সার্ভিসও ভালো হবে, খাবারও ভালো হবে, কিচ্ছু দেখার নেই। বাট গেস্ট কী পাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। গেস্ট যেটা পাচ্ছে সেটা কিন্তু ওনার না থাকাকালীন যেটা পাচ্ছে এবং টপ লেভেল ম্যানেজমেন্ট না থাকাকালীন যেটা পাচ্ছে, ওইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ওইটা বোঝার জন্য করতে হয় ফুড অডিট। ফুড অডিট কি, এমন একটা লোককে পাঠালাম যার ফুডের নলেজ রয়েছে, যে ফুডটা বোঝে, ভালো মন্দ বোঝে, তাকে একটা সিরিজ অফ কোয়েশ্চেন বা টিক মার্কের আনসার দিয়ে, এই তোমার কোয়েশ্চেন, তুমি যাও রেস্তোরাঁয় খেয়ে এসো, খেয়ে বিলটা আমাকে দেবে, আমি তোমাকে বিলের পয়সা রিইম্বার্সমেন্ট করব। তুমি এবার এই মেজারমেন্টগুলো দেখবে, ওখানে মানে ওখানে টোটাল প্রপার জিনিসগুলো মেনটেন হচ্ছে কি হচ্ছে না, দ্যাট ইজ ফুড অডিট। তার কারণ হচ্ছে আমি যখন যাব, আমার যদি দুটো রেস্তোরাঁ, আমি সবসময় বসে থাকতে পারবো না, আমি যখন যেখানে দাঁড়িয়ে থাকবো সেখানে সব ভালো হবে, আপনি যখন যাবেন তখন হয়তো কিচ্ছুই ভালো হচ্ছে না, তো সেটা আপনাকে পাঠাতে হবে, আমি গেলে হবে না, বা কোনো ওই স্ট্যাম্প পড়া ম্যানেজমেন্ট গেলে হবে না।
1: একটা ডিটেকটিভের মতন কাজ নিজেরই কর্মীদের উপর করতে হবে,
0: একদম সবসময় করতে হবে, এভরি মান্থ।
2: এটা কারা করে সবসময়, কি ব্লগাররাই করে?
0: না, ব্লগাররা করে না, ব্লগাররা তো করতেই পারবে না, তার কারণ তারা তো নন ফেস, আননোন ফেস পাঠাতে হবে যাদের ফুডে নলেজ আছে।
1: আচ্ছা আচ্ছা, এই যে পেইড প্রমোশন, ফ্রি সার্ভিস, বা ধরুন এরপরেও আমরা দেখতে পাই যে রেস্তোরাঁ মালিকদের প্রেশারে ভালো বলা, এইগুলো কি একটা ব্লগিংয়ের সত্যতার প্রতি একটা চ্যালেঞ্জ তৈরি করে, ব্লগের প্রতি আস্থা হারিয়ে যায়?
0: প্রথমত হচ্ছে আমি মনে করি না কাউকে জোর করে কিছু বলানো যায়। আমার যদি মনে হয় যে আমি আপনার সঙ্গে কাজ করবো না, করবো না, আমাকে জোর করে তো কেউ কাজ করাতে পারবে না।
1: এখানেই একটা প্রশ্ন জুড়বো, কখনো নিজে প্রস্তাব পেয়েছেন ভালো বলতেই হবে এরকম চাপ আসছে?
0: না, আমাকে তো কখনো কেউ বলেনি যে ভালো বলতেই হবে, সবাই বলে হ্যাঁ আসুন ফুডটা টেস্ট করুন, দেখুন কেমন লাগছে, আপনি আপনার রিভিউ দিন, এবং সেখানে যদি কোনো খারাপ লাগে অফ ক্যামেরা আমি বলে যাবো, ডেফিনেটলি অফ ক্যামেরাই বলে যাবো, বারবারই বলছি অন ক্যামেরা আমি বলবো না, তার কারণ আমি কখনোই চাইবো না যে কারোর ব্যবসা নষ্ট হোক, যে আপনার এই প্রবলেমগুলো রয়েছে আপনি রেকটিফাই করে নিন, আমি তারপরে ভিডিওটা ছাড়ছি। তো ওইটা খুব ইম্পর্টেন্ট।
2: সেটা কতদিন সময় দেন ভিডিওটা ছাড়ার জন্য?
0: যতদিন না করবে, বা সে যদি না করে, পাঁচ মাস না করে, পাঁচ মাস ভিডিও পড়ে থাকবে, আমার তো কিছু করার নেই, আপনাকে তো বলেছিলাম ওগুলো ঠিক করুন, আপনি করেননি, সেটা আপনার।
1: আবার কি চেক করতে যান ঠিক হলো কিনা?
0: হ্যাঁ, আমাদের টিম থাকে, সেগুলো দেখে, বা কন্টিনিউয়াস থাকা, দাদা ওটা হলো, আপনার গিয়ে প্রবলেমটা সলভ হলো, তবে কি আমরা ভিডিওটা ছাড়বো। তো ইটস এ কন্টিনিউয়াস এফোর্ট।
1: বিরিয়ানি ছাড়া কোন খাবার কলকাতার বুকে অকারণ একটা হাইপ তুলেছে এই কবছরে?
0: বিরিয়ানি তো মানে কি বলবো, বিরিয়ানি না, অনেকে বলে যে হাইপ, কিন্তু বিরিয়ানি অ্যাকচুয়ালি দেখতে গেলে অ্যাজ এ পকেট ফ্রেন্ডলি শুধু নয়, ইটস এ কমপ্লিট মিল,
2: একটাতেই হয়।
0: আমি একটাতে চিকেন মাটন মিট পিস পেয়ে যাচ্ছি, আলু পেয়ে যাচ্ছি, ডিম পেয়ে যাচ্ছি, রাইস পেয়ে যাচ্ছি, না আমাকে আলাদা করে রাইস নিতে হচ্ছে, না আমাকে গ্রেভি আইটেম নিতে হচ্ছে, না
2: ইজিলি খাওয়া হয়ে যাচ্ছে,
0: হ্যাঁ সবকিছু একসঙ্গে হয়ে যায়, ইটস এ কমপ্লিট।
1: মারাত্মক বিল হবে না। হ্যাঁ, বিরিয়ানি কত দাম হবে এটা, মানে না স্ট্যান্ডার্ড রেস্তোরাঁতে আমি
0: বেশি হলে 300-400-500, হ্যাঁ 300-400 মধ্যেই তো থাকবে, 400 টাকায় ফুল প্লেট মানে খেয়ে শেষ করা যাবে।
2: হ্যাঁ একদম,
0: যারা একটু কম খায় তারা
2: রাইস
0: বিরিয়ানি হ্যাঁ খেতে পারবে না, তারপরে এখন তো আবার আনলিমিটেড রাইসও চলছে মার্কেটে।
1: এই প্রশ্ন আসবো আনলিমিটেড এর প্রশ্নে, কিন্তু তার আগে এই প্রশ্নটা শেষ করি যে বিরিয়ানি ছাড়া আর কোন খাবারে হাইপ এসছে এই কবছরে?
0: বিরিয়ানি ছাড়া হাইপ যেগুলো এসছে, কিছু কিছু নতুন ফুড আছে যেগুলো ভালো হাইপ করছে, যেমনি কোরিয়ান ফুড এখন একটা মার্কেটে গম গম ব্যাপার চলছে, মোমো মাঝে ছিল গন্ধরাজ মোমো, এখন আবার রাম পাওয়া যায় না তার, তো এইরকম কিছু কিছু ফুড মাঝে মাঝে ঠেলে ওঠে।
2: কোরিয়ান ফুড বলছেন, খুব বেশি জায়গায় কিন্তু কোরিয়ান ফুড পাওয়া যায় না।
0: না পাওয়া যায় না বলেই তো হাইপটা আস্তে আস্তে হচ্ছে যে কয়েক জায়গায় পাওয়া যাচ্ছে, এবং
2: সেগুলো কি অথেন্টিক?
0: অথেন্টিক কিছুই নয়, আমরা যে চাইনিজটাও খাই সেটাও তো অথেন্টিক চাইনিজ নয়, ওটি কলকাতা স্বাদের হিসাবে করতে হয়, তো কলকাতা স্বাদের হিসাবে কোরিয়ান আর কি, তো ওই রকম ব্যাপার।
1: আচ্ছা, এই যে রেস্তোরাঁ চালাতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, ফুড ব্লগারকেও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, একজন রেস্তোরাঁর মালিক তার নিজের পরিবারকে নিজের রেস্তোরাঁয় খেতে ডাকে,
0: হ্যাঁ ডেফিনেটলি।

0: আমরা রেস্তোরাঁ খাবারই বেশি খাই, মানে আমি আমার কথা বলছি, আমরা যেহেতু বেশিরভাগ টাইমটাই রেস্টুরেন্টে থাকি, তো সেকেন্ড কোনো অপশান নেই, আমরা রেস্টুরেন্টে খাবারই খাই বেশি,
1: এবং তাতে সুস্থ থাকা যাচ্ছে, কোনো অসুবিধা নেই,
0: তাতে সুস্থ থাকা যাচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যদি আমার খাবারটা না খাই, গেস্টের কাছে কি যাচ্ছে আমি কি করে বুঝবো, এটা এক। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি আমার খাওয়ার জন্য যে অর্ডার করছি, বা সেই আবার সেই ওই ফুড অডিটের মতন, আমি যখন বলবো খাবারটা যত্ন করেই হবে, তো আমাকে চেক করতে হবে গেস্টের টেবিলে যে খাবারটা যাচ্ছে সেটা খেয়ে দেখতে হবে যে সেটা কি যাচ্ছে। আমি বলবো ভাই আমাকে একটা মটন বানিয়ে দিও, তো ভালোই বানাবে, ওর সর্বস্ব দিয়ে বানাবে, কিন্তু গেস্টের কাছে যখন যাবে তখন হয়তো ক্যাজুয়ালনেস থাকতে পারে, তো গেস্টের টেবিলে যে খাবারটা যাচ্ছে সেটা যাওয়ার আগে একটু স্পুন দিয়ে টেস্ট করে নাও, ওটা খুব ইম্পর্টেন্ট।
1: আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলছিলেন। এই এটার সাথেই যে প্রশ্নটা আমার করতে ইচ্ছে করছে, যে ধরুন এই যে আপনি বলছেন যে খাবারটা টেস্ট করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় দেখি কিছু খাবার হাফ কুক করে রেখে দেওয়া হয় রেস্তোরাঁর ক্ষেত্রে, তারপর সেটা ফুল কুক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি কোথাও খাবার বেশি অপচয় হয়? মানে আমি বলছি রেস্তোরাঁতে খাবার অপচয় হয় কিসে? রান্না করা খাবার বেশি অপচয় হয়, কাঁচামাল বেশি অপচয় হয়, নাকি অন্য ক্ষেত্রে অপচয়ের পরিমাণটা বেশি হয়?
0: প্রথমত হচ্ছে হাফ ডান করে রাখা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই, ওটা করে রাখতেই হবে, আদারওয়াইজ এক একটা টেবিলে অর্ডার দেওয়ার পরে দু ঘন্টা, এক ঘন্টা, দেড় ঘন্টা করে বসে থাকতে হবে, তো হাফ ডান করে রাখতেই হবে। এবার এই হাফ ডানের না একটা মেজারমেন্ট রয়েছে, মানে মোটামুটি যে রেস্তোরাঁগুলো এক বছর দু বছর চলে গেছে, ওরা ঘন্টা ওয়াইজ বলে দিতে পারবে যে কোন ঘন্টায় আমার কত কাস্টমার হয়, কোন দিন কত কাস্টমার হয়, ওটা তো অনেক পরে, দু চার মাস চললেই বোঝা যায় যে কোন দিন কেমন বিলিং হবে, এবং এটা অ্যাভারেজ সেম থাকে যে আমার কোন ডেটে কতটা কী ব্যবসা হবে, তো সেই অনুযায়ী মেজারমেন্ট তৈরি করাটা, সেই অনুযায়ী ফুডটা প্রিপেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে ওয়েস্টেজটা কম হয়। এই মেজারমেন্ট যত ক্ল্যারিটি থাকবে, যত অ্যাকুরেট হবে, ওয়েস্টেজ তত কম হবে।
1: আপনি আগামীতে আমাদের যে ফুড ইন্ডাস্ট্রি, সেখানে কী পরিবর্তন দেখতে চাইছেন?
0: আগামীতে পরিবর্তন বলতে, অবভিয়াসলি ফুড আরও হাইজিনিক ওয়েতে থাকুক, ফুডের মানুষের স্বাস্থ্যের উপরে কিচ্ছু হয় না, ফুড যাতে রেস্তোরাঁর মালিকরা আমাদের মতন মানে চেষ্টা করে যে যতটা হাইজিন ওয়েতে মানুষকে দেওয়া যায়, এবং একটু আলাদা কিছু হোক, একটু আলাদা কিছু মেনু হোক, একটু আলাদা কিছু, ওই রেস্তোরাঁর একটা ফুল প্যাকেজ, শুধু খাওয়া দাওয়া নয়, যে মাছ মাংস তো বাড়িতেও খাই, তো একটু আলাদা কিছু হোক, তো এই পরিবর্তনটা খুব জরুরি, যেখানে গিয়ে মানুষ শুধু খাওয়া নয়, কিছু মেমোরিও নিয়ে আসবে, খুব ইম্পর্টেন্ট।
1: আপনি নিজে যখন রেস্তোরাঁয় যান কলকাতায়, নিজের ব্র্যান্ড বাইরে মানে বাদ দিয়ে কি ধরনের কুইজিন খেতে পছন্দ করেন?
0: আমি তো সবসময় বলি আমি ভেতো বাঙালি, আমি ভাত খাই, মানে আমি কুইজিন বলতে আমি চাইনিজ খেলেও রাইস খাই, নুডলস খাই না, তো এইরকম ব্যাপার, তো চাইনিজ আমার ডেফিনেটলি ভালো লাগে, আর আমি সর্বভূক প্রাণী, সবই খাই, এবং বাইরে যখন যাই, মানে আউট অফ ইন্ডিয়া গেলাম বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেলাম, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যখন বাইরে যাই লোকাল ফুড ট্রাই করি, আমরা তখন গিয়ে, অনেক বাঙালি আছে যে বাইরে গিয়েও বাঙালি খাবার খুঁজে, বাট আমরা কিন্তু সেটা করি না, যতই বাঙালি ভালো খাই লোকাল ফুড সবসময় লোকাল ফুড ট্রাই করি, মানে যে কদিন থাকবো সকাল বিকাল দুপুর রাত্রি শুধু লোকাল ফুডই খাবো, এক্সপিরিয়েন্সটা।
1: একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, দিলীপ কুমার মুখার্জি আমাদের লিখছেন লাইভে যে সাধারণভাবে কর্মীদের নিয়ম স্বাস্থ্য পরীক্ষা এবং কর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা কি আছে?
0: এটা তো ফ্যাসের রুলেই রয়েছে, মানে এগুলো তো করতে হয়, এগুলো
1: ফুড লাইসেন্স পাওয়া যায়,
0: হ্যাঁ এগুলো তো করতেই হয়, এবং যেটা লাস্ট কিছু বছর ধরে কিন্তু চলছিল, এগুলোর কোনো মেজারমেন্ট ছিল না, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং অ্যাজ এ রেস্টুরেন্ট ওনার বলছি আমাদের কাছেও এখনো গাইডলাইন পুরো পরিষ্কার না, কি করতে হয় কি না করতে হয়, যতটুকু এর কাছ দিয়ে শুনেছি ওর কাছ দিয়ে শুনেছি, এই হয়েছে ওই হয়েছে, সেই অনুযায়ী আমরা শিখেছি, বাট আমার যেটা পার্সোনালি মনে হয় যে এটার বিষয়ে যদি গভর্নমেন্ট বা ফ্যাসাইয়ের তরফ থেকে কোনো ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করে সেটা খুব ভালো হয় আমাদের মতন রেস্তোরাঁর ক্ষেত্রে।
1: সিনিয়র রেস্তোরাঁর মালিক তাদের কাছ থেকে কিছু টিপস পান নাকি এখানে খুব প্রতিযোগিতা?
0: প্রতিযোগিতা ডেফিনেটলি আছে, যেরকম প্রতিযোগিতাও আছে সেরকম বন্ধুত্বও আছে, ডেফিনেটলি অনেক ইনপুটস পাওয়া যায়, অনেক সাহায্য পাওয়া যায়, আবার প্রতিযোগিতাও থাকে, এটা তো সব ফিল্ডেই থাকে, থাকবে এগুলো।
1: আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আজকে আমাদের, আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের থামতে হবে, কিন্তু এই আড্ডা যেন আরও বহুক্ষণ চলতে পারে,
2: আরও কত প্রশ্ন ছিল,
1: এখনও ফোন লাইন ব্লিং করছে, নিতে পারছি না সেই ফোনটি, কিন্তু এই যে এতক্ষণ সময় দিলেন, খাদ্য সুরক্ষা নিয়ে এত কথা হলো, খুব ছোট্ট করে দু কথায় যদি যারা নতুন রেস্তোরাঁ খুলতে চলেছেন তাদের দুটো টিপস দেন,
2: এক মিনিটেরও কম সময়।
0: একদম, ওই প্রথমে যেটা বললাম যে মার্কেটিং বাজেট শুড বি ইন ইউর হ্যান্ড, নাহলে কিন্তু বাকিটা ডুবে যাবে, এবং রানিং ক্যাপিটাল নিয়ে লাভ

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ.
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ.

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold.
1: ফিরে এলাম সুস্মিতা আর মনীষা বেঁচে থাকার গান নিয়ে। বেঁচে থাকার গানে এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলবো যার জীবন প্রায় অনুকরণযোগ্য। আর ফিরে এলাম মনীষা আর সুস্মিতা বেঁচে থাকার গান নিয়ে। আর বেঁচে থাকার গানে এমন একজনকে নিয়ে আমরা কথা বলবো যার জীবন অনুকরণযোগ্য। একজন প্রাক্তন সেনা সদস্য, তিনি একটা গোটা পাহাড়ি স্কুলকে পুনরুজ্জীবিত করে ফেললেন। 30 জন শিক্ষার্থীর জায়গায় সেখানে 180 জন এখন, যারা এখন সার্কিট তৈরি করে, খাদ্য বন ইত্যাদি সব গড়ে তোলে।
2: একজন
1: কে তিনি তার কথাই আজ জানব।
2: তিনি কে? একজন প্রাক্তন সেনা সদস্য। তিনি এই পাহাড়ি স্কুলকে নতুন করে উজ্জীবিত করে 30 জন শিক্ষার্থীর জায়গায় 180 জন করলেন। উত্তরকাশীর পাহাড়ি অঞ্চলে অবস্থিত হ্যাপি বাই নেচার স্কুল গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, যিনি শিশুদের প্রতিকূল পরিস্থিতি ছাড়িয়ে স্বপ্ন দেখতে সাহায্য করার জন্য নিজের জীবনের গতিপথ পরিবর্তন করেছেন।
1: আর সেই জন্যই তিনি হয়ে উঠেছেন সকলের কাছে অবিস্মরণীয়। রোহিত চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সেনা মেজর, যিনি উত্তরাখণ্ডে এই স্কুল পরিচালনা করেন। দেরাদুনে বেড়ে ওঠা শৈশবে রোহিত চৌধুরীর দৃষ্টি প্রায় উত্তরাখণ্ডের পাহাড়ি পাদদেশের অবস্থিত গ্রামগুলোর দিকে আটকে থাকত। স্কুলের পক্ষ থেকে সেখানে যাওয়া স্মৃতিগুলো তার মনে গেঁথেছিল। পাহাড়ি জীবন তার কাছে আকর্ষণীয় মনে হলেও তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে একদিন তিনি সেই পাহাড়ি নতুন প্রাণ দেবেন। জানবো তার কথা ব্যাক টু ব্যাক দুটো গানের পর।

0: বেঁচে থাকার গান। আজ বেঁচে থাকার গানে আমরা কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে যিনি জীবন দিয়ে, তার জীবন দিয়ে গড়ে তুলেছেন সেই এক শিক্ষা ব্যবস্থা এমন এক জায়গায় দাঁড়িয়ে এবং এমন একটা সময় যেটা আমাদের ভাবতেই অনেকটা কষ্ট হয়। আমরা কথা বলছি রোহিত চৌধুরী, একজন অবসরপ্রাপ্ত সেনামেজরের কথা। দেরাদুনে বেড়ে ওঠা শৈশবে রোহিত চৌধুরীর দৃষ্টি প্রায় উত্তরাখণ্ডের পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রামগুলোর দিকে আটকে থাকত। স্কুলের পক্ষ থেকে সেখানে যাওয়া স্মৃতিগুলো তার মনে গেঁথেছিল। পাহাড়ি জীবন তার কাছে আকর্ষণীয় মনে হলেও তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে একদিন তিনি আবার সেখানেই ফিরে আসবেন। 2022 সাল জীবন রোহিত কেমন একটা সুযোগ এনে দেয় যা তাকে সরাসরি উত্তরকাশীর ডুন্ডা গ্রামের একেবারে কেন্দ্রস্থলে নিয়ে যায়, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1158 মিটার উচ্চতায় অবস্থিত। সেই বছরই রোহিত গঙ্গা ভ্যালি এডুকেশনাল ট্রাস্টে ম্যানেজিং ট্রাস্টে হিসেবে যোগদান করেন। তার উদ্দেশ্য ছিল একটা ছোট গ্রামীণ স্কুলকে পুনরুজ্জীবিত করা, যেটার নামকে তিনি একটা অদ্ভুত সুন্দর বলে অভিহিত করলেন।
1: বিদ্যালয়ের যে উপযুক্ত জায়গা তিনি বলছেন তিনি আর বেছে নিতে পারতেন না, কারণ সুবিধাজনক অবস্থান থেকে নিচের গ্রামগুলো এবং উত্তাল ভাগীরথী নদীর একটা পাখির চোখের মতো দৃশ্য সেই গ্রামগুলো থেকে দেখতে পাওয়া যেত। ছাত্রজীবনের বেশিরভাগ সময় উত্তরাখণ্ডে বসবাস ও পড়াশোনা করার কারণে রোহিতের এই মুহূর্তগুলো চোখের উপর ভাসত। তিনি বলছেন, আমি 12 বছর বয়সে দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে এসেছিলাম। একটি মিলিটারি স্কুলে পড়ার সুবাদে আমাকে শুধু বাহ্যিকভাবেই নয় বরং অন্তরেও শৃঙ্খলা শেখানো হয়েছিল। আজ হ্যাপি বাই নেচার স্কুলে আমরা এই মূল্যবোধ আমাদের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত করি। এমনই নানা কথায়, রোহিতের কথায় ফিরছি আবার।

পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে।

একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার এভিনিউ কলকাতা 712 বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তাদের সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS (CS), মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিয়ার এভিনিউ কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা নেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই তিনটি আইডির যে কোনো একটিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নম্বর 0332212 0250 অথবা 0332212 0612 অথবা 0332212 0500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা

0: ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।

0: শিক্ষার্থী ও শিক্ষকগণ এমন একটা পাঠ্যক্রম দ্বারা পরিচালিত হন এই স্কুলে যেটা সামগ্রিক বিকাশের উপর গুরুত্ব দেয়। এই যে যেমন ধরো, তুমি কেন প্রতিদিন স্কুলে আসো, এই প্রশ্নটা বিভিন্ন ছাত্রছাত্রীকে করা হয় যে নার্সারি স্কুল থেকে এই স্কুলে আসছে। না আসার কোনো কারণই নেই। অনেক সময় তারা হেসে দুষ্টুমি ভরা হাসিতে সেই একমাত্র বারের কথা বলে যখন তার স্কুলে আসতে ইচ্ছে করেনি, যেদিন তার প্রিয় শিক্ষিকা অন্য গ্রামে চলে গিয়েছিল। এরকমভাবেই শুধুমাত্র পড়াশুনো নয়, একটা নৈর্ব্যক্তিক এবং ব্যক্তিত্বের চাহিদা তৈরি হয় তাদের মধ্যে। এবং আমরা যেটা বলছিলাম পরিবেশ রক্ষার পাঠ, সেটাও কিন্তু এই স্কুলেই দেওয়া হয়।
1: হ্যাঁ, মানে এখানে শিশুদের দক্ষতা বাড়াতে তাদের সৃজনশীলভাবে তাদের গ্রামের গল্প বলতে উৎসাহিত করা হয়, তাদেরকে তাদের দক্ষতা বাড়াতে, হাতের কাজের দক্ষতা বাড়াতে, এবং স্কুল পাঠ্যক্রমে যে NCERT ধরন অনুসরণ করে এবং এখানে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাসও রয়েছে, যেসব ছাত্রছাত্রী নবম শ্রেণীতে পড়ার জন্য অন্য স্কুলে চলে যায় তারা প্রায়ই এখানকার যে শেখার পদ্ধতি সেটাকে মিস করে, সেটাই আসল। তাদের মধ্যে এরকমও হয় যে তারা মাঝে মাঝে ফিরে ফিরে আসছে এবং তারা নতুন স্কুলের বন্ধুদের বলছে যে এখানে যেভাবে পড়ানো হতো তা কি দারুণ ছিল, আমরা শুধু তত্ত্বগতভাবে বিজ্ঞান শিখতাম না, বোঝার জন্য আমরা মজার মজার পরীক্ষা নিরীক্ষা করতাম, তারা আমাদের নিজেদের নোট তৈরি করতেও শিখিয়েছিলেন যাতে আমরা ধারণাগুলো ভালোভাবে বুঝতে পারি।
0: এরকম একটা স্কুল যিনি তৈরি করেছেন, একটু অন্য ধাঁচের ছক ভাঙা স্কুল, তাকে হ্যাটস অফ। 100.1 FM গোল্ডের পক্ষ থেকে সুস্মিতার মনীষা তাকে প্রণাম এবং স্বাগত জানায়। এরকমই একজন মানুষের কথা নিয়ে আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো বেঁচে থাকার গানে। ততক্ষণ শুনতে থাকুন 100.1 FM গোল্ড। শুভরাত্রি।

অনেক দিন গেল মরিয়া বেঁচে থেকে, জমাট পাথরে মুখ লুকিয়ে লজ্জায়, এখনো স্বাদ বাকি এলোবে রক্তে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছিলেন মনুময় ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন ইমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন মান্না দের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান আকাশবাণী কলকাতা। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম 75 অঙ্গে একযোগে 107 মেগাহার্জে। পরবর্তী গানগুলি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

0: এর পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে।
1: না না কেঁদো না।

আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন দুটো বেজে এক মিনিট হয়ে এক সেকেন্ড। সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন অমানুষ বাংলা ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে গানগুলি।

শুনলেন অমানুষ সাহেবের থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনলেন অমানুষ ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন সাধক কমলাকান্ত, বাংলা ছায়াছবি থেকে গানগুলি গেয়েছেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

আমার মন করে শুভ যোগ মহেন্দ্র তখনি বাতাসে যদি ভাসে তরি

করে না জানে জানে বাতাসে যদি ভাসে তরি না জানে জানে তাহে বাদাম খাটা যে দে।

শুনলেন সাধক কমলাকান্ত থেকে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন গুরুদক্ষিণা বাংলা ছায়াছবি থেকে। প্রথম গানগুলি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

গুরু দক্ষিণা ছায়াছবি থেকে মোহাম্মদ আজিজের কণ্ঠে গানটি আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন সাহেব ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়।

শুনলেন বাংলা ছায়াছবি সাহেব থেকে দ্বিজেন মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন সাহেব বিবি গোলাম থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। স্টুডিও ঘড়িতে এখন 3:41, সময় এখন নানা রঙের গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন লোকসঙ্গীত স্বপন বসুর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা শুনছেন নানা রঙের গান। শুনলেন লোকসঙ্গীত স্বপন বসুর কণ্ঠে, এখন শুনবেন নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম।

শুনলেন নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গান শুনবেন গজল শিপ্রা বসুর কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শেষ হলো আপকে লিয়ে এখন প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথম আমরা শুনব খেয়াল, শিল্পী শিরীন সেনগুপ্ত, রাগ ভাটিয়ার।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন শিরীন সেনগুপ্ত, রাগ ভাটিয়ার। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী।

0: আমরা শুনলাম গিটার, শিল্পী ছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী। এই সঙ্গেই শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি শুরু হলো সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে, আমারও পড়ানো যাহা চায় গান দিয়ে। এরপরের গান শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আমরা শুনছি 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম জগতে আনন্দ চক্রে। আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি। এরপর তপন প্রভা।

গানটা শুনলাম অভিকের কণ্ঠে। এরপরের গান বাজিল কাহারো বিনা, শিল্পী শ্রেয়া ঘোষ আকুরাতা।